আকাশবাণী আগরতলা, আজ বুধবার, 1948 শতাব্দ, 9ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 24শে জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 57 সেকেন্ড।

0: ಕರ್ಮಣಾಭವದಂಶಿತ ಕೃತಂಹಿ ಯೂಹಿ ಜಾನಾತಿ ಸಹಸ್ರೈ ಸೋಸ್ತಿ ನಾಸ್ತಿ ಚ ಯೂಹಿ ದಿಷ್ಟಮುಪಾಸೀತ ನಿರ್ವಿಶೇಷ ಸುಖಂ ಸ್ವಪೇತ್ ಅವಸೀದೇತ್ ಸದುರ್ಬುದ್ಧಿ ರಾಮೂಘಟ ಇಬೋದಕೆ ತಿಲೇ ತೈಲಂ ಗಬಿ ಕ್ಷೀರಂ ಕಾಷ್ಠೇ ಪಾವಕಮಂತತಃ ಧಿಯಾ ಧೀರೋ ವಿಜಾನೀಯಾದ್ ಉಪಾಯಂಚಾಸ್ಯ ಸಿದ್ಧಯೇ ಇಷ್ಟಾಪೂರ್ತಫಲಂಗನಸ್ಯಾನ್ನಶಿಶ್ವೋ ನ ಗುರುರ್ಭವೇತ್ ಪುರುಷ ಕರ್ಮಸಾಧ್ಯೇಷು ಸ್ಯಾಚ್ಚೇದಯಮಕಾರಣಂ ಕರ್ತೃತ್ವಾದೀವ ಪುರುಷ ಕರ್ಮಸಿದ್ಧೌ ಪ್ರಶಸ್ಯತೆ ಅಸಿದ್ಧೌ ನಿಂದ್ಯತೆ ಚಾಪಿ ಕರ್ತಾ ನಾಸೀತ್ ಕಥಂತಿಹ ಅಸಂಭವೇತ್ ತಸ್ಯ ಹೇತು ಪ್ರಾಯಶ್ಚಿತ್ತಂ ತು ಲಕ್ಷಯೇತ್ ಕೃತಿ ಕರ್ಮಣಿ ರಾಜೇಂದ್ರ ತಥಾ ನೃಣ್ಯಮವಾಪ್ನುತೆ ಅಲಕ್ಷ್ಮೀರಾಭಿಷತ್ತೀನಂ ಶಯಾನಮಲಸಂಗ ನರಂ ನಿಸ್ಸಂಶಯಂಗ ಫಲಂಗ ಲಬ್ಧ್ವಾ ದಕ್ಷೋ ಭೂತಿಮುಪಾಸತೆ ಎ ಜಗತ್ತೆ ಜ್ಞಾನವಾನ್ ವ್ಯಕ್ತಿಗೆ ಅವಶ್ಯ ಕರ್ಮ করতে হবে কর্মহীন হয়ে শুধু জড়পদার্থ বাঁচতে পারে অন্য কেউ পারে না কর্ম করো অবসন্ন হয়েও না কর্মের বর্মে দেহ আবৃত করো সহস্র মানুষের মধ্যে কর্মে অভিজ্ঞ কয়জন আছেন দৈবের প্রতি নির্ভর করে যে মানুষ নিষ্ক্রিয় হয়ে সুখে ঘুমিয়ে থাকে জলের মধ্যে কাঁচা ঘটের মতো সে মিলিয়ে যায় বুদ্ধিমান মানুষ তিলের মধ্যে তেল গাভীতে দুধ এবং কাঠের ভিতরে যে আগুন আছে বুদ্ধি দিয়ে তা আবিষ্কার করেন তারপর ঐসব বস্তু লাভ করবার জন্য উপায় স্থির করেন যজ্ঞ প্রভৃতি ইষ্টকর্ম এবং পুষ্করিণী খনন প্রভৃতি ফলের প্রতি মানুষের পুরুষকার যদি কারণ না হতো তবে এসব কাজে কেউ প্রবৃত্ত হতো না কেউ শিক্ষক বা কেউ ছাত্রও হতেন না ফল লাভে মানুষেরই কর্তৃত্ব আছে বলি কর্মের সিদ্ধি হলে মানুষের প্রশংসা হয় তেমনি কর্ম ব্যর্থ হলে মানুষেরই নিন্দা হয় কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে ফল হয় না বটে কিন্তু তার কারণ কর্মের ত্রুটি সে ত্রুটি দূর করলে ফল হয় আর নিপুণভাবে কাজ করেও যদি ব্যর্থতাই লাভ হয় তবু মানুষ কর্তব্য সম্যক পালন করেছেন এই ভেবে প্রসন্ন হতে পারেন আলস্য ভরে শুয়ে থাকা মানুষের মধ্যে অলক্ষীর আবির্ভাব ঘটে নিরলস ব্যক্তি কিন্তু নিঃসংশয়িত ফল অর্জন করে মঙ্গলে অভিষিক্ত হন
1: শুভাশিত অনুষ্ঠানে আজ শুনলেন মহাভারত থেকে পাঠ।

আকাশবাণী আগরতলা, এবারে অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন সুজাতা মজুমদারের কণ্ঠে।

এতক্ষণ অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনছিলেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা পুঙ্কাহাম তাবুক চেঞ্জক দিনে নিপুংনি ককব্রক পান্দা খানাই দিনে তাক তাক বুক তে আমার কিছু ছিল পঙ্কাসনে হাম বাই তাই খলমইয়া পরে চেঞ্জক দিনে নিপুংনি ককব্রক পান্দা হাইনু করাং তিনি সরাং সাল তালুং তালনি সাল ধাম সালমারি চিবরি থামচিপাতি প্রবেশি জানুয়ারি তালনি সাল নিচিব্রী নিশাই নিচিদক ইংরাজি বিশি অপান্দা খাই তুঙ্গ নিরা থামজি দক ফুটাবনি মিটার সা সা নিরা দক জিগো কিলো হার্স তাই সারা সা ফোটা দক মেগা হার্স এবা এফ এম উজ্জন্ত
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নীতি খরকশানি শাক সল
2: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুয়াছে আমা তংনাই কন্দম থু বিয়াইতা চাসমা লাইদি খরকশানি সাই গবাং বরক বাই থুয়াছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে তংই মাননাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক
2: নিন সাইদেমান সাকদেরিয়া বোমানে এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং ও তংফুরু চেরাই আজাই ফুরু এবা বোমানে আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাকি যত সাকদেরিয়া বোমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাগো
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করেই সয়া প্রিরমখে জরা তংসানি এয়ার টি রাইদা তুই ডাক্তার বাই নাই যাকে অক্সিং নিচেরাইন এইচ আই ভি নিয়াক নি ফিওগে মানু
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাইনি বাগেই আওয়াই যাক
0: হাইনু খরঙ্গ সং সালব্রম হাই পুলিয়ানো খনালায়না কক হাম

কোবিনে বাকি যতন খিবুই এবার কারি মানো ফিয়া যতিন বাকি কোবিন খিবুই এবার ইয়াকারি মানিয়া কোবিন রতুং মানে অংখা কথার ফান ফুনমু এবার পহর ফুনমু অম ফান কেসেন এবার কানা অঙ্গই মানি রক কপ্রমই রুতু মানে হাইয়া তীর্থ এবার মন্দির থাকায় আলাদা খে কপালা ফতা ফুলমাবাই এবার আলাদা কানুন চুমুং চুমাবাই ধর্ম এবার তংথার ইংয়া নি সাকন দাল বিদাল মল এবার রং বাই রেগৈ মশা হাই অঙ্গই তঙ্গি মানো ফিয়া জেসেক সালজরা নিনি খা ন কোয়ার তাই কথার খ্লায়া সাক কাইতর এবার ভগবানের বাকি খা মিথে গিয়া সাক যতন তখা থাইসমু তুমুং খা কোয়ার কসরাং তঙ্কে তাই ফাতানি দাল বিদাল মল এবা রং নাইয়া দরমা এবার তংথন্ন রগৈ খা মিঠি খেন বন পুইতু যা খেন যত সামু যাবাই নাই আসুদারা সঙ্গ হাইনুখারঙ্গ পুলামা সঙ্গ খালামলাগিয়া কক কাহামো স্বামী বিবেকানন্দ সাহিত্যমণি কক।

0: tabasang naleni tinini sala laibumna upuli tama muito khlajani tong
1: khnai donai rang sakni ta khu bukhuk muitur shaton mungni bisingo tini shal neji brijun tinini shalnu peruni inti raimi obo inkader hnei inkarokni surjo utshop nei aba shalni ter nei palai jako scandinavia tei canada o midsummer tei jens jones day abuni bisingtei obo kaisa hukumuni raida ruksa kaisa ter nei obno palai jako abno karibu kabangma mitu shaton jaknai rokni bisingo tongo chibrira চুকুচি শ্রীখ্রিস্ট বিশেও ইটালিনি অভিযাত্রী জন ক্যাভেট বপুইলা ইউরোপীয় থায়ো থাঙ্গেই তেরনি বিশিংতেই ব উত্তর আমেরিকাও থাঙ্গেই আজাকাও ফিলোসফিনি কক্ন পুইলা ব সেইমানি শালনেই ই শালন জুদাকলাই মৃত্যু সতন যাকো চিচুকুরা সা খ্রিস্ট বিশেও চিচার উমরনি বরক খড়কসা স্পেনিশ নি খড়কসা রুবাই ফাং এবার রুবাই ক্রং হনেই হনজাক পাবলু পিকাসু ব পেরিশো কাইসা গ্যালারি ও বিনি পুইলা সৈমুগ্ন ব বুইন ফনুকমানি শাল চিচুকুরা ব্রিটিশনি খ্রিস্ট বিশু ও কেনেট আর্নল মাউন্ট ব রেইনিয়ামনি থানি পুইলা বেলায় কতর্ক খ্লাই ইউএফও আব ফনুকানি বাকি ব ওয়াশিংটনও বিনি জাতীয় শালনি ক্যালেন্ডারনি কক তিসামানি শাল চিচুকুরা ব্রিচিচার খ্রিস্ট বিশু সোভিয়েট ইউনিয়ন বার্লিন কাশুনানি বাকি ব হানি লামতেই তে তৈনি লামতেই কবাংমা ওয়ানা মাসিংসা কিরি মাসিংসা আমতেই খ্লাইয়েই ব করংলাই তংমানিন সকাগৈ রুমানি বাকৈ ইয়াংনার আয়াংনার আবো কাকলাই থাঙ্গো খনাই তংনাই রাংসাকনি তাকুবুকু আপনো কারিবো তঙ্গ তিনিনি শালো রমদি আবো জাতীয় করমর্দন দিবস নেই পালাই যাকো আপনো কারিবো তঙ্গ সাতারনি এবার তুই রকনাই রকনি বাকি কাইসা লেপ দিন আবো ডাক্তিনো তুইও হাবই তেইসা কাশাই ফাইরানি আমতে হাই ফিটনেস নি বাকি সংসার যাকমানি শাল আপনো কারিবো তঙ্গ জাতীয় প্রলিন দিবস নেইব তিনি শালনো পালাই যাকো রাংসাকনি তাকো বুকু আপনো কারিব তঙ্গ তিনি এবার তিনিতে শালো আসাইনাই তেই থৈনাই রকনি বিশিঙ্গ আসাইনাই রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া চার্চি শ্রীখ্রিস্ট বিশু লাইনেল মেসি চং যতন সাইমানো তিনি মেসিনি বার্থডে আর্জেন্টিনানি ফুটবলার তাবুক থঙ্গি তঙ্গ তাকলাইনি অ ফিফা ওয়ার্ল্ড কাপ নবিনি পাইথাক থাই বি উমর বাঙ্গি থাই আপনি বাকি তাবুক নপুইলা আর তাকলাই নব বি পাইথাক থাই ওয়ার্ল্ড কাপনি চিচুকুরা স্নিচিচার খ্রিস্ট বিশু জোয়ান রোমান রিকুলমি ববহাইন বি আচাইমানি শালতিনি চিচাররা চুকুচি বা খ্রিস্ট বিশু জ্যাক ড্যামসে বনিব আচাইমানি শাল চিচারা বাচি খ্রিস্ট বিশু হার্বার্ট কিচেনার ব ফার্স্ট আর্ল কিচেনার হই সিনিজাক চিবারা থামচিবা খ্রিস্ট বিশু হুঙ্কে রবার্ট ডুটলে বিনিব আচাইমানি শাল থৈনাই রকনি বিশুঙ্গ তঙ্গ বুমুংগনাং রকনি বিশুঙ্গ নৈ সাই বিশু তঙ্গ রডরিগো চিচুকু

0: আমরা চার্চি শ্রী খ্রিস্ট বিশুভতঙ্গ জেকি গ্লেশন তাই চিচুকুরা চার খ্রিস্ট বিশুভ থ্রিনাই রক্নি বিশুঙ্গতঙ্গ গ্রুবার ক্লেভেল্যান্ড বুনি ভাইন থিমানি শাল আশুক জরা খানাবাইখা তিনি শালনি মৈতু সতন জাকনাই মোলা যারক
1: আও সন্দেহ খালায় সাক্ষাম করি কক

0: ততরানী গানাগিনী আমতি হাই জাগারুগো সাকা হানকে তৈ আপনো কারিব নং চামানি কাহামকে গেলে ইহাই অঙ্গি অঙ্গিয়া খেবা হজম খ্লাইনি আমতি হাই খ্লাইমানিয়া অঙ্গি কবায়ক কবায়ক আমতি হাইরক নুকসাখা হানকে নিনি হার্ট এটেকনি সিনটম হই রমই বানো আপনি বাকি নাংকুক মানে সক চামুং নুমুং নং খালি দংনানি নাংনাই গবাং কুখ্লাইয়ী বথাই বপ্রবনি চামুং চানানি নাংনাই দালো সামপ্রা তৈ মৈখদং থাইকদং আমতে হাই চামুং বাই নিনি সাব্রুম রুমনি চামুং নং খলনানি নাংনাই সম গবাং তৈ গবাং কুক বুফাম গনাং মানে আমতে হাই মানে নো চায়াউই দংনানি নাংনাই আপনো কারিবু সালো উংয়ে হামানি নো সতী থামচিনি সিমি সতী ব্রৈজিবা মিনিটনি স্লাইবো গবাং নং হিমনানি নাংনাই স্ট্রেস ডিপ্রেশন আমতে হাইরকনো উংয়া জাত খ্লাইয়ী দংনানি নাংনাই দুমা বিড়ি সিগারেট হকুনি মানই উংয়া খেবা ড্রাগস আমতে হাই চায়াউই দংনানি নাংনাই বসাকনি কলেস্ট্রল ব্লাড সুগার ব্লাড প্রেসার আমতে হাইরকনো নং দাদাক সিদাক নাই উংয়া খেবা আঞ্জগৈ থুই আঞ্জগৈ দংনানি নাংনাই তৈ তাবুকনি অমলনি চামুং রমনি রমদিয়াবো ফাস্টফুড গবাংকুক বুফাম গনাং মানই প্রসেসড উংয়া খেবা গবাংকুক ট্রান্স ফ্যাট সুডিয়াম চিনি আমতে হাই গবাংকুক মানই চায়াউই দংনানি নাংনাই থক জামবাই সংজাক মানই এবার সামজাক মানই রকনো চায়াউই দংনানি নাংনাই
1: আসুজারাসম কানালাকিয়া শাখা খনবিগগো হার্ট অ্যাটাক তামগই অং আপনারগই তাবসং হাইনু খরঙ্গ খনালায়নে তাং বিতিনি গগো বখাতে কামনারগই কক থাজে থাইনি বখাতে দেলকসং দতন সাইমেনো ব থকমানি কেখা হাইপানো ও দালকন লোমফুরু কুসুকফুরু সং বেলাইকে সামুগ ফ্রাংম নুকজাগো তাই ও দালক সাকাঙ্কে জেবর খিতানি জঞ্জাল কলাইও বিনিও জঞ্জাল কমর কোকো আন্দার বেমানের বাকে বখাতে দালকনি বিলাই নামমানি বিথি অবন কারই মোগল মুকসা অংফ্র বিনি বিলাইনি বতিন সামগ ফনং জাগ বখাতেও ভিটামিন এ সি তাই ক্যালসিয়াম তাই বুফাম দঙ্গ বখাতে দেল দেশে জানে অঙ্গ বাড়ি রোগ এবার ন গানগিনি রোগ আহাই ন আসায় ফেয়া বখাতে দারং সঙ্গ কাইব খাইমানো কাইন কাঙ্কে বিয়ারং কাইখেন ব আসায় বখাতে ন কানি বাকে টস গনং হান গুদাল বাই টানই কানি কাইসা থাইও সের বারা মুশকি এবার কম্পো সার দালগি মানানাই আপনি আগলো 30 সেন্টিমিটার খ্লাই লাইন খ্লাই তাই 20 সেন্টিমিটার কেবেংতে কুথুক খ্লাইওই বেকাতে নিয়ারং ন মাকাইনাই কাইবা খাঙ্কে তৈ কিসা খরোই মারনা নাংনাই হাতে বুরুম রুম বেকাতে ইরাং গানাগেনি হানো কিসা খুরসাই মারনা নাংনাই কাইমানি হাতি বার বেরই বারবানি উল খে বেকাতে দালকন খলই সং হাতির ফালে রং পয়সার আজিনাই মানু আসুকজরা সংখ্রালাকে আংবদিনী কক বখাতে কামেরাকে কক থাজে থানে তাবুক সংখ্রালায়নে কক থুমরক

0: ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কন্ট্রাক্ট বেসিকীয় ব্রক এবং বক্সা আসুক সুপুংজাই আসুক থানি মূ ইন্টারনাল অডিট অফিসার তাই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার কয়লার পাইথাক সাল জুন তালনি সাল রেজিচুকুনি সাল আসুক দ্বারা খোনাবাই সেবগো বরক তালামনি কক তাবসং থাকতে থাকতে খোনালাইনে নবরদেবনি কক
1: আগুলি বীরখুম খলাতে গানাগিনী আমি নকবরদেবনি ককমাও সাকলাই যাখা নখা চুমুই গনাং তাই তৈ কাছে কিছু আমচাই রোগ ওয়াতেই ফাইবানো মানো তুমকুকমানি মারিহো তুংসা মারিহো নুকজাগানো থামচিব্রি ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাই মারিও নিচি ডক ডিগ্রি সেলসিয়াস নবারো তৈ হকুনি মারি সাকাও নুকজাগানো চুকুচি ডক পার্সেন্ট তৈ খামো নুকজাগানো স্নিচি পার্সেন্ট হজাক মঙ্গ সাকলাই যাখা চিনি হাস্তে ত্রিপুরানি গবাংমা ডিস্ট্রিক্টনো জায়গা জায়গাও ওয়াতেই ফাইপানো ফেরাং ককই ওয়াতেই ফাইপানো মানো হই সাকলাই যাখা আপনি বাকি লুকুরকনো হজাক দমনানি বাকি কক মঙ্কাংশাও গুজার যাখা
0: আও আসুদ্র সংক্রান্তে নবরদেবনি কক তিনি আও তাবুক সং পাইথাক হাইনু খারংনি পাইথাক সং অরুণি তো অনুরুদ্ধ দেবরমণি রেজা মঙ্কনাবনি সং অ পান্ডানো মতলাইছেন খনাই তাক্ত বুকুক তাই মারকজন সঙ্গে যত্ন পঙ্কসংনি হামাই তাই খুলম ইয়া পারো আনি লগেই দমানি তিনি কম থাকমাও আং নরুত্তম
1: তে আং উষা দেববর্মা।

0: आकाशवाणी आगरतला अबनो लपाइखा दिनै फुंनि कक्रक पान्दा आइनो खरां ताय अब दिनै फुंनि कक्रक पान्दा जतन सालकाहाम
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং তারপরে হিন্দি সংবাদ।
2: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রুয়ন্তাম প্রবাচক ডক্টর গণেশ হেগড়ে। অথ বার্তা। प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी उक्तवान् यत् परिवर्तनशील वैश्विक परिस्थितौ सुरक्षा

0: রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীত পীযূষকান্তি সরকারের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে শুনবেন স্থানীয় বাংলায় সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এল নিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল

0: পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশমন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7ই ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়

ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় পদযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন দাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি পর্যন্ত অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরিমনি টু অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার তুলে দেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে

5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার শ্যাবরুমের মনুবনকুলো, রাজীবনগর এবং বিলোনিয়া ঋষ্যমুখে 3টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর নেহা কুমারী মণ্ডল, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাসচন্দ্র লোধ সহ কৃষকরা কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়েও লিঙ্ক পাওয়া যাবে, তাতেও SMS করা যাবে। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার 3টি জায়গায় গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হয়েছে। জিরানিয়া মোহনপুর এবং ডুকলি এলাকায় 3টি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডাক্তার শ্রাবণী দেবনাথ জানান, 100 দিনের অভিযানে জেলায় এখনও পর্যন্ত 13,000 মানুষের স্ক্রিনিং হয়েছে। আগামী 4 জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের PTA মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে, তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিউপ্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে MBP স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 149 রানে ইউনাইটেড BSTকে এবং মৌচাক ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। এছাড়া নুনো মেন্ডিজ ও রাফায়েল লিও 1টি করে গোল করেছেন, 1টি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। ভারতীয় সময় আজ সকাল 7:30টায় গ্রুপ কেতে কলম্বিয়া বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মিয়া সানজা দিল্লি কাতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফার্কা বেবাগৈ কাই দক চিবা সকাত নিবিসিংহ কাই নৈ পদ্মবিভূষণ কাইসনি পদ্মভূষণ তে কাই বারা দক চি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকতনি যতনি কুচুকবরম নিবিসিং কাইসা রং থং শাক নাইমা শৈশিলাম বানিয়ানো খুবই জুদা জুদা দেখিল কাহামকু খাইনাই রগ্ন অবরম ইয়াফার জাগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা স্লাইজাক হায়ুং বেরামনি নাইমথাং সুবা সুন কুথুক খাইনাতেই সামুং সিত্রাত বাই সাইবার নাইমথাং নিশিমি চেঙ্গই কাহামকুক তাং সেবজোড়া জুদা জুদা চ্যালেঞ্জ রকনতেই সামুং তাংনাব ব্রিক্স নি কাইসা নাংকুক মা কতর বার্জা তঙ্গু মন্ত্রীবক্রক মিয়া দিল্লি কতাল ব্রাজিল রাশিয়া ভারত চীন তাই দক্ষিণ আফ্রিকানতেই সংসারজাক ব্রিক্স হাকতর রকনি বসং নাইমথাং এডভাইজার তে কুচুক নাইমথাং

নি আদং রকবাই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা শ্যামা প্রসাদ নি খাকরাক জয়াউই পৈতু খাইমাতে বসং হামক্রাই নি সামং তাংলামা তাবুক নি আজাইসং ন খা থাংসারিব মিয়া ভারত কেশ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নি শাক নয়াফার লংমা সাল খ্লুমুং ইয়াফারি হদালাম নি বিশংতে বু অকক ন সাকা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নি ওয়ানসুক মুং ন সৃঙ্গই কাইসা ফান গনাংতে বিকশিত ভারত নামই টিসানা নি কক ন খুরসাখা ইয়াংগো আগরতলা প্রদেশ বিজেপি তাংনগ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নি শাক নয়াফার লংমা সালব পালাইজাখা আরও মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রায় এমপি রাজীব ভট্টাচার্য নকবই তেকুমুনি আদং রক মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবাচুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশিঙ্গ দুধ নামথানিও পুইলা কুফুর সভা এবং হোয়াইট রেভলিউশন টু ওয়ান হনই খাকামুং নারখা আবনি নাহার মুম্বাই মিয়া আগরতলানি তাংনক কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তে গুমৌতি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বসং বাইথাংনি বখাক্তই মুংসই অংখা পান্ডব কুবনি রকনি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ হাস্তে হাপাং আগরতলা হাপাংনি মেডিকেল ডং কতর তে জিবিপি শাখাম নগ সামুতাঙ্গি দংনাই ফ্যাকাল্টি তে মেডিকেল অফিসার রক প্রাইভেট প্র্যাকটিস ক্লাইমান এসাকা মানা বক্সিন জাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর শাখা হাস্তে মন্ত্রীসভানি ককলাম সালাইমাব অকংমুগ্ন নাহার জাখা বসাকা প্রাইভেট প্র্যাকটিস মথাকানী নগৈন রংজাক মেডিকেল অফিসার রকনি মানমানি দরমাইন রগৈ রাও নৈচি দরমাই বাংরানী ককচংমুং নাহার জাখা আগরতলা হাপাংনি মেডিকেল কলেজ তে জিবি পি শাহ খামনগ তাবু খড়ক থামরা বাচি হাই ফ্যাকাল্টি তাই মেডিকেল অফিসার রক তঙ্গ হায়ুং বেরামনি ফেকজাকনাইতে রায়দা চাইয়াতেই ফালমা কাসুমা শাল পালাইমানোরগে তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি কাইসা হিমবতক সংসার জাখা হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্গু রায় অ হিমবতক ন চেঙ্গে রেখা পান্ডাবো তেক মুনিবিসিংহ মানজাখা হাস্তে ব্রী কমিশন নি চেয়ারপার্সন জর্না দেব বর্মা শালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু অক্রা বিশ্বজিৎ শীল হদা হামক্রাইতাই হদা রং নাইখুংনি আলাইদা তাংক্রা তপন দাস আকর্ষণ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি নৈচি চার সালমারি ককটিশালনি ফুং দামচি সাব আকাশবাণী নি মন কি বাত পান্ডাব হা কতরতাই বুই হা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানে অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক বরকনি ওয়ানসুকমা খাকামা কক রক্ন মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুক মুং রক্ন রহরই মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাইয়ে হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রগ্ন রেকর্ড খাইয়েই মানবায়ানে আবনো কারিব 1922 নম্বর মিস কল দেবই জে লিঙ্ক মানানো অবতীব SMS খাইয়েই মানবায়ানে ফোন লাইন ও তালনি বসকাং শাল নৈচিদক জরা ফিয়কজাক টঙ্গানে আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পুর নাইখ্রাইনি থামচি চুকু নং ওয়ার্ডনি কমিউনিটি হল মিয়া শালথাং হাঙ্কর বেরেমনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈসাই নৈচিদক চেঙ্গে রেখা আগরতলা আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার সংসাজাক ও সামং বুতাং বুসকাং জুলাই তালনি থামচিসা সালমারি জরা তঙ্গানে নৈসাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম থংলাইমাও পর্তুগাল বাবুকজা গোলনি কতর ফের লাইমুংবাই উজবেকিস্তান মেচেনখা ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল কাইনৈ খ্লাইকা আবনো কারিব নুনু মেন্ডিস তাই রাফেল লিও কাইসা খ্লাইয়ৈ গোল খ্লাইকা তৈ বাবাইসা বখাগ ইংল্যান্ড তৈ গানানি বিশিঙ্গ থংলাইমাও গোল বুকজা বাই ড্র অংখা তৈ ক্রোয়েশিয়া সা বুকজা গোল বাই মেচেনখা পানামানো ভারতনি জড়ানো রগৈ তিরি ফুং দামসনি সতী থামসি গ্রুপ কে ও কলম্বিয়া বাই কম্বো প্রজাতন্ত্রনি বিশিং ম্যাচ চেঙ্গজাখা তাবুক নবাতিবানী ককতুমা বসকাং দামনিচি ব্রিয় হাস্তেনি জত তহাঙ্কর ফেরাঙ্কি গবাং খেওয়াতে বাউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাব থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তৈ খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াস তি গানগিনিও তঙ্গাই তঙ্গানো তিনি আইচুক বখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আবাইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নির্মল আলো আর একগুচ্ছ সুন্দর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় যদি কাটিয়ে তথ্য, জ্ঞান আর আনন্দের সান্নিধ্যে, তাহলে দিনটাও হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আর আপনাদের এই দিনটিকে প্রাণবন্ত করার প্রত্যাশা নিয়েই রেডিওর এপারে অভিজ্ঞাপনের আজকের পর্বে আপনাদের সঙ্গে থাকছি আমি সুস্মিতা, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি মহুয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি সকালই আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং নতুন করে শুরু করার এক অমূল্য সুযোগ। গতকাল হয়তো আমাদের সব পরিকল্পনা সফল হয়নি, হয়তো কিছু ভুল হয়েছে, কিছু অপূর্ণতা থেকে গেছে, কিন্তু নতুন দিনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি আমাদের আবারও চেষ্টা করার সুযোগ দেয়।
0: জীবনের ব্যস্ততার মাঝে আমরা প্রায়ই লক্ষ্য করি যে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে। কাজের চাপ, দায়িত্ব আর নিত্যদিনের নানা ব্যস্ততার ভিড়ে কখনো কখনো আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের জন্য সময় বের করতে ভুলে যাই। অথচ একটি আন্তরিক কথোপকথন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো কিংবা কোনো বন্ধুর খোঁজ নেওয়া আমাদের মনকে আরও বেশি প্রশান্তি দিতে পারে।
1: সম্পর্কের বন্ধনকে দৃঢ় রাখার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু আন্তরিকতা আর কিছু মূল্যবান সময়। বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর জানতে পারি।
0: কিন্তু প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি আর সঠিক ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় অজান্তেই আমরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের পর্দায় ডুবে থাকি, অথচ সেই সময়টুকু হয়তো পরিবারের সঙ্গে কিংবা নিজের কোনো প্রিয় কাজের সঙ্গে কিংবা নতুন কোনো নতুন কিছু শেখার পেছনে ব্যয় করা যেত।
1: তাই আসুন আজকের এই নতুন দিনে আমরা একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, প্রতিটি মুহূর্তকে মূল্য দেব, প্রযুক্তিকে ব্যবহার করব প্রয়োজন অনুযায়ী, আর আমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিছুটা সময় অবশ্যই বের করব।
0: কারণ জীবনের প্রত্যেক সৌন্দর্য লুকিয়ে আছে সুন্দর সম্পর্ক, সঠিক সময়ের ব্যবহার এবং প্রতিটি নতুন দিনকে পজিটিভভাবে গ্রহণ করার মধ্যেই। সকলের জন্য রইল একটি সুন্দর, আনন্দময় এবং সফল একটি দিনের শুভেচ্ছা।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: শ্রোতা বন্ধুরা, ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন ফিরে দেখি আজকের দিনের পাতায় লেখা উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি। 1945 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন বিজয় উৎসব পালিত হয়। 1994 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যৌথ মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। আর 2002 সালের আজকের দিনে আফ্রিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা তানজানিয়ায় সংঘটিত হয়, যেখানে 281 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
4: আজকের দিনে ইতিহাসের পাতায় চোখ রাখব বিশেষ কারোর জন্মদিন আছে, তাদেরকে নিয়ে কথা বলব। এমনিতে আমাদের শ্রোতা বন্ধুরা যাদের বিশেষ কোনো দিন আজকে, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো দেখব ইতিহাসের পাতায় কী রয়েছে। 1819 সালের আজকের দিনে রাজেন্দ্র মল্লিক জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিল্পপ্রেমী, সমাজসেবক এবং কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের প্রতিষ্ঠাতা। 1897 সালের আজকের দিনে পণ্ডিত ওমকারনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ, শিক্ষক এবং গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম ব্যক্তিত্ব। 1908 সালের আজকেরই দিনে গুরু গোপীনাথ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা। 1987 সালের আজকের দিনে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি জন্মগ্রহণ করেন।
3: শ্রোতা বন্ধুরা, 1980 সালের আজকের দিনে আমরা হারিয়েছি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি এবং ভারত রত্ন সম্মানে ভূষিত বরাহগিরি ভেঙ্কটগিরিকে। এভাবেই ইতিহাসের পাতায় আজকের দিনটি স্মরণীয় হয়ে আছে নানা ঘটনা, জন্ম এবং প্রয়াণের সাক্ষী হয়ে।

শ্রোতা বন্ধুরা, এবার শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব। মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনারা যে চিঠিগুলো আমাদের পাঠিয়েছেন, সেই চিঠিগুলো দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। এবারে চলুন খুলে দেখি অনুভূতির খাম। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি চৈতালি মণ্ডল এর কাছ থেকে, দয়াপুর সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। পরিবেশ দিবস কিংবা বসুন্ধরা দিবসের

0: সত্য উপলব্ধি করতে সমবৎসরে এই দুটি দিন সাড়ম্বরে পালন করতে চাই আমরা। ঘটা করে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনে আমাদের তখন ভীষণ উৎসাহ, তারপর ধীরে ধীরে উৎসাহের খামতি, অতঃপর আপন জগতে মনোনিবেশ। যথেষ্ট বৃক্ষকর্তন, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা, কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলন বৃদ্ধির প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি, জ্ঞান পাপি আর কাকে বলে। সুন্দরবনের উপকূল সংলগ্ন দ্বীপাঞ্চলে আমাদের বসবাস। আমাদের এই দ্বীপটি সবুজে ঘেরা, তাই সবুজ দ্বীপ এর পোশাকি নাম। সবুজ ঘাসের গালিচা, নদীর চরের সবুজ বনায়ন আর সবুজ মানুষ, সবুজ মনের সহজ সরল মানুষ। বেশ ছিল সব কিছু এতকাল, কিন্তু নগর সভ্যতার রঙিন ইশারা আর আধুনিক জীবনযাত্রার লোভনীয় হাত ছানিতে প্রলুব্ধ আদিবাসীরা নিমন্ত্রণ করে এনেছে দূষণ নামক হিংসুটি দৈত্যকে। তাই আজ আমাদের সবুজ দ্বীপ অসুস্থ, নদীর স্বচ্ছ কাঁকচক্ষু জলে ভাসছে প্লাস্টিক বর্জ্য, প্রকৃতি মায়ের রোষে এখন যখন তখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, তবু নিরাশ হইনি এখনো। অবশেষে আমাদের বিবেক জাগ্রত হবে, এটাই কাম্য। বর্ষার নরম সোদা মাটিতে বিভিন্ন চারা রোপণ করছি নিজের সাধ্যমতো, একদিন তারা মহিরুহে পরিণত হবে এই আশা আমার। বর্ষণ মুখর শুভেচ্ছায় চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: এবারে যে চিঠিটি পড়ব তা লিখেছেন পশ্চিম মেদিনীপুর বালিচক থেকে শুভ্রা সামন্ত। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষ তার চারপাশের জগতের সাথে নানান সম্পর্কে ডোরে বাঁধা। পৃথিবী তার একার নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সকলের। সবাই ভালো থাকলে এই পৃথিবীও ভালো থাকবে। ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে মানুষের জীবনশৈলীতে আসে বদল, প্রকৃতির বিপন্নতাও হয় শুরু। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পায়ন, নিরবিচ্ছিন্ন নগরায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষিক্ষেত্রে রাসায়নিক উপাদানের প্রয়োগ প্রভৃতির মাধ্যমে মানুষই ক্রমে ক্রমে নির্ণায়ক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। অতঃপর আগ্রাসী ভোগের আকাঙ্ক্ষায় সকল প্রাকৃতিক সম্পদ লুট করে পৃথিবীকে ক্রমশ রিক্ত করতে থাকে। সবার প্রথমে লুট করে সবুজ, বনাঞ্চল উপড়ে ফেলে ছুটে চলে ঝাঁ চকচকে রাস্তা, এগিয়ে চলে উন্নয়নের রথ। শুধু সবুজ তরুদলের বিপন্নতা নয়, বিপন্ন হয় পাখি, কাঠবিড়ালি, প্রজাপতি সহ বহু পতঙ্গের ঘর সংসার, তাদের স্বপ্ন, ভবিষ্যৎ। অতিরিক্ত রাসায়নিক উপাদান, কীটনাশক, আগাছানাশক ব্যবহারেও সবুজ ছোপচার লোপাট হয়, মারাও যায় নানান পতঙ্গ। প্রাণীজগতের 75-90% হল পতঙ্গ, আর প্রতি চারটির মধ্যে তিনটি ফসলের জন্য পরাগ সংযোগকারী পতঙ্গের প্রয়োজন হয়, তাই পতঙ্গ নিধনে পরাগ মিলনের সমস্যা হয়, ফসল উৎপাদন ব্যাহত হয়, অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং সবুজ কমে গেলে আমাদের জীবন জীবিকা দুটোই পর্যুদস্ত হয়। তাই সুষ্ঠু বাস্তুতন্ত্র গড়ে তুলতে হলে সবুজ হোক ধরার প্রাণ, এই শপথে গাছ লাগিয়ে বড় করে তুলতে হবে আমাদের প্রত্যেককে। দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়ার জরুরি পাঠ নেয়ার আশু প্রয়োজন। লিখেছেন শুভ্রা সামন্ত, পশ্চিম মেদিনীপুর বালিচক থেকে।
0: শ্রোতা বন্ধুরা, তার পরের চিঠিখানে আমরা পেয়েছি দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, বন্ধু অভিজ্ঞাপন, তোমার মতো বন্ধু পেয়ে বৈচিত্র্যহীন জীবনে এসেছে সাহস আর মানসিক তৃপ্তি। আসলে বন্ধু সেই হতে পারে বন্ধু যার কাছে অকপটে মনের অন্দরের জমে থাকা ভাবগুলো প্রকাশ করা যায়।

0: তুমি আমার তেমনই এক অশরীরী বন্ধু, হয়তো চোখে দেখতে পাবো না কোনোদিন, কিন্তু হৃদয়ের দুয়ারে তোমার উজ্জ্বল উপস্থিতি অক্ষয় থাকবে। ফিরে আসি তোমার অভিযাত্রী প্রসঙ্গে। জানো বন্ধু, আমার অভিযাত্রা কালো অক্ষরের বইয়ের পৃষ্ঠায়। খুব যে বই প্রেমী ঠিক তেমনটা নয়, তবে এই এক মাস আমার যাত্রা চলছে কল্লোল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেলে, যেখানে কাঁতর হয়ে ইন্দুবালা কলাপোতা গ্রামকে আপন করে নিয়েছে। আমিও বারবার পৌঁছে গেছি কলাপোতায়। অফিস ফেরত মন কখন হোটেলের সুগন্ধে ভরা খাবার তৃপ্তি করে খেয়ে ধন্য ধন্য করে উঠেছে, তা তোমাকে না জানালে আর কাকে জানাবো। ইন্দুবালার জন্যে যত না কষ্ট হয়েছে, অধিক কষ্ট হয়েছে কলাপোতার জন্যে। আর এই দুঃখে প্রলেপ দিতে শুরু করলাম ছয় দশকের বাংলা জুড়ে টালমাটাল নকশাল আন্দোলনের জীবন্ত দলিল, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার কালো অক্ষরের গলিতে। বস্তাপচা অসার চেতনা যখন অনিমেষকে আকর্ষণ করছে না, তখন সুভাষদার সাথে তার নতুন করে দেখা হওয়া এবং একটি বৈরি আন্দোলনে জড়িয়ে পার্টির কাজে তার চেনা মাটিতে রক্তবীজ পুঁততে ছুটে যাওয়া উত্তরবঙ্গে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তীব্র অসন্তোষ অনিমেষের সাথে আমার মনকেও প্রশ্নে প্রশ্নে জেরবার করেছে। আশ্চর্য মাধবীলতার সাহস আর লড়াই তার প্রেমকে শুধু মহান করেনি, বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কোনো স্বার্থপর ঠুনকো অনুভূতি নয়। পুলিশের অত্যাচারে পঙ্গু অনিমেষের অবর্তমানে ভালোবাসার ফসল অর্ককে নিয়ে প্রশ্নহীন সমাজের কদর্য বস্তির গলিতে বছরের পর বছর কাটানো এক নিঃস্বার্থ প্রেমিকা এবং সাহসী মায়ের দেখা পেলাম। উত্তরখণ্ড কালপুরুষে পেলাম আদর্শ আর সুশিক্ষার অভূতপূর্ব মেলবন্ধন। অর্কের শরীরে অনিমেষ মাধবীলতার রক্ত বইছে, তা প্রথম পর্বে বিষাক্ত পরিবেশে সাময়িক হোঁচট খেলেও তা কখনো স্থায়ী হতে পারে না। অচিরে এই মায়ের শিক্ষা আর বাবার বিপ্লব তাকে পৌঁছে দেয় বেলগাছিয়া ঈশ্বরপুকুর তিন নম্বর বস্তির মুক্তিদূত করে। এই রোমাঞ্চকর অনুভূতিতে আমি বুঁদ হইয়াছি অভিযাত্রী হয়ে। এই তিনটি মলাটের কালো অক্ষরের টাটকা স্মৃতি তোমার সাথে ভাগ করে নিলাম বন্ধু। চিঠিখানা লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: আজকের শেষ চিঠিটি যা পড়ব, সে চিঠিটি লিখেছেন রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবিড়িয়া, পোস্ট বেথুয়া ডহরি, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আমার ঠাকুরদা মানুষটি ছিলেন সবুজের সখা, জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে শাণিত করেছিলেন, জমিতে ফসল ফলাতেন চমৎকার, নিজের হাতে তৈরি করতেন বাগান। সে বাগানে কি নেই, আম, জাম, লিচু, কাঁঠাল, নারকেল, পেয়ারা, বাতাবি, নানা জাতের কলা, আমড়া, কুল, করমচা, যা নাকি লিখেই শেষ করা যাবে না। এমন বৃক্ষরই প্রেমী মানুষ আমি খুব কমই দেখেছি, সেই প্রেম জাগরিত হয়েছে আমার ভেতরেও। ধানের মাথায় যখন শিশির জমে, শস্য তখন গর্ভবতী হয়, উদার আকাশের নিচে গাছেরা দোল খায় মৃদুমন্দ বাতাসে, শস্যের ক্ষেতে হাওয়ার পরশ লেগে শিহরণ জাগে, চোখে পড়ে অনন্তের হাসি। বর্ষার সময় সেই মাটি জল পেয়ে নরম হয়ে ওঠে, সবুজ মাথা তোলে তার সতেজতা নিয়ে, মাটি যেন বলে ওঠে বৃক্ষও কথা বলে, শোনো তার কথাগুলি শোনো। গাছেদের সংসারে ফুল ফোটে, ফল ধরে, এখানে বৃষ্টিরা নুপুরের তালে নেচে ওঠে, রোদের ভেতর মেশে খুশি, ঘাসের ডগায় এসে বসে জল ফড়িং, মন বলে এসো আমরা মানুষেরা এই বন পথে হাত ধরে হাঁটি, পাখ পাখালির উড়ে যাওয়া দেখি, সহজিয়া দিগন্তের দিকে মেলে দেব দুই চোখ, আমাদের কিছুই চাই না আর, শুধুই জল, মাটি আর মাথার উপর ওই উদার আকাশ। হৃদয়ে বিশ্বাস রাখি গাছেদের যদি ভালোবাসি, ওরা মানুষকে সুস্থ রাখবে ঠিকই। ওগো বৃক্ষ, অপেক্ষা করো, তোমার পবিত্র বীজ মাটির বুকে রোপণ করেছি সযত্নে আমিও, তোমার অস্তিত্ব ছাড়া চারপাশে কিছুই নেই আর।

0: অসহ বাতাস আজ বুকের পাঁজরে, ঘুমহীন দীর্ঘ রাত কৃত্রিম শ্বাসে বেঁচে আছে করুণ অভ্যাসে। চিঠিটি লিখেছেন রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট বেথুয়া ডহরি, জেলা নদিয়া।
1: কি লিখিত

0: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষা এবং মাধ্যমিক গণিত স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে। পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 23 জুন 2026 থেকে 25 জুন 2026 তারিখ পর্যন্ত বিকেল 5:30 এর মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র অবশ্যই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে জমা দিতে হবে। উল্লেখ্য, বছর বাঁচাও পরীক্ষা এবং মাধ্যমিক গণিত স্ট্যান্ডার্ড পরীক্ষার আবেদনপত্র পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট tbsc.tripura.gov.in থেকে সংগ্রহ করা যাবে।
1: একটি ঘোষণা আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটিমাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো।
0: এবারে শ্রোতা বন্ধুরা, আমাদের যারা কর্মপ্রার্থী শ্রোতারা রয়েছে তাদের জন্য কিছু কাজের খবর। পশ্চিম ত্রিপুরার জিরানিয়াস্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে 2 জন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে 1 জন যোগব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং 1 জন নাট্য বা থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিদ্যালয় কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন।
1: ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরায় বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগ করা হবে আইন বিভাগের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সমাজ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। নিয়োগ হবে নিয়মিত ভিত্তিতে। বেতনক্রম ও শিক্ষাগত যোগ্যতা UGC-র নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য নির্দেশাবলী জানতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে 17 জুন 2026 থেকে। পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 5 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য লগ ইন করুন www.nlutripura.ac.in। আবেদনের শেষ তারিখ 5 জুলাই 2026।
0: আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি রয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম এ চুক্তিভিত্তিক একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে 3 জন কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট, 5 জন কনসালটেন্ট অ্যাপিডেমিওলজিস্ট এবং 1 জন প্রোগ্রাম কাম ম্যানেজার কাম অ্যাডমিনিস্ট্রেটর, 1 জন কনসালটেন্ট IT, 1 জন কনসালটেন্ট ফিনান্স এবং 1 জন ট্রেনিং ম্যানেজার ও 1 জন কনসালটেন্ট প্রোকিউরমেন্ট পদে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ থাকবে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে আপনারা দেখে নিতে পারেন idsp-omc@nic.in এই ওয়েবসাইট। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 30 জুন 2026।

0: এবার জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক একটু তথ্য। ডায়াবেটিস একটি বিশাল সমস্যা এখন ঘরে ঘরে রয়েছে এবং দেখা যায় ডায়াবেটিস থেকেই কিন্তু কিডনি, লিভার এগুলো অচল হয়ে যাওয়ার গল্প রয়েছে। ডায়াবেটিস কেবল রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না, বরং এটি আপনার হৃদযন্ত্রের অলক্ষ্যে এক নীরব ঘাতক হিসেবে কাজ করে। একজন সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি প্রায় 4 গুণ বেশি থাকে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তনালীগুলো শর্করার প্রভাবে ধীরে ধীরে শক্ত ও সরু হয়ে যায়, যার ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ব্যাহত হতে শুরু করে। অনেক সময় ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাক হলে তারা তীব্র ব্যথা অনুভব করতে পারেন না, যা সাইলেন্ট হার্ট অ্যাটাক নামে পরিচিত। এই নীরব পরিস্থিতি একজন মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে চিরতরে থামিয়ে দিতে পারে, যা অত্যন্ত আতঙ্কজনক এক বাস্তব।
1: শ্রোতা বন্ধুরা, এবারে চলুন জেনে নিই আজকের আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 70%। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের

0: তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি আমরা। আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক সুন্দর, সুস্থ এবং শান্তিময়, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। আবারও কথা হবে আগামী কোনো পর্বে নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য
1: এবং আমি মহুয়া বৈদ্য।

পর্যন্ত এবং এফএম পর্যন্ত পাশাপাশি আপনারা শুনছেন আজকের যুবদের অনুষ্ঠান যুববাণী। আজ 24 জুন ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি। এই বিশেষ দিনটি বিশ্বের সেই সকল নারী কূটনীতিকদের সম্মান জানাতে পালিত হয় যারা আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একসময় কূটনীতির জগৎ ছিল মূলত পুরুষদের আধিপত্যে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নারীরা তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্ব গুণ দিয়ে এই ক্ষেত্রেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। আজ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কূটনীতি শুধু দেশ ও দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার কাজ নয়, এটি শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার এক সেতুবন্ধন। আর এই সেতুবন্ধনকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী করতে নারীদের অবদান অনস্বীকার্য। তো শ্রোতা বন্ধুরা, আজকের সুন্দর সকালের প্রথম গানটি তোমাদের জন্যে।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আপনারা শুনছেন 101.1 মেগাহার্টজে এফএম

0: বন্ধুরা, যখন আমরা কূটনীতির কথা বলি, তখন অনেক সময় মনে হয় এটি শুধু রাষ্ট্রনেতা বা বড় বড় আন্তর্জাতিক বৈঠকের বিষয়। কিন্তু আসলে কূটনীতির মূল ভিত্তি হল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান। নারীরা দীর্ঘদিন ধরে সমাজ, পরিবার এবং কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেই অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে। আজ বিশ্বের নানা প্রান্তে নারী কূটনীতিকরা জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার এবং শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন। তাদের প্রচেষ্টা প্রমাণ করে যে নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গ নয়, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গিই সবচেয়ে বড় পরিচয়। এই দিনটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ দিতে হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ একটি সমাজ তখনই সত্যিকার অর্থে এগিয়ে যায় যখন সেখানে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে অবদান রাখার সুযোগ পায়। তো বন্ধুরা, আমরা এই বিষয়ে আবার কথা বলবো, তবে এর আগে শব্দ যখন অনুভূতি স্পর্শ পায় তখনই জন্ম নেয় আবৃত্তি। কবিতার প্রতিটি পংক্তি আমাদের নিয়ে যায় ভাবনার এক নতুন জগতে। সেই অনুভূতির পথ ধরেই আজ আপনাদের জন্য আবৃত্তির ডালি নিয়ে হাজির হয়েছেন আরজি তনুশ্রী। চলুন মনকে একটু থামিয়ে শুনে নেওয়া যাক শব্দের এই অপূর্ব যাত্রা।
1: নমস্কার যুব বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজি তনুশ্রী। আরণ্যক বসুর মনে থাকবে এই কবিতাটি একবার পাঠ করছি। মনে থাকবে কবি আরণ্যক বসু, পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা,

0: হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল করাবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকব যে। মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব পুরন চণ্ডী এবং খানি খুশকো খুশকো, এ জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান পাড়ব, তোমার অমন উষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তাব যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবু ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে। বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে
1: বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আর জে তনুশ্রীর কণ্ঠে খুব সুন্দর আবৃত্তি। তো আবারও সেই বিষয়টি, একজন কূটনীতিকের কাজ শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করা নয়, বরং বিশ্বের নানা সংস্কৃতি, ভাষা এবং মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা। আর এই কাজে সহমর্মিতা, ধৈর্য এবং দূরদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণগুলো নিয়ে অসংখ্য নারী আজ বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যখন সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের অংশগ্রহণ বাড়ে, তখন সেই সিদ্ধান্তগুলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী হয়, কারণ নারীরা প্রায়শই সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখেন। আজকের পর্বে দ্বিতীয় গানটি আপনাদের জন্য।

0: তো শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব আর যে দেবরপিতির কণ্ঠে খুব সুন্দর একটি স্টোরি রিডিং।
1: তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্যেই কি আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যেই কি তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্যেই কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো? যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে সেই ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আমি আন্টি ডাকতাম, মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাজকেন? বুদ্ধি আছে সেই হিসেব করার? আছে সেই বুদ্ধি? শুধু ছোটকালে নয়, এখনও যে টিউটার এলে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার। ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় বড় আড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে, পাশে না পেছনে, ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, দেখিস না হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? পাস না দেখতে? মন কোথায় থাকে এই মেয়েগুলোর দিকে? যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ভুলেও ভাবিস না। এই ওরা কত বড় লোক জানিস? তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে, আমাকে, মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্যে প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে এই ছবি ছাপবে খবরের কাগজে, আরও দরজা খুলে যাবে, আরও পাঁচ, আরও পাঁচ, আরও আরও পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ।

না বাপি, না না না না বাপি, আমি আমি মন দিই না কোনো দিকে, না বাপি, না না না, আমি আমি তাকাই না মেয়েদের দিকে। হ্যাঁ, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না, কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাপি না। ও হ্যাঁ, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর ওর বাবা ওকে, হ্যাঁ বাপি, হ্যাঁ না বাপি, হ্যাঁ অপু, অপু হ্যাঁ বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে বাপি, ব্যাগ পেলে ও বলেছে।

ও বলেছে বাড়িতে কোথায় কোথাও, ও বলেছে বাপি বাড়িতে কোথাও, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায়, বাথরুম সাফ করার এসি আছে ও জানে বাপি, হ্যাঁ বাপি, হ্যাঁ বাপি, ও বলেছে, ও বলেছে, ও বলেছে। উঠে যাবে কাগজের প্রথম পাতায়।

একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যখন সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের অংশগ্রহণ বাড়ে, তখন সেই সিদ্ধান্তগুলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী হয়। কারণ নারীরা প্রায়শই সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখেন। আজকের দিনে আমরা শুধু প্রতিষ্ঠিত নারী কূটনীতিকদের কথাই বলবো না, এবং যেখান থেকে বড় পরিবর্তনের শুরু, হয়তো কোনো ছোট শহরের একটি মেয়ে আজ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছে, হয়তো সেই আগামী দিনের রাষ্ট্রদূত, শান্তির দূত কিংবা বিশ্বনেতা। তাই পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হল এমন পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি মেয়ে নিজের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করতে পারে। শ্রোতা বন্ধুরা, একটি দেশের উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন সেই দেশের নারীরা নেতৃত্বের প্রতিটি স্তরে সমানভাবে প্রতিনিধিত্ব করেন। আজ আমরা প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা, রাজনীতি সব ক্ষেত্রেই নারীদের সাফল্য দেখছি। কূটনীতিও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু একটি নারীর সাফল্য নয়, এর অর্থ একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির অগ্রগতি। বিশেষ করে আজকের এই দিনে সেইসব নারীকে সম্মান জানায় এবং শুভেচ্ছা জানায় যারা নীরবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে চলেছেন।

আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, কূটনীতির ভাষা হল শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক সম্মান। আর এই মূল্যবোধগুলোকে আরও শক্তিশালী করতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কূটনৈতিক দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিভা ও নেতৃত্বের কোনো লিঙ্গ নেই। নারীর নেতৃত্ব, প্রজ্ঞা এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, এই শুভকামনা রেখেই আজকের এই যুববাণীর অনুষ্ঠান পর্বের বিদায় নিচ্ছি। আমি আরজে মানালি, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখতে থাকুন। আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়, নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু গান নিয়ে।

আকাশবাণী আগরতলা দেশবন্ধনা অনুষ্ঠানে এবারে আপনারা শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে।

0: গানটি শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ দেশবন্দনা অনুষ্ঠানে আপনারা শুনছিলেন দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাতারে বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলির প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের

0: ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও এতে পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই ভারত রাশিয়া বিশেষ ও অগ্রাধিকারমূলক পারস্পরিক অংশীদারিত্বের আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত চিকিৎসা সহায়তা পেয়েছেন তা নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় ১২ জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুদেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও হরমুজ প্রণালীতে আটকে পড়া ১১,০০০এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ এক বিবৃতিতে জানিয়েছেন যে এই উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচলের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হবে। ইরান, ওমান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশ ও সামুদ্রিক পরিবহন সংস্থাগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করা হবে। রাষ্ট্রসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহারাইনি ঘোষণা করেছেন যে বাণিজ্যিক জাহাজগুলির জন্য হরমুজ প্রণালী এখন কোনো মাশুল ছাড়াই সম্পূর্ণ উন্মুক্ত। বাহারাইনি আরও জানান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে ৬০ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
1: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ প্রসঙ্গে জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল জানান, ১০টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। ১৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট ১১টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্কারে ২৮৫,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী তিনটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন দিল্লিতে দুপক্ষ উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। আগামী ২৪ জুলাই এর আগে দুই দেশ অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিনই বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের কাছ থেকে আমদানিযোগ্য পণ্যের ওপর ওয়াশিংটনের আরোপিত ১০% শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের

0: মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রুখতে ও ইরানে তার পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন গ্রহণের লক্ষ্যে একটি বিল পাশ করেছে। গতরাতে 50-48 ভোটে এই প্রস্তাবটি পাশ হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদিত হয়েছিল। এই প্রস্তাবে পশ্চিম এশিয়ার সীমিত পরিসরে সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে আমেরিকা ও মিত্রদেশগুলির উপরে আকস্মিক আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। তার মতে, এই ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। পেনসিলভেনিয়ায় ম্যাকুঙ্গুইতে অবস্থিত ম্যাক ট্রাক্স উৎপাদন কেন্দ্রে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার প্রশাসনের ইরান নীতির মূল লক্ষ্য। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানান।
1: ওভারঅল অভি তক 43% বরসাত কম হুই হ্যায় হামারি খরিফ কি ফসল উস পর ইসকা আসর পড় সকতা হ্যায় 315 জিলে এসে হোঙ্গে জাহাঁ বর্ষা কম রহনে কি সম্ভাবনা হ্যায় ইনমেঁ সে 111 জিলে হামারি উচ্চ প্রাথমিকতা বালে জিলে হোঙ্গে ক্যোঁকি ইনমেঁ সিঁচাই 25% সে কম হ্যায় মধ্যম প্রাথমিকতা বালে মতলব জাহাঁ 25-50% সিঁচাই কি ব্যবস্থায় হ্যায় এসে 76 জিলে হ্যায় অর 128 জিলে নিম্ন প্রাথমিকতা বালে ইসলিয়ে কি ওয়াহাঁ সিঁচাই কে লিয়ে ড্যাম অর বাকি চিজো কি ব্যবস্থা হ্যায়।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। রোনাল্ডো 6টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। গ্রুপ এল এর অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ কের আরেকটি ম্যাচে কলম্বিয়া ডি আর কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, ভারতে ব্রিক্স সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে কথা বলেছেন। দক্ষিণ ত্রিপুরার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী খ্যাত বাঁচাও অভিযানের 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার সাবরুমের মনোবল বনকুল এবং রাজীবনগর এবং বেলুনিয়ার ঋষ্যমুখের 3টি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। টিবি মুক্ত ভারত অভিযানের পশ্চিম জেলার 3টি জায়গায় গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হবে। জিরানিয়া, মোহনপুর এবং ডুকলি এলাকায় 3টি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। ত্রিপুরা ক্রিকেট

অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে চারটি খেলা হয়। 2026 ফুটবল বিশ্বকাপের সে সর্বশেষ তিনটি ম্যাচে পর্তুগাল 5-0 গোলে বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুটি গোল করেছেন, এছাড়া মেন্ডিস এবং রাফায়েল লিও একটি করে গোল করেছে, একটি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড এবং ঘানার মধ্যেকার ম্যাচ গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে, আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আজ সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মানিজারা। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 1:40 লোকগীতি শুনবেন নীলরতন কাঞ্জিলালের কণ্ঠে। বেলা 1:50 রাগ প্রধান গানে শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে রাগ প্রধান গান। তারপরে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান পাঠ্য উপজাতি এবং স্বর্ণযুগের স্বপ্ন এ বিষয় থেকে পাঠ দেবেন রাধা কিশোরগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইশিতা দেশমুখ। তাছাড়া সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থির আসর। ঘরগৃহস্থির আসরে পরে শুনবেন লোকগীতি গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন অনুষ্ঠান সৃজনী। রাত 8:30 আধুনিক গানের শিল্পী ফিরোজা বেগম। রাত 9:00 শুনবেন নজরুলগীতি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। এবং রাত 10:15 আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী ইলা বসু। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

গানটি শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। দুঃখিত, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে পরের গানটি আপনারা শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

গানটি শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। আর এবারে পরের গানটি শুনবেন নিবেদিতা মজুমদারের কণ্ঠে।

0: গানটি শুনলেন নিবেদিতা মজুমদারের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আচ্ছা,
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
6: Get attractive offers up to ₹67,500.
7: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
8: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart powered tailgate with gesture control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
9: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
10: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Bay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
6: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন।

0: শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন পিয়ার তো হোনা হি থা ছবি থেকে উদিত নারায়ণ এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।
1: পতা হ্যায় শেখর, ইনসান কো তকলিফ কব হোতি হ্যায়? জব ও কোই সপনা দেখতা হ্যায় অর ও পুরা নাহি হোতা। ইসলিয়ে মেনে সোচ লিয়া হ্যায় কি আজকে বাদ কোই সপনাই নেই দেখুঙ্গি।
2: বস হার গই, আপনি আঁখে বন্ধ করো সঞ্জনা। বন্ধ আঁখো সে ইনসান সিফ সপনা হি নাহি, কবি কবি উস হকীকত কো ভি দেখ লেতা হ্যায় जिसे खुली आंखें कभी नहीं देख पाती। आंखें बंद करो सजना।

0: গানটি শুনলেন অভিজিৎ এবং আলকা আগ্নিকের দ্বৈত কণ্ঠে পিয়ার তো হোনা হি থা ছবি থেকে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন কুমার শানুর কণ্ঠে।
1: শেখর, ক্যা তুমি কবি কিসি সে প্যার কিয়া হ্যা?
2: হ্যাঁ, এক লড়কি বিলকুল তুমারে জেসি, বহুত সুন্দর, বহুত ভোলি আর থোড়ি পাগল ভি, লেকিন মেরে প্যার কি খবর সিরফ মেরে দিল কো হ্যায়।
1: উসে বাতায়া কিউ নাহি?
2: ইয়ে প্যার ভি অজীব চিজ হ্যায় সঞ্জনা, জাহাঁ ইকরার কি পুরি উমীদ হো ওহাঁ ভি দিল কহনে সে ডরতা হ্যায়, আর মুঝে তো ইনকার কা পুরা ইয়কিন হ্যায়। তুমি কহো উসে ক্যাসে বাতাও, ও কিসি অর কো চাহতি হ্যায়, বহুত চাহতি।

গানটি শুনলেন বিনোদ রাথোর এবং আলকা আগ্নিকের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন হিন্দি ছবির গান।

আকাশবাণী আগরতলা। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নতুন ফসল ছবি থেকে।

দ্বীপের নাম টিয়া রং, ছবির গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। পরে গানটি শুনবেন অনুপ ঘোষাল, গীতা চৌধুরী ও অন্যান্য শিল্পীর কণ্ঠে, ছবির নাম নিমন্ত্রণ।

সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বনফলাশির পদাবলী ছবির গান শুনলেন, বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে গানটি শুনবেন প্রতিমা বড়ুয়া ও অন্যান্য শিল্পীর কণ্ঠে, ছবির নাম মাহত বন্ধুরে।

নবজন্ম ছবির গান শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরে গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে, ছবির নাম গঙ্গা।

গৌরী কেদার ভট্টাচার্যের কণ্ঠে চন্দ্রশেখর ছবির গান শুনলেন। পরের গানটি শুনবেন অমর পালের কণ্ঠে, ছবির নাম হীরক রাজার দেশে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে দুটি মন ছবির গান শুনলেন। পরে গানটি শুনবেন মান্না দে এবং রুবি চ্যাটার্জির রুবি ব্যানার্জির দ্বৈত কণ্ঠে, ছবির নাম দুটি মন।

পৃথিবী আমারে চায় ছবির গান শুনলেন শ্যামল মিত্র এবং আলপনা ব্যানার্জির দ্বৈত কণ্ঠে। এই ছবিটি আরেকটি গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ বাংলা ছায়াছবির গান শুনলেন, আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুক চাংজাগো তিনি দিবর চরানি কক বরক পান্দা লেলামানি জড়াব পুইলেন খনাবায়ন তাং ভিতি
1: লং কাইসা নামমনি মানে লংন সং গবাং মা বসাকনি দিশা মিশা হামিয়া যায়ারাবো হামনানি বাকে থেবাই মান লং নি বুফাং বুমতে আবো গবাং বরকন বুডুক নাহানি খাকাবায়ু লং ফাং চুমানি হিংকে দশ পনেরো ফুট জরাসঙ্গ বলাই বকল বলাই হাই বেড়ে বুপরা দিঘল বিনি বুবারঙ্গ বুবার বাবরা যাওয়াই হইসাওই থাংমানি ইয়াগুলো আবন লবঙ্গ কেবাখে লং হুঞ্জাগ বোথাই লগমানি ইঞ্জি কাইসা জরা বোথাই বিশিঙ্গ বসলাই কলসা সুসুকন দঙ্গ লং সাবার আসাফুর রক সানানি আশো আশি জরানি সিমুন নুকজাগি ফাইকিয়া আগি বা কয়সাফুর রকব রেসাবাই হনি খনাও হাইলে তাবু মাসা মাসো জানাইলে তোলা দং না তৈ কাইসা নাঙ্কমানি কক্ষে হাই সং চিনি পদ্রে পোট পান্না রক মানজাগানি কবকমানি হিংখে লং বাই তাবুক সে কাইলাবারি রক নিনি রাংখি বুহই নাইঠক নাইঠক কার্ড রক সাপকই বাগলায় আগিখে হাইয়া কাইলাবারি রক কবকে কামি সেতা কামিনী চৌধুরী নিনগ লং সুসাসে গ্রেখে আবনা কামিনী খান্দল রক নক্রম ব্রম বাগু লং ঠকিয়াকে খাসে করে রে অঙ্গ লঙ্কল সা মানমানি বিশিং তৈন খাবাইন কবক সুখাহানি খাকাও আও কক কবই নবা তাবু কক্ষে হাই লংবা কাইলাবারি তাই গুবনী পান্ডা কদর সিং দা সামুং নাং আবলে ককবুইয়া লং বরাজিনী বিঠি বেড়াই রগসে বেলাই সামুং নাঙ্গ তাই চিনি কাহাম মসবাও ওয়াইসু সং তোমাবো অখুইয়া মূসাও জানামো সঙ্গা কাকাই মুহান রক আতই মূসাব খুখাবিয়াঙ্গি দম আমাদের জরাও লং তক্রবজাক দুশো পঞ্চাশ মিলিগ্রাম সক অকবুকজা তাই দিবনী মাইজাবাইমানি উল কিসা সাখে অখুইমানি অখুয়াংমানি তা অখুয়াংমানি রক হামই থাঙ্গ বহক দফুরো কলথাম কলব্রে সেক লং হলে তৈতংলো রই নংখে বহক দমাবো হামু সাবাই অক্সিং জামুং গলিনা ফুরু বাক্সা বাক্সা গবায়ু গবায়ু বহককে খেব্র উজাগ ফিয়া গবাখে হামজাগৈ থাংবায়ু তামুখে থাইসিং সামা হাইখেন নংখে বেলাই জানায় সাক মেসিরই সুদৈ বাঙিয়া সুদৈ দমফুরু তাই বুকু গখৈ গখৈ উফুরু দুশো পঞ্চাশ মিলিগ্রাম লং হুল যাক লং হুল যাক

0: তাই টেটুনলু রুই চাবাই মানি হলো সালওয়ানি নামখে উমতই বেজা উমারক হামো খাকলাপ কপ করে হাফিন কুসুগো কপ বনঘরিয়া খ্যাং খ্যাং কুসুগো সাকনে থেয় হিউসিন ফুল বাংখে উমতি রকুঙ্গ হঞ্জাবো লংহলজাক 250 মিলিগ্রাম চাবাই মানি হলো টেটুনলু ওখারে নন্দি সামনাঙ্গান খরক সামানি পদ্রে পট বরংমাসা পটকাইসা হাইসি তাই মংসা মংসা বেজোয়া উংখেনা বখর রকসল সাউ অমতই বংমানি গবং বরকনি নকজাগ বেলাই কসাংখে সাতং মানজাখে হায়াখেবা মামৈর গবং সঙ্গী হকর মানজাখাব অমাহাইকে বখর রকসামানি নকজাগ সানজালাইদ্রব হায়াখেবা সানজারা বেলাই সাফুর বখরক সিনি রেখে কিসা টংথমা হাইলাঙ্গ তালকা কুতুম তৈ কসাং লদ্রব রক সিনি কিসা টংথব ইয়াকারি রেখানা হাইন হাই তালকা ফাটিতে তৈ উফির হায়াখে হরথর বারি রক মুক্তি মাইয়া আমি রব হর আয়ুক ইয়া সালকে টঙ্গি টংথগিয়া টং হাহাই ইংয়া আমি রব ওয়াইসৌ সুজারা বরং বিশিং উমানি দো আসে সাব আবো বিশিং মাসাসক ওয়ারমা হাইমা দো কফনি বাকে রঙুই বখরক সাব তাই সামা বাই টংথগিয়া অঙ্গ ক্রিমি বাংমানি বাকে হর থপুর বুয়া হলো ক্রিমি বাংখে বখরক সাব ফিয়া তামুগী সা আবল সাইমিয়া তালাক খাকসা ইয়াকি হায়াখে ইয়াগ্রা সামানে বেলাই টংথগিয়াকু অমলে সালানো বারে কবু হর সাজাগিয়া বা বাড়িয়া আমি হিমানি কগিয়া সামু হজম ইয়া খেব খরক সাজাবায়ু মকল খুঞ্জু সালকদকমা রমুই হামিয়া হংখেব বখরক সাজাবায়ু মকলা চশমা থপকে কিসি মিশা হামজাকবায়ু আসে তংমা তংসা সাইথাংমানি অমুটি মুসে মুসা মানজাক তংখে একনি সিমিং চারগ্রাম যারা লংহুলজাক তৈটুনলু রুই চাবাইমানি হলো সালওয়াইনি নংখে বেলাই সুবাস মান্নাই
1: আসক যারা লেলামানি যারা ও খাবাইখা টং বিটি
2: নৌদেমান ফেকজাক বরকনো সিরদুকটি ওয়েস্ট রিমানি বিশংতী এইচ আই বি মানজাকটানি কাতিরুই মানো তে কাহাম করং টঙ্গি মানো
3: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা সা খামনগো রাংনাংয়া ওই ওয়েস্ট রিনানি শেপ দঙ্গো
2: আবনি বাগিন ওয়েস্ট রিমানি নয় আসাক দি কাহাম করং টংদি কাহামকে সাইমানা বাগে টোল ফ্রি নাম্বার 1097 করং দি
3: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সা খামতে নুকুং হামক্রাইনাই খুং ত্রিপুরা হাফংবাই লুকো হামক্রাইনি বাগে আওয়াই যাক তাবুক ফানো এইডস নো কাশুনা টিকা করি খু এইডস নো কাশুনা তংসানো লামা আবো উংখা এইডস নো সিনানি
2: কন্ডম থুবি আওয়াই চাস মাইতা টংলাই দি থেই রুফুরুতে নাফ্রো সিরিঞ্জ কেতাল নকারে সাগতা থেপা দি
3: সূচি কংসা বাই ড্রাগস তানালাই দি তাই সূচি কংসা বাই সাকুর টেটুব তারিখ জাগ দি
2: সাকদেরিয়া বড়ি রক চেরাই অক্সিং তংফ্রো কাহামকে সাকমা নাই জাগ নাই
3: লাংমান হামজাকে এইডস নো কাশু দি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকে আওয়াই যাক
1: আকাশপনে আগরতলা তাব খানবাইদি চানমানই দাবরমানি খরাঙ্গ জাদুনি রচাপমু

자 선야쟁이 탈라야노.

자도디버라 산에 소녀세 걸어오 아자 소녀세 타라이안

0: ามซามึงซาซึกดะตองเจ้าค่ะ
1: กะไรจงหะยาสาลบุรุมนี่กอกตุมาวอดรักซามาบายบุญนี่บ่สงกอกเกริงมานี่กอกตุมากะไรหิกันตาปุงอจรวกอกตุมาสงีมันเยบุจิคาตาม
0: อหายรคนากายบึคาเซกอรไซผายโออานี่จีนี่บ่ซารกบ่ตามบ่บ่ติงลังนอซาบ่ไซมาลังสิ
1: บึคาโคโรนานี่กอกนอตากอกอสตองโกখুনজো বাইখানা কাই মকল বাইনুগু মকল বাইনু খাই ছাগো কলাই হমানি কক রক্তা
0: তাবুক সক জরালে আখা বিখা মতি রগনি বাহাইলে গরি খুন হনি মান খো
1: আবো ছাগো টঙ্গ নাই খলাই টঙ্গাই বন সাই মান ছিনাইতা
0: বালং থাংনা নিতি আরং জাক রাং রগ রহ লাইনা নাঙ্গান ব্লাসা
1: বসক খান বাহানে বলে
0: 20000 নাঙ্গান হনি টং বলে
1: 20000 তামনি বাকে সাসে
2: নাঙে যো শান্তা আংতাকলে ফাইনাল ইয়ার সাইমান না ব্লাসা
1: ফাইনাল ইয়ার হংকাই আসছে নাঙ্গো হাই জাবলা তিনি 10000 সং তলাং গরা দি নাংকাই উলতাই 10000 হরা না
0: হাইপান খলাই গরা দি তাবালা
2: জিয়া নাংমানি আসুম সানো আ নাংমানি বার আংনর ন সানিয়া
0: দকন তামহিন জে সানমানি রহর সিনাই দা
1: নাঙ্গে সে তঙ্গ হংকাই বা মার হলাইছে নাইতা খনাদি বুলাং রং সবাই পরিমাতিব।

0: কাহাম খাই পাইছো গই ফাইজি ও বুঝি খানাতেই বুঝি নকই তা তংলি দো বলা
1: তাবুসু দ্বারা মূসাব কসামার করি খুনা বলাসা আং আসু দ্বারা সফাই খানা বলাসা কোন জায়গা কসাইব ন
2: হাইনি বাকে ন জব রং খাসায়া নে সানমানে আসগ্রহী টংনা বলাসা বালা
1: রিও রিয়া হিনিয়া হাইপন কক গবং মা সাতা
0: আ কন বলা তৈমুক গুইছানে তুই বলা হন ও আবন বাকে ন বুঝে নক তুই বুঝে সেত আবু হাইকে তা টং দে তা সাদে
1: বই বার সুরসা হই আনতা সাদে
2: হন্দি রং লেখা উইনাই দি
1: বিশ হাজার নখনা বলাসা
2: আসুক ন হাইপা নেখা উইনাই দি হা
1: নাইয়া অ লুবুরি ব তামাস লেরি টাকাছি দো
0: আ কবি আখা চামসা অ লুবুরি মা বং নমাই বাকসা নাম্পাইয়া কক না বলাসা
2: ও ই কলে সকফাইলাই খেবলা আয়ুসা লক থালাইয়া নো
3: আতা বকরাং নং আনলে দালের যাখো
1: লের যাইয়া জরাও না সপই কেবলা
3: ইকো ফংাই দ্রব নিসিমি আং বাই দাগি জাগনি তা হনো
0: বকরাং সা না নক ন নং ন কিসা নাইকলি তো নিতা দো
1: রুবিরে ন আং নাইকল না নাইয়া বসা ন মা নাইকল হাইকে সংতে লেলিয়া অহ লাইছাইকা
0: হয় অমখাই তাম বুনু সলিয়ে অম তাম নহাই মসাং সরাং তমখ আপ্রু তাংডি
2: মসাং মানি ক গিয়া আবো কই ওয়ারা জলানি বখাবাই বরিনি বখা বেলাইন ফেরলাইউ
3: আক বাজে সংনিলে জলা বসাবা আসে ওয়ারা থায়া হমাহাই চিনিলে বরি বসাবলে নো
0: ওয়াজির ওয়ান সগে নাইখাই তাবু ন জরাব বরি বসানি সলাই জলা বসানো সয়া তাই বওয়ান আকু গো আতা মুখনি কক ব কি বিজাংলে করি ন জলা রগনি সলাইলে বরি রক ন তাইসা খাসিছু গো
3: হাইপানো বরি বসানো ইয়াক নি ইয়াক রি রহকাই ফাতর গ আব সসর ন ওয়ান সুক জাকতে ইংগো
2: ই কলে তাই বিশাসে কালি আবলা পাইসুক বাইনানি নং খাতা হাইলে নং নি বরি মা ব জেরে ফাংজি নি মুং সাও কসালাং লিয়া থর থর ন লাইমানি কলাই খেতা
0: নং নি বকরাং সাবো মুং সাও কসামার করি বলা সূত্র কাই শেখানো পাইমানি কলাই খেবলে না বাসে
2: আও
0: আবো খাই তাও সাক জরালে মুং সাও কসামা রকলে গরিখনো থিনাং রগো সতাম রকন সাইমানি আতা
3: আতানি কক সামানি আবো সৈন্য তঙ্গো তাবুনি জরাও ওয়ানামা সিনজানো সিনি থিনা
2: বুইনি কক রগ্ন খনাকাই বখানো গলিও আনিখাই
0: তাবুক সাক জরালে চিনা আবর খাইলে সরাই সরাইন খনা সাইমাইন আতা কাহাম করংখাই তো লাইমা তো লাইখে সাইমাই আতা কাহাম করংখাই লাইট উই মানখাইছে মানু হিননানি তামু হিনবাসে
2: আও কক বাবনতা
3: আবাহাই কক রগ্ন ওয়ান সুগিয়া টংমানি ন সাও ওয়ান সুকাই আবো সসর ন ফাইও
0: কক খাই আবন সাবো বুফর তামঙ্গি থা আবন কে আবো সেখানবাড়িয়া সাইমানা কিরই তাই তামসা যে কপালা টংতে অঙ্গন তা
3: ফাইডি জুম থাংলা শিওয়ান তা
2: থাংলাই সিনে হাইদা
0: থাংলাই গ্রাসনি বাসই আয়াং আনি নগরক সিয়া লিগি জিগিং তোমাখ্যা নগরক থামু জাগিয়াকু দ হাইকে আসন ককতা থাঙ্কা তা বাসই
3: থাঙ্কা বাসিতে দা কত
0: দ আকন দ দ
2: আ আ তাবুক দি পর তা মুকিসা চালাই নাই খ
0: মাই সিমি সংসক দি আং ও ফাল নগ থাঙ্কা মানথক নাই ফাইগরে না
2: মান খাইবা দাদি তুম না খাই দিতা নরগলে বীরসাগাইতাই বিখলাইয়া রিঙিয়া গজাসে
0: দ আকন নখা সংসক দি
4: সাল ফাইকে অম হাই কক তোমার রং পড়িনা সেলার খ অমতাই হামলাইনি কগলিও কক তোমার বলাই নাইখে ন দ্রাগ চামানি তাই বুনি দফানি বরক বাই হামজাগি থাংলাই মা মানি মাং নুকনানি আকাইখ টকমা তৈমাসে সালবারু অম হাই কক তোমা সাল সাপন বালিয়া
5: তাম সা তা চাপ্রাং কক তোমা পড়তে তে সাইচুং সাইচুং তাম করন সাউ টংসাসে
4: তাই তাম অংনা সা ই ক দ্রাগ চামাবাই বুনি দফানো হামজাগৈ কাজাগলাইমানি কাসা যাও খাতা
5: সাইমান কা বুইনি আমজনী কক রন খনাওছে খাজো বুজো দমানি
4: হংকাই
5: তাবুকে চিনি আমসে হাফাইকেতা
4: সাবো তামো বমতি সাবো
5: তাবুকে চিনি আমসে হাফাইকা
4: সাবো

0: tamo bom te shabo
1: kini yong warani bus haze lubri buni to phone sala bai hamza kitong lakha po
0: ai lubri bata klaino em pas khai kana humla sa
1: pas khlai ke tal tham tal bri segang no rezal manai phaibai ka hanta bo e baksa em pas khane ro byabak no go phaibai be kya lubri simino sok pai hanta
0: abokhai kobi shoy shoy da azlai
1: abo to koksa mokol bai thangnugui khnaui phaina se tongo
2: sabo tamono mokol bai thangnugui khnai phaina tongno azlai
1: oh iko jini yong warangni bu sajak lubri buini to phani zala bai sajaki tong lakha po
2: hai ke ang khnamon abo sonyo tongta
0: okongno nungbo khana ka haida hozlai
2: khana ga ta chapran tomai khai abo busuk jorotui kubui sajugui mai nyata
1: kubui no abo mokol bai thang nongnai borok se tongung ke
2: tongwai gradi norakhe sini bukrang ni kokno khada khana bai khasa
1: kisa khana man haing kha
0: tam bom ti kok abo ajlai
2: nangle tam khana ko ba ajlai sawai khana ri gra la sa
1: sawai khana ra dinning no hojlai ang khana man ya bo da abo ya
0: bukrang ba sini yong mukhni bosla sen khana bla sa hojlai
2: i hanyu yong mukhni bosla bukrang ni kokno no sanen nai wa ta sapra
0: দশাদি তামো বমতে বিনি ককতমা
2: নরক তাবু খনাকে নখাবাই ক্লাইজামা সুক জংজাক বায়ানে
0: দ সানাকে সাউই পাইদি ফ্লাট ফ্লাট বিয়াং বিয়াং ককতা সারি সাদি তামো
2: বকরাং তাবু দ্রাক সানানি চেংখা
1: ছইনো তংগু আংবো অ ককন কিসা খনামা হাই ইনখা
0: তামো হমানি ককাবো বকরাং বা তাকলাইন এম পাস খলাইই নগো ফাইজাক সংনাবলাসা
2: তাকলাইন এম পাস খাইই নগো ফাইজাক নু ফাইমানে তালথাম তালব্রিসুক উংখাতা
0: আং যে সাউই মানমা জরাতৈ বকরাং সুত্রু কাইসাবানে এম এ পাস খলাইমানি কক বখরকা আখিনি ন কাহামসিবিনি
1: ছন্য তংগা তাতাপ্রাং বকরাং যে পরিমানি মুংসাও কসাগলাইয়া সুত্রু কাইসাবানে এম এ পাস খাইলাখা বখরকে কাহামনু বিনি
0: উ লুবরিব বখর কাহামনু তা দহাকে হজলাই নংলা আবো বাহাকে সাউই মানমা কালাকে কিসা সাগ্রাসি দি
2: সাউই মানমানি হিংকে আনি মকল বাই থং নুগুন সাইমান ওয়া তা সাপরাং বুনি থানি খনামানি কই আবো
1: আংকে বুনি থানি ন কিসা খনামা হাই ইংগো আসেক সরাই সরাই এতা
0: হাইকে বা সিনে আম চয় হানচিরি ফাইমানি ন কালা খাতা আবো ন হানু সিরিং সিরিং টংকাই চালাই গ্লাক জরা টংছানি কাসুনানি নাংনাই
1: কাসুনা তো কাসুনা নো ভাইকে সে কাসুলাইনে
2: কক আপন তা ভাইকে কাসুলাইনাই
0: চেংদ্রব হংকে কাসুই মানু তোমাখাই নগনি বুমা বুফা সংবাই সালাই ন মা কাসুলাইনে তা বুমা বুফা সংলে সাই দামা বাই খানাসা আজলাই
1: আং সাইমা মা জরা তৈ লুবরি নি কক ন তাবসা জরা বুমা বুফা সং সাইমানা নি কগিয়া তামনি হমালে লুবরি তামনি ডিপ্লোমা পড়িনা হনিছে নগ ফাইয়া রং রকসে রহরিমা তং হুমলে
2: বকরাং বুমা বুফা সঙ্গ তেরমানজাকু আবখে আংব কাহামকে সাই মানু
0: হাইকে সংতাবুক লুবরি বাই বকরাং বুমা বুফা সঙ্গসে সকাং সাউই মা খানার বাইগেরা নাই আবনি উলসে জাং তংমানি মা আংলাসিনাই হায় দাজলাই
1: আও দাজাপ্রা আংলে ওসেরে রক অম হাইংমানি বেলাই খেন বকা ইয়খা
2: আসক সাল চিনি আমসাই সরাই সরাই টংমানি তাবকে দেরাসিনাইতা
0: হজলাই
2: কাম সাজাতা
0: ককে নং জে ফুরু বকরাং নো নিনি মকল বাইথাং দ্রাক চামানি নুগো আফরু ব সাইসুংদা হাইকে বা বিন লগে ও তাইকে ব বরক তরা ত
2: সাইসুংগিয়া লগে ও তেই কুবুনি বরক রগ বতংগু বিনি লগিনি আবর রগ নকে আং খরক সানা পানি সিনিয়া আবর রগ চিনি আমসানি বরক বুয়া
1: নংলে বড় নুখাবা হজলাই
0: আংব অকগ্ন সঙ্গানী হই টংমানি চিনি আমচয় দা না কুবুন জায়গাও বড় নু
2: চিনি আমসানী বিসঙ্গয়া বাটালং আমসানী বিপং হাটে নুবং ন
1: ননকে বক্রাং কিসাসে দেদা মার খাসা
2: ইহি বুয়ান কিসা পান তে মানরগলিয়া খাসিয়া কেফেক্স হিংকে
0: উহ সিরাই কাহাম কাহাম কুচুক বেরামনি পরি পাইজাক গজা বরং তুইসে সিনি থিনাং তাই আমচানী বরম তরি টংমানি অবতাই হামানি ককলে নিদা
1: হাই নতা
0: এই হজলাই তাই আজলাই নরক খানানি বিসিংগন জানি বুমা বুফা সঙ্গন अक्क रग थाङै

0: ơi đó bọn tôi xem ông sáng ra đây hay kệ
1: à ông sáng nay ní má phải kệ ba sáng nay tôi nắng xin anh nhong
2: sao đi hết rồi tôi mà có nó sáng nay phải mẹ ní
1: à mà sáng nay bố kiri vô sáng nay bố la xí vô sáng nay bố nắng ngon rồi nó
0: ta mà bọn tôi có rồi người ăn sáng cái sáng nay bố kiri vô sáng nay bố la xí vô người trồng sắn à
2: ta mà bố tôi có rồi không khả năng
1: có không kệ nó ní bức rằng ní có nó sáng nay má phải mẹ ní ông
0: tam chế này khôn hơn rồi có rồi thế hết là
1: có bà am tôi rock nó mà sang ta
2: hình cái
1: anh ta bốc sạch cái nó rock nó không phải cái trong mà sức sừng sạch bên nó dùng
0: tam mà này có tam mà sang cái soi bay gì plat plat
1: bước rằng nó rock cảm cái này cứ giờ tông bay
2: tam nó tuy bọn nó này cũng là tông bơ bố bà ý có em pass khai ơi nó có phải kia xe bồ rock ni ba gây khi mới lại sụt rừng tông ta tin đi bà bố ni ba gây nhỏ আগর তলা থাকতা তা মন খাবা তাবো
0: নুলে তা মন সানানি নাইবা হজলাই খরক সে এম এ পাস হায়ার এডুকেটেড সেরাই বনলে তাম নাইনানি তংবাসে
1: ইয়ংসলা কেফেক মানে ইচ্ছা থানি হায়া লওয়ার নাইয়া বেমার কফানানি কেরম কুফুং নাংবা
2: হজলাই নং তাম আবো কক না সুকে সুদুগে মা তংখাবা নং বা তাম আনি বু সানোদা কেফেক জানাই হিনই সানানি ফাই
1: bụi cọc và áo nó tay ông bưởi,
0: cha mỏ, nương áo bưởi biến à thằng cụ thằng cọc rồi, tháo trong phải cả ra,
1: à thằng cụ thằng cọc giờ ông sờ là, xoay xoay bụi cọc sờ bò,
2: anh ấy bước sang kẹp hết mà nị sao vậy, tao mỏ bưởi mang nị cọc hết,
0: sao bụng ngu, sao bụng sao nó, sao lá,
2: chè rệp hàng chín nè, cigarette, bì đi, quay rock sẽ sao cái à, xóa không có toái mà xin nị cọc sờ, anh ấy bước sang tay kẹp hết mà nị sao nè,
0: thôi được rồi, nị nó cọc বেলাই কতন ফিয়া
1: ককে কতন নয়ংসলা আসক সালরমুই সুন্দপ হামক্রাই বদলি ইংগুই বুনি আমসনি কেফেক সানাই রকন বুনি রিপুট বাই মাংসে রমজাগি টংগু
2: হনকাই তাবগানি বুসানি রিপুট রনে খে সাবসা সাবো বর তামু বিনিমু
0: মা সানাই আপন মা সানাই আবন কাহাম কাই দেগি মানাই লাই নাই আমো কাম কবা হা হাও খনাইয়া নগো খনাইয়া ওয়াংমা কংগ্রাই মানতে হিমানি কক রখাই
1: কেবো ইয়ং আঙানি মকল বাই থং নুগুন নরং সানানি মা ফাইও
2: নং বড় বুফুরু বাহাইকে নুখা সালা হজলাই
1: হু সুকাঙ্গ নুগু মিয়া সালসা কেবাং খাতা
0: বড় নুখা সালা
1: নুগমা খে চিনে আমসানি ফাতর সুগু
2: ফাতার বড়
1: পাতালং আমসানি বিরিফাং হাতয় নুগু
0: নং খাই বাহাইকে আরো রগ সগুই দমৈসা
1: সগুই মাবা সামুং নাঙ্গন মা থাকাতা
2: বন সাইচুঙ্গা নঙি দমানি নুগু
1: সাইচুঙ্গা এই খরক তাম তঙ্গ বিনি লগিব
2: সাবসা আবো রখাই
1: বিনি লগিনি আবো রকনকে আং কেবনি সিনিয়া হাইপেন আসু ওয়ান জাক নাই করিকু সাদর বো হুকে মুথাগি মানু আবন জং বাই নরক বাই খাইন মাকা সুলাই নেতা
0: হাইপেন বল বাতাল লঙ্গ বাই খাই সাবো বাই কিরঙ্গই সগুই তঙ্গু নাবা ও কক নলে আং কি ছাপানো পুতু সাই মালিয়া তা
2: আং বো কি ছাপানো পুতু চাউই মানিয়া আনি বসামো হাইকে ফেকমানি চাউই সিমানিয়া
1: উবৈকক ন সাইকে কিছু না হালক কাগু হনমানি আবু নং খাতা হাইকে আং হিমগ্রা কা হাইকে ইয়ং বলো জরাও কক সালাইছি নেতা থাকা
0: মুনি সিমি রম লাইকি ফু সাগ্রকল বমতে ইংই চংবাই খা অংখা রেগি মানাই লাইনে যা
2: নাইনে সিনাং নাই ফুঙাই সিরি সিরি ওম হাই কক রকসে খানানা কলাইছি দো
3: ইয়ংগরণ ইয়ংগরণ নগর তং ইয়ংগরণ ও ইয়ংরা
0: নগন তাম বিয়াং সামু নাঙি ফাইমানি আজালাইসা
3: নরক বাইন সামু কিসে নাঙি ফাইমাতা
4: ও আজলাই সাসিবলাসা তাম বমতে সামু নাঙি ফাইমানি ইয়
0: দ কন আসুক না রেগারা দিতা
3: দ আসুক আসুক ই করা আসুক সিনে
0: দ হাকে সাগরা দিখাই ইয়ং আজলাই তামনি বুমতি সামু নাঙে ফেমেনি
3: ইয়ং চলা তা ইয়ংগ্রৈ নরক বেবাক নাই মামবাই যং দপা হামক্রাই বদল তামন তৈ সামু তাঙাই তং
0: আবু দা কক সা সাইমানু তাম সাইমাই আংনা সা
4: কুবৈন ইয়ং আজলাই সা তাবুক সাক জরা সিনে আম সাই রগলে আবো হাই রক গরি খনাবলে
3: গরি তংমানি তা ইয়ংগ্রৈ
4: হনকাই
0: তামসা তাবুকাই চিনে আম চাই হাপাইকে হাইদা
3: হাপাইখানা তা হাইপন চেংসাদ্রাবো হুকে

0: kaham ke sakthari ka su laikhang ke kifli tumi man layu
1: ke phek samanong khana bale ajalai sha
0: ke phok bo hapai kha buni do phani borok bai kareng ma bo hapai kha tabuk sini do phawo o mungni no tuino daidro nang lai je
2: aborok saborok tai saboni busaboti rong bai kha norok borong noromu ja man bai khep sa ajalai sha
0: mamai jak no yong warang sini do pa hangprai bodol ni samung se obonotei hinka ba
1: সাবতে সাবনি সারকম বাইক আজলাই সা সাবি মানান বলাছিল
0: মানু তাও মাইয়া নাই আবন বাকিছে মা ফাইমেন হিংকাবা
2: হাইকেবা সাব অংখা কিসা সাবই খনারিলে সা ইয়ং আজলাই
0: আবকে জংব কিসা ফনো ওয়ানসগই মায়ানো তংমানি দ্রাগ জানা হিংকে চিনি ইয়ং মুখিনি বসলা বকরাং মানজাখা
1: তামো আতা মুখিনি বসলা বকরাং দা
2: বকরাং বা তাকলাইছে চিনি লুবিদি মাবাই বাক সাকাই মাস্টার ডিগ্রি পাই ফাইমানি ব্লাস
0: ইয়ং পরি পাইদ্র বন সামাব চেংগ্রবনু
1: মা অবলে কি সাপান ওয়ান সুগি মালিয়া
2: দহাইকে বুইনি দফানি বরক বাই চাজাগৈ তং হুনমানি আবগা সামনি বুসাং খাসা
0: তামুনি সানানি ইয়ং সলা তা ইয়ং গ্রই
1: সাদি সানাস নাঙ্গি দংখা হঙ্কাবা মা সানানি বলে
0: ইয়ং সলা তা ইয়ং গ্রই কই লুবুরি এমএ পাস খাই পাই তাবুক বড় তামসে পড়ি তঙ্কু হুঙ্কামু
2: সিধু তোমাব ডিপ্লোমা দা পড়ি তঙ্কু
1: পড়ি নানা জরাতে হিংকাই কি সাপানো ছেলে যা গিয়া অ বুড়িমা
0: আব তো কাহাম কক নো ফিয়াবা বুইনি দ ফানি বরক বাই চাজাগৈ তংমাখে নরক কি সাপানো তেয়ার দাম মাংকাসা
1: তাম আজলাই নাব তাম সামাক লাইখ
2: আজলাই নি না কক রক বাহান্দা বুকু বো
1: আবলে ইংগি মায়া দো আসে গে সিং কি সাপানো তেয়ার মায়া তংলাই হাইদা
2: নাই দি আজলাই বুইনি কক বাই কক রুজু কক রক ন রুজুনা তা নাই দি
1: দ বকরাং নি কংরা খাই সংস সাগ্রালিয়া নক নি সাজং মা লুবিরিলে আবহাই ইংগি সিমায়া তা
2: ধীর নিনা কক রক বা তুই ওয়া কথা পেটি সং না ব্লা
0: ইয়ং আং তা বুক সাবাই মানে কক ন নর কিসা কোন পুতু চাইয়া হাঙ্কাঙ্কে আনি মুংসা খালে গরি
1: লুবিরি আমা হাই রক ইংমাসি গরি ইংগি ব মায়া বাহাই
0: ইয়ং গরি মকল বাই থং নুংনাই বরক দঙ্গো চিনি দফা হামপ্রাই বদলনি বরর জেফ্রু ফন কগ্ন কপ্রমি সাইয়া তাই ছাব সাগলা আং তাবুক নরগ্ন সাপাইমানি কক উংখা দেরা সুগিয়া সানি থামগুই নারগিদে মানো নই সাপাইমা কোকছি
1: আনি বরিমা আবহাই ইংমাবো গরি দেরা মাবো গরি আসিরি সিরি নং আবো কগে কক আবহাই কক রংনা সানাবা গিদা ফাই
0: হংখাই ইয়ং গরি কগ্ন আসুক সানানি নাইয়া ইংগা খেতো বেলাইন চামানি কক ইংগি থাঙ্গই দবা হদারি মুখাং খামপ্রুনা ফিয়াবা মুতি নারডে আং থাঙ্গা
2: অম তামু হনে খনার ওই কলামানি কলাইখ
1: আবো কগ্যা আংলা কগ্ন খুঞ্জো কানি মাইয়া
3: তোমা কগ্ন খুঞ্জো কানি কই বাংতি
1: সাখা নরক জরাও সপাইকা আজু বাইগ্রাদি সাউই খনার ওয়ান
4: তামু বমতি কগ্র খনো
2: বসুক কুবুই সাইমেয়া থাইসিং আজালাই সব ফাইয় ককিয়া কক রক সাবই খনারই গলাং থাইও
3: তামো ববতী কক রক
1: চিনি বুড়িমা বুনি দফানি বরক বাই চাজাগি টং ফ
4: ও লুবুড়ি মা দা
2: আও ফো
3: নরখাই কি সাপানো তের দা মানছা
1: বরনি হন আবদ কক রক
4: চিনি বকরাং ন ব দ্রাগ সামানি মানজাগ হনই সুংন পতাব ফুঙ্গন হজলাইসা সাউই থাইও
3: আবো নো আংখাই কক ন খনাওই থামচি দা তুংখা তামো অংখা সাবৈছে মানলিয়া হাইছে হনমালে তাবো লুবরি মানি ব হাইরকছে খনা ফাইউ হনকাইবা
1: নং নিছলা সানি কক ন ব সুংন সালাংখা
2: ধীর আবো র কগিয়া বসাং ন মসাংিয়া পরাঙ্গি থামাইখা বরক তাবো লামা করবই তংনাই হাইদা
4: আংবো হাইং জাগো হাইং ওয়ারাং
1: বংনি আবো বুনি চুকলি কক সংনা নাইদি
3: আবো অংছে মানিয়া
2: আবন সিরিংখাই টংলাইখাই চালাই ন জুমবরগি মানালাইনা অ কক্র বসুক জরাতে কুবুর তামহে না তামখ
1: আবসে কক বুনি খুব কিসা খামানি আজলাইসে সিনি বরিমানো বিশিং বিশিং চাজাগি টংপু হনই আবনি বাগি দা বিয়াংনি কক বিয়াং তুবই আহাই রক ইংগি টংকা হন সাব সাইমা
3: নিনি আব খিবি রেজাকাই কগিয়াকই বাংতি আংব কিসা খামানি হাই নংখা তাবুক সিনি চলা সানব হজলাইনি বাহানো জগবাই কাইনি বাগৈ বিশিং বিশিং পাঞ্জিলাই টংফু হনই কিসা খনামা হাইং খাতা
4: আংব কিসা কক নলা খনামা হাইং নলা অংখা
2: সৈন্য

0: আবার হাই রক মূষা তসে টং নাই হাই নি বাকি নমুত হাই কং নাই খাই মানু
1: আতা বাসই কবি কক নানা থাকাই নং নি চলা সাবাই চিনি বরৈমা আবার হাইকাই লাই কাশে লাই এম এ পাস খাইমানো তুই সে বড় মুসলাইমা সঙ্গে নাইদি
2: আবো বঙ্গই মানু দ মা নাইলাইনে চা বিয়াং নি তুই বিয়াং কচক
0: হাইকে সং বাসা লাগ্রা সিনতা হাইও দ আসু নকতা হাইকে
1: আসু নক বাসে দা কত
2: দ দ আক কতাল কক রখনা কাই সাহর দিদা
0: আও সাহর নং
1: আও
0: আপস কক

আসুক যারা থৌনুক এবা নাটক খানার জাখা তিনি নাটক নিমু দায়িত্র অবনশৈকাতি কমথেঙ্কা মচাং রুহিচন্দ্র দেববর্মা নাটক মশানাই রকংখা মখৈ বিনোদ দেববর্মা সমতিয়া রুমা দেববর্মা বক্রাং কেশব দেববর্মা লুব্রি মুস্কান দেববর্মা বাংতি অংখা শ্যামলী দেববর্মা ওয়ারাং সঞ্জিত দেববর্মা হজলাই অংখা বীরচন্দ্র দেববর্মা আজলাই অংখা নরোত্তম দেববর্মা ডক্টর যুগ অংখা দীপিকা দেববর্মা মেডিকেল অফিসার অংখা ননিগোপাল দেববর্মা তাই থানা উচি অংখা রাহুল দেববর্মা তিনি খনারি জাখা পুইলা বখাক আকাশবাণী আগরতলা তাবু খনাবায় তপন দেববর্মানী খরাঙ্গ রচাপুং

চাষের কথা, আজকের প্রসঙ্গ মটরশুঁটি চাষ। মটরশুঁটি কেই না খেতে ভালোবাসে। শিম জাতীয় এই উদ্ভিদের বীজ যে কোনো অবস্থায় খাওয়া যায়। মানুষের কাছে তাই এর জনপ্রিয়তা তুঙ্গে। কাঁচা অবস্থায় যেমন মটরশুঁটি খাওয়া যায়, ঠিক তেমনি ভেজে নিয়েও স্বাদ আস্বাদনে এর জুড়ি মেলা ভার। পুষ্টি সমৃদ্ধ এই সবজি উদ্ভিজ প্রোটিনের এক অন্যতম সেরা উদাহরণ। মটরশুঁটি চাষের মাধ্যমে অনেক চাষি ভাই বহুল উপকৃত হয়েছেন। আসুন জেনে নেওয়া যাক মটরশুঁটি চাষের নিয়মকানুন। এই জাতীয় সবজি চাষের জন্য দরকার দোআঁশ মাটি। এঁটেল মাটিতে চাষ করলে মটরশুঁটির চারা অনেক সময় মারা যায়। শীতপ্রধান এলাকায় মটরশুঁটির চাষ খুব ভালো হয়। এছাড়াও আংশিক আর্দ্র জলবায়ু সম্পন্ন এলাকাতেও এই চাষ করা যায়। 10 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হলো মটরশুঁটি চাষের সবচাইতে সুবিধাকর তাপমাত্রা। আর্কেল, আলাস্কা, গ্রিনফিস্ট, সুগার স্নেপ নামের এই মটরশুঁটির জাতগুলি চাষি ভাইদের কাছে অধিক জনপ্রিয়। বাড়ি মটরশুঁটি 1, বাড়ি মটরশুঁটি 2, বাড়ি মটরশুঁটি 3, ইপসা মটরশুঁটি 1, ইপসা মটরশুঁটি 2, ইপসা মটরশুঁটি 3 প্রভৃতি মটরশুঁটির জাতগুলিরও চাহিদা কৃষক সমাজে বেশ ভালোই রয়েছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারির এই 4টে মাস মটরশুঁটি চাষের অনুকূল সময় বলে ধরা হয়। তবে চাষি ভাইদের মতে মটরশুঁটির বীজ পোঁতার সবচাইতে ভালো সময় হল নভেম্বর মাস। অক্টোবর মাসের বীজ বোনা গেলেও অধিক বৃষ্টি হওয়ায় এই সময় চাষের জন্য ক্ষতি হয়ে যায়। চারা অবস্থায় মটরশুঁটি গাছ দুর্বল থাকার জন্য জমি যত্ন সহকারে তৈরি করে 4 থেকে 5টি চাষ সাথে মই দেওয়া উচিত। সারি দিয়ে মটরশুঁটির বীজ পোঁতা ভালো। জমি তৈরি করে 40 সেন্টিমিটার দূরত্বে সারি করে 20 সেন্টিমিটার পরপর বীজ পোঁতা হলে ফলন ভালো হয়। জোড়া সারি পদ্ধতি মটরশুঁটি চাষের সবচেয়ে ভালো উপায়। হেক্টর প্রতি প্রায় 60 থেকে 70 কেজি বীজের প্রয়োজন হয় মটরশুঁটি চাষের জন্য। চাষের জন্য প্রতি শতাংশ জমি অনুযায়ী 40 কেজি গোবর সার, 600 গ্রাম TSP, 400 গ্রাম ইউরিয়া সারের দরকার পড়ে। ইউরিয়া ও TSP বাকি জমি চাষের সময়ও বাকি অর্ধেক 2 কিস্তিতে পরে দিলেই হবে। একদম শেষ চাষের সময় সার দেওয়ার কম করে 7 থেকে 10 দিন বাদে মটরের বীজ বপন করা উচিত। মটরশুঁটির জমিতে শুকা মরশুমে 2 থেকে 3টি সেচ দিতে হবে। এর ফলে ফলন ভালো পাওয়া যায়। ফল ধরার পর কম করে 1 বার সেচ দেওয়া উচিত। ভালো ফসল পাওয়ার জন্য অবশ্যই বাউনি দিতে হবে। সারি অনুযায়ী খুঁটি পুঁতে সুতলি দেওয়ার মাধ্যমে বাউনি দিতে হয়। জমিতে যাতে কোনো রকম ভাবেই জল না দাঁড়ায় সেজন্য জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল মটরশুঁটি চাষ।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানটি শুনলেন। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী মান্না দে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc., after taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল 16 ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
3: We need to be cognizant of the new

0: Security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
1: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন হরপ্রীত সিং তলওয়ার, শ্যাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিসা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী 2 দিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, ওড়িশা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0: হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জ গোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: ম্যাম, মেরে ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায়
4: অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
5: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
6: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে এইচআইভি হো সকতা হ্যায়।
7: মাল্টিপল পার্টনারস মতলব এইচআইভি কা জ্যাদা রিস্ক।
2: হাম আপনি জিন্দেগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায় লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা जाते जाते याद दिला जाओ ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
8: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
1: आकाशवाणी अगरतला। এখন লোকগীতি শুনবেন নীলরতন কাঞ্জিলালের কণ্ঠে।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
1: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
0: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
2: আকাশবাণী আগরতলা, এখন রাগপ্রধান গান শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান

পাঠ্য উপজাতি এবং স্বর্ণযুগের স্বপ্ন থেকে পাঠ দেবেন রাধাকিশোরগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিতা দেশমুখ। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন প্রসঙ্গে বলবেন ডক্টর সম্রাট চৌধুরী। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সৃজনী, রাত 8:30 আধুনিক গানের শিল্পী ফিরোজা বেগম, রাত 9:00 নজরুল গীতি শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে, রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী ইলা বসু। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34°C এবং 26°C, আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34.9°C, 26.5°C, মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ 282.4 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। শুনলেন আবহাওয়ার খবর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:02:32।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন ইয়ারে। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

গানখানি শুনছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিনহার সিং এর কণ্ঠে সাথ সাথ এ ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন আজ এই ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

গানখানি শুনছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের কণ্ঠে এ মেরে দিল এই ছবি থেকে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনুন আর্থ ছবি থেকে জগজিৎ সিংয়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাথ সাথে ছবি থেকে চিত্রা সিং এর কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন প্রেম গীত ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

চিত্রগীতের আসরে আজ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাকমা গান শিল্পী অলোক তালুকদার।

এতক্ষণ জাকমাকান শুনছিলেন শিল্পী অলোক তালুকদার, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

আমরা এখন যে সমস্ত উপজাতিদের দেখি আমাদের চোখের সামনে, পূর্বকালে কিন্তু উপজাতিদের অবস্থা একই রকম ছিল না। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষ ইংরেজদের অধীনে দীর্ঘ সময় থেকেছে, তাই ইংরেজদের অধীনে উপজাতিদের অবস্থা কীরকম ছিল এই অধ্যায়টিতে তা নিয়েই আমরা আলোচনা করছি। উপজাতিদের ইংরেজরা চেয়েছিল তারা যেন আমাদের লোকচক্ষুর অন্তরাল থেকে বেরিয়ে স্বাধীন ভারতবর্ষের অন্যান্য সমাজের সঙ্গে ওরা যাতে তাল মিলিয়ে চলতে পারে, কিন্তু উপজাতি সমাজের লোকরা ইংরেজদের এই প্রচেষ্টাকে মেনে নেয়নি। উপজাতিদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার, ওদের উপর কর চাপিয়ে বোঝা চাপিয়ে ইংরেজরা আরও চেপে রাখতে চেষ্টা করেছিল। এই সব চেষ্টার মধ্যে দিয়ে কিছু কিছু উপজাতি সম্প্রদায়ের নেতারা আছেন যারা ইংরেজদের এই প্রচেষ্টাগুলোকে মেনে নেয়নি। এই নেতাগুলোর মধ্যে বা নেতাদের মধ্যে বিরসা মুন্ডার নাম আমরা ইতিহাস থেকে জানতে পারি। বিরসা জন্মগ্রহণ করেছিলেন একটি মুন্ডা পরিবারে। মুন্ডারা প্রধানত ছোটনাগপুরের একটি উপজাতি গোষ্ঠী, কিন্তু তার অনুগামীদের মধ্যে ওই অঞ্চলের অন্যান্য উপজাতি অংশের মানুষরাও ছিল, যেমন সাঁওতাল, ওরাও বিরসার অধীনতা মেনে নিয়েছিল। বিরসা নিজের জীবনযাপন দিয়ে বুঝতে পেরেছিল যে উপজাতি সম্প্রদায়ের লোকদের উন্নত করা অনেকটা দরকার, এবং তাই তিনি বিভিন্ন পুরনো প্রথাগুলো থেকে বেরিয়ে এসে উপজাতিদের এগিয়ে আসতে বলেছিল। 1895 খ্রিস্টাব্দে বিরসা ছোটনাগপুর অঞ্চলের গ্রামগুলিতে ঘোরাঘুরি করতে ওনাকে দেখা যায়। মানুষ বলতো যে তার নাকি অলৌকিক শক্তি আছে, সে নাকি সব রোগের আরোগ্য বিধান করতে পারে। বিরসা নিজেও ঘোষণা করেছিলেন যে ঈশ্বর তাকে স্বয়ং নিয়োগ করেছেন মানুষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে। উপজাতিরা তাকে ঈশ্বরের স্থানে বসিয়েছিল। পরবর্তীকালে বিরসা তার অনুগামীদের নিয়ে একটি আন্দোলন গড়ে তুলেছিল ইংরেজদের বিরুদ্ধে, তার সম্পর্কে আমরা এখানে জানব। তারপর আসি, তোমাদের অধ্যায়ে আছে জুম চাষিদের সম্পর্কে কিছু কথা। জুম চাষ বলতে আমরা কি বুঝি? জুম চাষ হলো প্রাচীন উপজাতিদের একটি এরকম চাষ বা আবাদ পদ্ধতি যেটি সাধারণত পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই চাষ বনের মধ্যে টুকরো জমিতে করা হতো। চাষিরা বড় গাছগুলোকে ছেঁটে দিত যাতে সূর্যের আলো ভূতল পর্যন্ত পৌঁছতে পারে, এবং মাটিতে ছোট ছোট গাছগুলোকে পুড়িয়ে চাষের জমি তৈরি করা হতো। তারা ছাইগুলোকে মাটির উপর ছড়িয়ে দিত এবং ছাইয়ের মধ্যে থেকে পটাশ থাকত যা জমিকে উর্বর করে তুলত। তারা গাছ কাটার জন্য কুড়াল ব্যবহার করত এবং এক ধরনের লম্বা হাতলযুক্ত যন্ত্র দিয়ে মাটি তৈরি করে চাষের উপযোগী করা হতো। লাঙল দিয়ে মাটি খুঁড়ে তৈরি মাটির মধ্যে বীজগুলো ছড়িয়ে দিত। ফসল তোলার পর তারা নতুন জমিতে চাষ করত, কিন্তু একবার ফসল হবার পর জমিটিকে পরবর্তী সময় চাষবিহীনভাবে রাখা হতো। এটি আবার স্থানান্তর কৃষি নামেও পরিচিত। সাধারণত পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব ও মধ্য ভারতের জঙ্গল ভূমিতে এই ধরনের চাষ দেখা যেত। এরকম কতগুলো ছোট ছোট উপজাতিদের কথা যারা পশুপালন, শিকার এবং এভাবে স্থানান্তর কৃষি করে জীবনযাপন চালিয়ে আসছে, ওদের কথা আমরা এ অধ্যায়ে আলোচনা করছি। জুম চাষিদের পরে আসছে খন্দদের কথা। খন্দ হলো একটি উড়িষ্যার সম্প্রদায়। ওদেরকে উড়িষ্যার জঙ্গলগুলির মধ্যে সংঘবদ্ধভাবে বাস করতে দেখা যেত। সাধারণত শিকার করা এবং সেই শিকারের মাংস নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে ওরা জীবনযাপন করত। তারা বনের বিভিন্ন ফল খেত, জঙ্গল থেকে শিকার সংগ্রহ করত এবং শালের ও মহুয়ার বীজ থেকে তেল তৈরি করে রান্নাবান্না

করত। অনেক সময় ঝোপ গাছ ও লতা ঔষধ হিসেবে ওরা ব্যবহার করত এবং স্থানীয় বাজারগুলিতে ওরা বনজ সম্পদ বিক্রি করত। তাহলে আমরা দেখতে পাই যে ইতিহাসের থেকেও ইতিহাসের মধ্যেও তখনকার সময়ে বনজ সম্পদ দিয়ে বা বনের গাছপালা দিয়ে ওষুধ তৈরি করার পদ্ধতিটি চালু ছিল, যা এখন আমরা আয়ুর্বেদ নামে জানি। তারপর এই খন্দরা কাপড় চামড়া রং করত ও কুসুম ও পলাশ ফুলের ওদের প্রয়োজন হতো। তাঁতিরা চর্মকাররা খন্দদের কাছে যেত যাতে ওদের কাছ থেকে কাপড় এবং বন্য পশুদের চামড়া ওরা কিনতে পারে। কখনো কখনো খন্দদের মধ্যে আবার পণ্য বিনিময়ের প্রথাও চালু ছিল। তারা বহুমূল্য বনজ সম্পদের বিনিময়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত। অন্য সময় তারা ক্ষুদ্র আয় দিয়েও জিনিসপত্র ক্রয় করত। আরেকটি সম্প্রদায়ের কথা তোমাদের এখানে বলছি, সে

বন্য পশুদের চামড়া ওরা কিনতে পারে। কখনো কখনো খন্দুদের মধ্যে আবার পণ্য বিনিময়ের প্রথাও চালু ছিল। তারা বহুমূল্য বনজ সম্পদের বিনিময়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত। অন্য সময় তারা ক্ষুদ্র আয় দিয়েও জিনিসপত্র ক্রয় করত। আরেকটি সম্প্রদায়ের কথা তোমাদের এখানে বলছি, সেটা হলো মধ্য ভারতের বাইগা সম্প্রদায়। বাইগা হলো এমন একটি সম্প্রদায়, ওরা অন্যান্য কাজ করতে ওরা অনিচ্ছুক থাকত। বাইগারা নিজেদের জঙ্গলের লোক বলে মনে করত এবং বনজ সম্পদের উপর নির্ভর করে ওরা বেঁচে থাকাটা ওদের প্রাধান্য বলে মনে করত। ওদের ব্রতই ছিল বনজ সম্পদের উপর বেঁচে থাকা। বাইগারা জঙ্গল থেকে বেরোতে চাইত না, তারা অন্যান্য শ্রমিকদের মতো কাজ করা নিজেদের অপমান বলে মনে করত। তাই বাইগাদের মধ্যে ওরা নিজেরা নিজেদের মধ্যে থাকতেই পছন্দ করত। ওরা সাধারণ লোকদের সঙ্গে মিলিয়ে চলতে ইচ্ছুক ছিল না। এরকম আরও কয়েকটি তোমাদের পশুপালক বা বিভিন্ন ধরনের উপজাতি লোকদের সম্প্রদায়ের কথা আমি এখানে বলছি, যেগুলির মধ্যে ছিল পাঞ্জাবের বন গুজ্জারা, অন্ধ্রপ্রদেশের লাবাদিরা এবং খুলুর গাড্ডিরা। খুলুর গাড্ডি যারা ছিল মেষপালক এবং কাশ্মীরের বকরওয়ালাদের সঙ্গে ওদের মিল ছিল। বকরওয়ালারা যারা কাশ্মীরে বসবাস করত, ওদের ছাগল লালন পালন করাই ছিল কাজ। আর খুলুর যে গাড্ডি ছিল, গাড্ডিরা ছিল প্রধানত মেষপালক। তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার প্রবণতা কম ছিল, অর্থাৎ তারা যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে চাইত না। তারা চাইত যে তাদের চাষের জমি এবং মেষপালক বা পশুপালনের যে সময়টা ছিল, সিজনটা ছিল, ওইটা যখন চলে যেত তখন তারা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গার আবার স্থানান্তরিত হয়ে যেত। এবং এরকমভাবে দেখা যায় যে ওদের সঙ্গে হয়তো একসঙ্গে ওরা 50, 100 বা 200টা পরিবার ওরা একই সঙ্গে সঙ্গবদ্ধভাবে বসবাস করত। কিন্তু ভারতবর্ষ যখন ইংরেজদের অধীন ছিল, তখন ইংরেজরা চাইত কি, তারা যাতে একটি জায়গায় স্থায়ীভাবে বসবাস করুক, কারণ স্থায়ীভাবে বসবাস করলে ইংরেজ সরকারের সুবিধা হবে ওদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর আদায় করা। ওরা চাইত যে স্থায়ীভাবে বসবাস করলে ওরা পশুপালন করে বা শিকার করে বা বিভিন্ন বনজ সম্পদ ব্যবসা বাণিজ্য করে তারা যে টাকাগুলো রোজগার করবে সেই অর্থ যাতে ইংরেজ সরকারকে ওরা কর দিতে পারে, তাহলে ইংরেজ সরকারও ওদের থেকে লাভবান হবে। তখন ইংরেজ এবং উপজাতি শ্রেণীর মধ্যে অনেকটা মনোমালিন্য শুরু হয়। উপজাতিরা ইংরেজদের প্রাধান্য মেনে নিতে পারেনি। ইংরেজ সরকার তখন উপজাতিদের উপর বিভিন্ন রকম অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচারগুলোর কথা আমরা এই অধ্যায়ে জানব। আরও কয়েকটি উপজাতি গোষ্ঠীর নাম তোমাদের বলছি, গোন্দ এবং সাঁওতাল, যারা স্থায়ীভাবে বসবাসকারী উপজাতি ছিল। তারা শিকারী, বিভিন্ন জিনিস সংগ্রহ, জুম চাষিদের থেকে নিজেদের সভ্য বলে মনে করত। তারা বনে বসবাস করত এবং অন্যরা তাদেরকে বন্য এবং বর্বর বলে মনে করত। ব্রিটিশরা আসার পূর্বে উপজাতিদের প্রধানরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ভোগ করত। উপজাতি শ্রেণীদের মধ্যে যে গোষ্ঠীর প্রধান থাকতেন, তিনি ওই উপজাতির রাজা বলে পরিচিত হতেন এবং অন্যান্যরা তার অধীনতা মেনেই কাজ করত। তবে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে উপজাতিদের নিজস্ব পুলিশ ছিল, তাদের আঞ্চলিক বিভিন্ন আইনও ছিল। বন ব্যবস্থাপনার উপর ওদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল। ব্রিটিশ শাসনকালে উপজাতি গোষ্ঠী প্রধানদের কার্যবলী ক্ষমতা অনেকটা পরিবর্তন

পরিবর্তন আসে। ব্রিটিশ সরকার তাদের প্রধানদের ক্ষমতা অনেকটা খর্ব করে দিয়েছিলেন এবং তারা চাইতেন যে ব্রিটিশ শাসকরা নিজেরা যাতে ওই সমস্ত গ্রাম্য উপজাতিদের প্রধানদের ক্ষমতার অধিকার নিজেরাই নেন। কিন্তু যারা ওদের অধীনতা মানতে চাইতো না তাদেরকে ইংরেজ সরকার বিভিন্ন রকম নিপীড়নের মধ্য দিয়ে তাদের অধীনতা মানাতে বাধ্য করেছিল। এই সময় দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিদ্রোহ গড়ে ওঠে, যেমন সাঁওতাল বিদ্রোহ একটি অন্যতম কারণ। এছাড়া সাংমা বিদ্রোহ, ছোট ছোট জায়গায় দেখা যায় যে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীরা তাদের আঞ্চলিক আইনগুলোকে মানতে মেনে চলতে তারা তাদের অন্যান্য আইনগুলো মানতে চাইতো না, তারা তাদের আঞ্চলিক আইনগুলোই মেনে চলতে চাইতো। কিন্তু ইংরেজ সরকার আসার পর বিভিন্ন বনজ আইন তাদের উপর চাপাতে চেষ্টা করলো, যেমন উপজাতিদের জীবনযাপন বনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, সুতরাং বন আইন পরিবর্তন তাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলল। তাই উপজাতিরা ব্রিটিশদের কর্তৃত্ব মানবে না বলে তারা অস্বীকার করলো। কিন্তু বনকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হলো এবং তারপরে দেখা গেল যে উপজাতিদের জীবনযাত্রার উপর এর প্রভাব অনেকটা পড়েছে, কারণ উপজাতিরা সরাসরি সেই বনগুলোকে কেন্দ্র করেই ওরা বেঁচে থাকত। ওদের প্রত্যহ নিত্যদিনের খাবার জোগাড়ই ছিল সেই বন। তো তাই ইংরেজ সরকার যখন এসে এই বনগুলোকে কাটা, ধ্বংস করা বা পশু হত্যা নিষিদ্ধ করল, তখন স্বাভাবিকভাবেই উপজাতিরা ইংরেজ সরকারের উপর অনেকটাই অসন্তুষ্ট হয়েছিল। ব্রিটিশরা উপজাতিদের বনের মধ্যে থাকাকেও নিষিদ্ধ ঘোষণা করল এবং তারা একটি সমস্যা তখন সম্মুখীন হয়। বন দপ্তর রেলে স্লিপারের জন্য গাছ কাটা ও লগ পরিবহনের জন্য যে শ্রমিক চাইতো, উপজাতিরা তখন সেই শ্রমিক হয়ে থাকতে অস্বীকার করল। তারপর কি হলো যে ব্রিটিশরা উপজাতিদের সঙ্গে অনেকটা নিজেরা নিজেদের মিটমাট করে নিতে বাধ্য হয়। ওরা বিভিন্ন আইন করে ওদেরকে বনের ভিতর জঙ্গলের ভিতর থাকার পারমিশন দেয়, বিনিময়ে ওরা উপজাতিরা রেলের শ্রমিক হয়ে কাজ করত। ব্রিটিশ আধিকারিকরা এর সমাধানও করতে চেয়েছিলেন জুম চাষিদের জঙ্গলে কিছু কিছু জায়গায় চাষ করার সুযোগ দিয়ে। কাজেই দেখা যাচ্ছে ব্রিটিশরা কিন্তু উপজাতিদের বিদ্রোহকে পুরোপুরি দমন করতে পারেনি। তারা উপজাতিদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো এবং ওদের চাহিদা মতো বিভিন্ন জিনিস যোগান দিত, বিনিময়ে উপজাতিদের বনে থাকার পারমিশন ব্রিটিশ সরকার দিতে বাধ্য হয়েছিল। ব্রিটিশ সরকার জানত যে ওদের কম বেতনের শ্রমিক একমাত্র উপজাতিদের দিয়েই করানো সম্ভব এবং উপজাতিরাই কিন্তু পারে অনেকগুলো কাজ করতে, যেরকম বন থেকে বিভিন্ন ঔষধ, বনের কোন গাছ কোন ফল দেয়, কোন গাছ থেকে আমরা কি পেতে পারবো, এ সমস্ত বিষয়ে উপজাতিরা ছিল বিশেষজ্ঞ। কাজেই তাদেরকে বাদ দিয়ে ইংরেজ সরকার চলতে পারত না। বিংশ শতাব্দীতে উপজাতি গোষ্ঠীরা দেখল যে বণিকরা এবং মহাজনরা ওদের বনে আসা আরম্ভ করেছে। এই তাদের উদ্দেশ্য ছিল বনজ দ্রব্য ক্রয় করা, ঋণ প্রদান করা এবং মজুরির বিনিময়ে উপজাতিদের কাজ করার প্রস্তাব দেওয়া। উপজাতিদের এর পরিমাণ বুঝতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু অষ্টাদশ শতকের ভারতে উৎপন্ন রেশম ইউরোপের বাজারে খুব চাহিদা ছিল। ভারতবর্ষে রেশমের মান ছিল উচ্চ গুণ সম্পন্ন, রেশমের রপ্তানি তখন খুব বেড়ে গিয়েছিল। রেশম কীট তোলার জন্য এবং রেশম চাষ করার জন্য ইংরেজ সরকারের উপজাতিদের সাহায্য দরকার ছিল। আচ্ছা,

0: এই অধ্যায় থেকে আমি উপজাতিদের সঙ্গে ব্রিটিশদের আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য বা তখনকার ব্রিটিশ ভারতীয় উপজাতিদের অবস্থা আমি আলোচনা করলাম। এর থেকে তোমাদের কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। যেমন প্রশ্ন আসতে পারে, দিকু কাদের বলা হতো? উপজাতি অধ্যুষিত অঞ্চলে রাজা, জমিদার, মহাজন এবং বহিরাগতদের দিকু বলা হতো, মানে যারা বাইরের অঞ্চল থেকে আসতো উপজাতিরা তাদেরকে দিকু বলতো। আরেকটি প্রশ্ন হল, জুম চাষের অন্য কি নাম ছিল? জুম চাষের অন্য আরেকটি নাম ছিল স্থানান্তর চাষ বা স্থানান্তর কৃষি। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, গাড্ডি কারা? খুলুর মেষপালকদের গাড্ডি বলে অভিহিত করা হতো, ওরা ওই অঞ্চলে বসবাস করত। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কী ধরনের বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ। আজকে আমি তোমাদের সঙ্গে এতটুকুই আলোচনা করছি, অন্যদিন সুযোগ পেলে আরও বিশদে বর্ণনা করব।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে উপজাতি দিকু এবং স্বর্ণযুগের স্বপ্ন এই সম্পর্কে পাঠ দিলেন রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিতা দেশমুখ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন প্রসঙ্গে বলবেন ডক্টর সম্রাট চৌধুরী। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী। রাত 8:30 আধুনিক গানের শিল্পী ফিরোজা বেগম। রাত 9:00 নজরুলগীতি শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী ইলা বসু। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: এইচআইভি সংক্রমণ ছড়ায় না।
1: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
0: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
0: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
0: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

0: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েক জায়গায়। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের দু একটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।
1: মনে রাখবেন, যেসব কারণে HIV সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও HIV ছড়ায় না।
0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।
3: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্নের প্রয়োজন, কারণ অতিরিক্ত বৃষ্টি থাকে, আর্দ্রতা থাকে, জলবদ্ধতার ব্যাপার রয়েছে, আর এগুলোতে গবাদি পশু এবং পোলট্রিতে বিভিন্ন রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই এ সময়ে বিশেষ যত্ন সেটার খুব বেশি প্রয়োজন। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী। নমস্কার ডাক্তার চৌধুরী।
4: নমস্কার,
3: আপনাকে স্বাগত। যে প্রশ্নটা প্রথমে আপনাকে করতে চাই সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী পালনে প্রধান সমস্যাগুলো ঠিক কি কি?
4: বর্ষাকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন পশু পাখিদের মধ্যে তাদের মধ্যে বিভিন্ন বাসস্থানগত কিছু রোগ হয়, বিভিন্ন ধরনের রোগের ফলে সেগুলো আমাদের প্রোডাকশন লস হয়ে থাকে
3: একদম,
4: এবং দেখা যায় যে আমাদের এই বর্ষাকালটার সময় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও বেশি হয়ে পড়ে,
3: বেশি হয়ে যায়।
4: তাই আমাদের মনে মূল উদ্দেশ্য থাকতে হবে যে বর্ষাকালের পূর্বেই আমরা যেন এমনভাবেই একটা মেজার্স নিয়ে থাকি যার ফলে আমরা এই যে প্রাণী প্রতিপালনে আমরা যেন সঠিকভাবে একটা আগের থেকেই প্রিপেয়ারনেস যেন আমাদের থাকে, যাতে বর্ষাকাল আসার পরেও যেন আমরা আমাদের প্রাণীকুলকে এবং বিশেষ করে পাখিদের ওদেরকে যেন সুস্থ সবল রাখতে পারি। তো আমরা জানি যে বিভিন্ন রকমভাবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো বাসস্থান। আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় বর্ষাকালে কি হয়, বিভিন্ন জায়গায় জল জমে যায়, বিভিন্ন জায়গায় মানে ওয়াটার লগিংয়ের জন্য

0: যে প্রাণী যে যে জায়গার ঘরে থাকে ওরা, সেই ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব হলে বিভিন্ন ধরনের রোগের বা সমস্যাগুলো হতে পারে। যেরকম অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন এগুলো খুব কমন থাকে, মেঝেটা যদি শুকনো রাখা যায় তাহলে নানান রকমের সমস্যা কিন্তু প্রাণীগুলো, সে যারা আমাদের পশু পাখি যারা রয়েছে তাদের কিন্তু হতে পারে। তাছাড়া বিভিন্ন জিনিস হলো আমাদের মাথায় রাখতে হবে, সেই ঘরটায় কিন্তু প্রপার ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের কিন্তু মানে সুরক্ষিত রাখতে হবে। জল ঢুকতেই পারে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, সেটাকে যেন আমরা ভালোভাবে ড্রেনেজ করে সেটা যেন বের করে দিতে পারি, যাতে ঘরটা যেন স্যাঁতস্যাঁতে না থাকে। তৃতীয়ত আমাদের নিশ্চিত করতে হবে যেটা আলো বাতাস যেন ভালো করে সেই জায়গায় খেলে, কারণ যেই ঘরের মধ্যে দেখবেন ভালো করে আলো বাতাস খেলে সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা বেশি একটা দেখা যায় না। তাই আমি অনুরোধ করব আমাদের যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তারা যেন এদিকে বর্ষাকালে এই বিশেষ এই দিকটায় যেন নজর দেন। অনেকেই কিন্তু বিভিন্ন ওষুধ টিকাকরণ সেদিকে বেশি নজরটা দেয়, কিন্তু আমি বলে থাকব যে হাউজিং সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম বর্ষাকালে যে প্রপারলি অ্যানিমেলটাকে কীভাবে রাখতে হয় একটা জায়গায়, সেটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ঘরটাকে যদি শুষ্কভাবে শুকনোভাবে এবং এই সেই বিশেষ করে স্যাঁতস্যাঁতে ভাব যদি না থাকে তাহলে কিন্তু অনেকটাই লোড কমে যায়। দ্বিতীয় হলো আমি আরেকটা জিনিস বলবো, ওটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলে থাকি বর্ষাকালে নানান রকমের সমস্যা, পশু পাখির খাবার নিয়ে আনতে সমস্যা হয়, আমরা কি করি অন্য অন্য সময় গোচারণ ভূমিতে গাভীগুলোকে ছেড়ে দিই বা অন্য ছাগল সেগুলোকে হাঁস মুরগি সেগুলোকে ছেড়ে দিয়ে থাকি, কিন্তু বর্ষাকালে দেখা যায় কি সেটা গোচারণ যেটা ভূমিতে আমরা ছেড়ে থাকি সেই সময়টা কিন্তু অনেকটাই কমে আসে, অনেক সময় দেখা যায় ছাড়াও যায় না। তাই মাথায় রাখতে হবে সেই সময় যে খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা যেন ভালো করে স্টোর করে রাখতে পারি। এবং দ্বিতীয়ত যেখান থেকে আমরা ইয়েগুলো আনবো, ঘাস নিয়ে আসবো, লতাপাতা যেগুলো নিয়ে আসবো আমরা খাদ্যগুলো, সেগুলোকে যেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা সেগুলোকে যেন খাওয়াই।
1: হ্যাঁ, এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বর্ষাকালে এক জায়গার জল আরেক জায়গায় যাচ্ছে, নোংরা জল সব একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় কাদা হচ্ছে বা যখন গাভী খেতে নামছে তখন হাঁটু সমান কাদায় হয়তো বা গিয়ে পড়ছে, সেখান থেকে ঘাস খেতে খেতে ধীরে ধীরে এলো, এই যে নোংরা জল বা সব ধরনের জল গিয়ে এখন একাকার হয়ে যাচ্ছে, তার মধ্যে তো অনেক ধরনের রোগ জীবাণু থাকে।
0: একদম, সেটা একদম মাথায় রাখতে হবে প্রত্যেকে। প্রাণী প্রতিপালক যারা রয়েছেন তাদের মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময়টা কিন্তু বিশেষভাবে সেটা কিন্তু যত্ন সহকারে পালন করতে হবে। আর ম্যাক্সিমাম সময় আমরা বলে থাকি যখন এরকম ওয়াটার লগিং হয়ে থাকে, ফ্লাডেড এরিয়া হয়ে থাকে বা নিচু যেই জায়গাগুলো থাকে সেগুলোতে তখনকার সময় গ্রেজিংয়ের জন্য মানে গোচারণ ভূমিতে না ছাড়াটাই ভালো, ঘরে রাখা, সেফলি রাখা এবং বিশেষ করে শুকনো জাতীয় খাদ্য সেগুলো বিশেষ করে সরবরাহ করে রাখা, এবং সাইলেজ সেটা এখন ত্রিপুরাতে কিন্তু অনেকেই ব্যবহার করছে, সাইলেজটাকে ব্যবহার করা। আর একটা জিনিস হলো সবচেয়ে বড় জিনিস যে সবুজ ঘাস, সবুজ ঘাস আমরা যেন পর্যাপ্ত পরিমাণে যেমন সাইলেজ বানানোর জন্য আমরা রাখি বর্ষাকালে, ঠিক তেমনি মাথায় রাখতে হবে যে এরিয়াগুলোতে আমরা বাসস্থানটা করব প্রাণীর সেটাকে যেন উঁচু একটা জায়গাতে থাকে। এলিভেটেড এরিয়াসে যদি হয় উঁচু জায়গাতে তাহলে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের ফ্লাডেড যেসব মানে এরিয়াগুলো থাকে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে নিচু জায়গাতে যদি মানে প্রাণীর জন্য বাসস্থান যদি থেকে থাকে তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা আপনাকে সমস্যায় পড়তেই হবে। যদি একটু হাইলি এলিভেটেড এরিয়াতে উঁচু জায়গাতে যদি আপনি করে থাকেন বাসস্থানটা তাহলে কিন্তু সেই সব সমস্যার থেকে আমরা অনেকটাই প্রতিকার পেতে পারি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে অনেকেই ভেবে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে কি, মানে সেটাকে জল দিয়ে ঘরটাকে পরিষ্কার ঝকঝকে রাখা, তাই নয়। মাথায় রাখতে হবে সেটা যেন প্রপারলি মানে মাইক্রোবিয়াল লোডটা মানে যেটা জীবাণু যেটা রয়েছে সেটা যেন না থাকে, সেটা মাথায় যেন থাকে প্রত্যেকের।
1: পরিষ্কার পরিচ্ছন্ন বলতে মানে এখানটায় যাতে রোগ জীবাণু না থাকে সেই দিকটা,
0: হ্যাঁ, একটা জীবাণুমুক্ত পরিবেশ,
1: জীবাণুমুক্ত পরিবেশ রাখতে হবে। তো অনেকেই গরু বা গাভী যাই বলুন ছেড়ে পালার একটা অভ্যেস রয়েছে, ওরা দুধ দুয়ে এটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, তো সে নিজের মতো খেয়ে দিয়ে ঘরে আসে, এই যে একটু আগে যেটা বললাম কাদা মাটি সব লাগিয়ে একাকার হয়ে ঘরে আসে, তখন কি এগুলোকে স্নান করিয়ে দেওয়া উচিত বা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত?
0: একদম, প্রথম কথা হলো যেটা আমাদের রয়ে গেছে দুটো জিনিস, একটা হলো আমাদের যেগুলো হাইলি ক্রসব্রেড অ্যানিমেল আছে, হাইলি আপগ্রেডেড অ্যানিমেলগুলো, সেগুলো কিন্তু সাধারণত সেরকম মানে গ্রেজিং ল্যান্ডে ছাড়া হয় না, কিন্তু যেসব মানে লেস মানে প্রোনড অ্যানিমেল যে অ্যানিমেলগুলো সেরকম হাইলি প্রোডাক্টিভ না সেগুলোকে সাধারণত ছাড়া হয়, ছাড়লেও সেগুলো

0: গোচারণ ভূমি থেকে আসলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে ভালো করে ধুয়ে দিই, ওদের বাসস্থানে ঢোকানো উচিত। আর তৃতীয় কথা হলো সেটা ভালো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা আমি আরেকবারও বললাম, কারণ বায়োসিকিউরিটি মেজার্সটা খুব ইম্পর্টেন্ট। কাদা ঢুকছে, এটার সাথে মশা মাছি সেগুলো ঢোকার সম্ভাবনা রয়ে গেছে বর্ষাকালে, সেটা কিন্তু অত্যন্ত মানে রোগের প্রাদুর্ভাব মানে হওয়ার কিন্তু একটা খুব বেশি চান্সেস থাকে এটা থেকে,
1: স্বাস্থ্যের জন্য এটা নিরাপদ না
0: একদম। নেক্সট আমি যেটা আলোচনা করতে চাইবো বিশেষ করে রোগ রোগ নিয়ে বর্ষাকালে, আমরা দেখে থাকি বর্ষাকালে কি হয়, যেটা বলছিলেন কাদা, যেটা থেকে মানে একটা নোংরা জায়গা সেখানে জল জমে থাকা, মশা মাছির বেশি ইয়ে হওয়া, হ্যাঁ, থেকে এফেক্টেড হওয়া, সেগুলো থেকে কিন্তু আমরা জানি যে এই মশা মাছি সেগুলো কিন্তু বিভিন্ন রোগের ভেক্টর, মানে সেগুলোকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছে। আমাদের ভেটেরিনারিতে কিন্তু দেখা যায় অ্যানিমাল হাজবেন্ডারিতে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন ধরনের মশা মাছিই কিন্তু রোগটা ছড়িয়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়।
1: আচ্ছা,
0: তাই বিশেষ করে এই বর্ষাকালের পূর্বে আমরা যেটা বলে থাকি বিভিন্ন রকমের যে রোগগুলো থাকে, যেরকম FMD বাতা রোগ, BQ বজবজে রোগ, HS গলা ফোলা রোগ, তারপর আপনার ইয়ের ক্ষেত্রে গোটের ক্ষেত্রে PPR, তারপর হলো গোট পক্স, তারপর আপনার ইয়ের ক্ষেত্রেও মুরগির ক্ষেত্রেও কক্সিডিওসিস, মানে একটা ভেজা যখন হয়ে যায় তখন কিন্তু একটা রক্ত পায়খানা একটা হয় রোগ, হ্যাঁ, সেটা কাফ মানে বাছুরের ক্ষেত্রেও দেখা যেতে পারে কক্সিডিওসিসটা। এই রোগগুলো কিন্তু খুব বেশি দেখা যায় এবং মাথায় রাখতে হবে এই রোগগুলোর থেকে আমরা যেন মুক্তি দিতে পারি, তো সেই জিনিসগুলো সম্বন্ধে যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়াল রোগগুলো যেটা আমি বলছিলাম, ব্যাকটেরিয়াল রোগের মধ্যে রয়েছে হলো একটা হলো ইয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় জিনিস হলো HS and BQ। হ্যাঁ, HS and BQ আমরা কিন্তু আগের দিনে বলে থাকতো গলা ফোলা রোগ হচ্ছে, সেটা আমার ইয়েতে গরুটা গলাটা ফুলে গেছে, এখন খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, জ্বর এসছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সব রোগ। তারপর বজবজ রোগ, একটা পা কালো হয়ে যাওয়া বা ইয়ের জায়গায় শোল্ডার রিজিয়নটা কালো হয়ে যাওয়া, আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা হয়, হ্যাঁ, জ্বর হয়ে থাকে, সেই সব রোগের ক্ষেত্রেও কিন্তু মানে এই যে বিকিউ রোগ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা, হ্যাঁ, ইয়ে হতে থাকে মানে সংক্রমিত হতে থাকে। তো সেই সব জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি টিকাকরণ করিয়ে, একটা বাছুর যদি 3 মাসের বয়স হয়, 90 দিনের উপরে হলে তাদেরকে আমরা প্রথম ভ্যাকসিনটা করাবো।
1: আচ্ছা,
0: তারপর 1 মাস পরে আমরা আবার এটাকে বুস্টারিং করাবো,
1: আবার 3 মাসে একবার, 4 মাসে একবার,
0: হ্যাঁ, 4 মাস বয়সে আরেকবার, এবং ঠিক তারপর প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আমরা ভ্যাকসিনটা করিয়ে যাবো বিকিউ এবং HS, অন্তর এটা করাতে হবে, এটা মাথায় যেন থাকে। কারণ ওই যে বললাম প্রথম, আমি আরেকবার বলছি যারা প্রাণী প্রতিপালক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে, বাছুরের বয়স যখন 3 মাস হবে সেই বাছুরটাকে সেই বয়সের 90 দিনের উপরে যে কোনো সময় ভ্যাকসিনটা প্রথম ডোজ, তারপর 1 মাস পরে আবার বুস্টারিং করা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আবার ভ্যাকসিনগুলো করানো। ঠিক তেমনি বাতা রোগ, যেটা আমাদের স্টেটে আগে অনেক আগে দেখা যেত যে খুব বেশি বাতা রোগের প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন ডিউ টু রেগুলার ভ্যাকসিনেশন এখন কিন্তু FMD বা বাতা রোগ কিন্তু খুব কম দেখা যায়, হ্যাঁ, গ্রামাঞ্চলে
1: নির্মূল হয়ে যাচ্ছে, হ্যাঁ,
0: অলমোস্ট আমরা বলতে পারি। বিশেষ করে আমাদের NADCP, হ্যাঁ, এখান থেকে একটা আমাদের কেন্দ্রীয় একটা প্রকল্প রয়েছে, সেটাতে অ্যানিমেল ডিজিজগুলোকে নির্মূলীকরণ করার জন্য এই FMD কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভ্যাকসিনেশন চলছে প্রত্যেকটা সময়, এখনও চলছে আমাদের একটা রাউন্ড, প্রত্যেক রাউন্ডে কিন্তু উদ্দেশ্য হলো 100% অ্যানিমেলকে ভ্যাকসিনেশন কভারেজ করানো। কারণ বাতা রোগ হলে আমরা জেনে থাকি যে মানে কী কী হয়, অনেকেই জানে যে মুখে দিয়ে মুখে ঘা হয়ে যায়, পায়ে ঘা হয়, খুরাপিরা রোগ আমরা বলে থাকি বা বাতা রোগ বলে থাকি, আমরা বলি পা বেঁধে গেছে মানে এটা হাঁটতে পারছে না, মুখ থেকে লালা বেরোচ্ছে, মুখের মধ্যে ইয়ে হয়ে গেছে মানে ইনফেকশন হয়ে যায়, তো সেগুলো বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমাদের কিন্তু অ্যানিমেলটা কিন্তু প্রোডাকশন লস হচ্ছে, দুধের উৎপাদন কিন্তু একটা রোগে, একটা গাভীর যদি 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে বাতা রোগ একবার হলে সেটা কিন্তু দুধের ক্ষমতা কিন্তু 5 লিটার নেমে আসতে পারে, তো সেটা কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রোডাকশন লস। সেদিকে মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও এটা চলছে, সেই বাতা রোগের যে টিকাকরণের যে আমাদের ইয়েটা সেটা 1 মাস ধরে চলে, হ্যাঁ, তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যেন এই বর্ষাকালের পূর্বে বাতা রোগের যেন ভ্যাকসিনটা সবাই নিয়ে নেয়। তাছাড়া আরেকটা জিনিস হলো ম্যাস্টাইটিস, এই যে একটু আগে আপনি আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে কাদা লেগে যায়, নোংরা লাগে, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে এক জায়গায় মশা মাছি আসছেন, তার ফলে কি হয়, আমাদের যে ওলানটা রয়েছে বাটটা সেটার মধ্যে কাদা টাদা লেগে যদি প্রপার ইমপ্রপার ম্যানেজমেন্ট থাকে, ভালো করে যদি এটা ম্যানেজ না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার মানে পালন প্রদাহ বাংলায় আমরা বলে থাকি, সেগুলো

0: পাটগুলো ফুলে যায়, সে থেকে দুধ ঠিক করে বেরোয় না, দুধের সঙ্গে রক্ত বেরোয় বা পুঁজ বেরোয় বা জল বেরো হয়, অথবা যখন দেখবেন কিছুটা যখন দুধটা বের করবেন সেটা ফেটে যায়, দইয়ের মতো হয়ে যায়, ছানা ছানার মতো ফেটে এরকম হয়, সেই সব রোগগুলো কিন্তু বর্ষাকালে হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক তেমনি ধরেন প্যারাসাইটিক লোড থাকে। প্যারাসাইট বলতে আমরা জানি যে গাভী তৃণভোজী, মানে এখানে গিয়ে বিভিন্ন জায়গায় গোচরণ ভূমিতে গিয়ে ঘাস খায়, তখন কি হয় সেই বিভিন্ন লো লাইং এরিয়াতে যেগুলো নিচু জায়গা জল জমে থাকে সেই জায়গাতে ঘাস খেলে পর কি হয় যে কৃমির যে ডিমগুলো থাকে সেগুলো শরীরের মধ্যে ঢোকে, বড় হয় এবং গোবরের সঙ্গে আবার বেরিয়ে আসে, সেটা আবার পরে হলো আপনাদের ঘাসের মধ্যেই, আবার ঘাসের যখন খেলো সেটা আবার শরীরে
1: আসছে।
0: তো এই জায়গায় বিশেষ করে যে নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু ফ্যাসিওলা বলে একটা বিশেষ করে একটা ইয়ে রয়েছে, কৃমি রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। অনেক জায়গায় দেখা যায় যে গাভীর মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তারপর গলাটা ফুলে গলার নিচের জায়গাটা অনেকটা ব্রিস্কেটের জায়গাটা ঝুলে যায়, সেই সব জায়গায় রক্ত শূন্যতা হয়ে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে দুধ যেটা দেয় দুধ দেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম দুধ দিচ্ছে।
1: তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া তো মূলত খাবার জন্য হয়, হ্যাঁ, মানে নোংরা খাবার খেলো বা সে তো বুঝতে পারে না কোন জলটা পরিষ্কার কোন জলটা খারাপ, হ্যাঁ, সামনে যে জলটা পেলো সেটাই খেলো, তার থেকে হয়তো বা ডায়রিয়া হলো।
0: না, এটা দুটো মানে ডায়রিয়ার বিভিন্ন কারণ থাকে, একটা হলো ব্যাকটেরিয়াল কজ বা একটা হলো প্রোটোজোয়া, আর আরেকটা আমি যেটা বলছিলাম সেটা হলো কৃমির জন্য। তো এটা বিশেষত কৃমির জন্য হয়।
1: হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কি সতর্কতা নেওয়া প্রয়োজন?
0: হ্যাঁ, সেটা মাথায় রাখা দরকার যে আমরা যেসব পানীয় জল সরবরাহ করতে হবে সেটা যেন ভালো কোয়ালিটির হয়, সেটা যেন আমরা রাস্তায় পড়ে থাকা জল এরকম যেন না হয়। মানে ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যারা এখন মানে গাভী প্রতিপালন করেন ওনারা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে ফুটিয়েও খাওয়াচ্ছে ভালো করে, তাছাড়াও গুড কোয়ালিটি ওয়াটার মানে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলো ক্লোরিনেটেড বা ইয়ে করে জলের মধ্যে দিলে পর ট্যাবলেটগুলো বিশুদ্ধ জল পাওয়া যায় সেগুলোর থেকে, সেগুলো খাওয়ানো উচিত। যেখানে সেখান থেকে জল খাওয়ালে কি হবে বিভিন্ন সময় ডায়রিয়ার কিন্তু প্রবলেম কিন্তু আপনার ফার্মের মধ্যে থাকে,
1: যথাসম্ভব এই সময় একটু বেঁধে পালাই উচিত, যেখানটায় স্বচ্ছতা রয়েছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেখানটায় প্রয়োজনে বেঁধে রাখুন, ঘাস একটু তুলে ধুয়ে তারপরে খাওয়ান, তাই তো?
0: ঠিক। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় হলো স্কিন ইনফেস্টেশন, যেরকম টিক মাইট মানে আমরা বলে থাকি এটুলি, হ্যাঁ, ছোটো ছোটো পোকার মতো থাকে ফ্লি, সেগুলো কিন্তু তখন যেহেতু সেটা একটা মানে ভেজা ভেজা পরিবেশ থাকে সেই জন্য এই যেহেতু মানে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকায় সেই সময় তাদের প্রাদুর্ভাবও বেশি থাকে। এবং আমি যেটা বলছিলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাছুরের ক্ষেত্রে, বাছুর দেখা যায় কি যে ছোটো বাচ্চা যেগুলো থাকে সেগুলো বিভিন্ন সময় রক্ত মানে আমাশার মতো পায়খানা হতে থাকে, সেই সময় কিন্তু অনেকেই বুঝতে পারে না কি হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা। কিন্তু মাথায় রাখতে হবে, আমি বিশেষ করে যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে এই যে সময়টা আসছে আগামী দুটো মাস সেই সময় মাথায় রাখতে হবে পুরোপুরি যে আমার ছোটো বাছুরগুলোকে এক নম্বর হলো কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা হলো ছোট বাছুর যদি হয়ে থাকে, একদম ছোট বাছুর জন্ম হলো 7 থেকে 10 দিন মানে যখন বয়স হবে তাকে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়ানো, নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় বা হাসপাতালে গেলে পর ওনাদের কাছে থাকেন ওনারা দিয়ে দেন প্রেসক্রাইব করে,
1: সেটা বিনামূল্যে পেয়ে,
0: হ্যাঁ, বিনামূল্যে সেটা পাবে ওরা। তারপর স্টেপ বাই স্টেপ আবার 3 সপ্তাহ পরে এবং প্রতি মাসে মাসে কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা এক নাম্বার। দ্বিতীয় জিনিস হলো তারপরও দেখছেন যে হয়তোবা যে এটা বাছুরটা রয়েছে সেটা ডায়রিয়া কমছে না, সাথে কি হচ্ছে আপনার কিছুটা ব্লাড যাচ্ছে ডায়রিয়া মানে ইয়ের সঙ্গে বাছুরটা রক্ত শূন্যতা হচ্ছে, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ যে সেটা কিন্তু আপনার কক্সিডিওসিসের চান্সেস খুব বেশি থাকে। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সামান্য একটা গোবর ছোট কাচের শিশির মধ্যে নিয়ে গোবরটা কিভাবে নেবেন, যখন পড়বে পড়লে পর একটা কাঠি দিয়ে গোবরটাকে একটু আস্তে করে নালা দিয়ে ইউনিফর্ম করে নিতে হবে, সেটাকে করে আস্তে করে জিনিসটাকে একটা ছোট্ট কাচের শিশি ইঞ্জেকশনের ভায়াল যে থাকে সেগুলোর মধ্যে বা প্রপার একটা ভালো আমাদের হসপিটালে বা ডিসপেন্সারিতে পাওয়া যায় সেগুলো এটা কালেকশন মিডিয়া স্যাম্পল কালেকশন ইয়ে থাকে একটা ভায়াল, এটার মধ্যে আপনারা কালেকশন করে নিয়ে দিলে সেটাকে আপনার মাইক্রোস্কোপিক ফিকাল স্যাম্পল এক্সামিনেশন করে ডাক্তারবাবু খুব সহজেই সেটা ওষুধ দিলে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা সমাধান পেতে পারেন।
1: আচ্ছা, আপনি কৃমিনাশক কিংবা টিকার গুরুত্ব বা টিকা কীভাবে দিতে হবে সবগুলো নিয়েই মোটামুটি বললেন, সময় অনেকটা কমে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে খাবার নিয়ে যদি একটু কথা বলেন, কী ধরনের খাবার কীভাবে খাওয়াবেন?
0: হ্যাঁ, খাবারটাও বলবো, আর আরেকটা জিনিস আমি একটু বলছি, বিশেষ করে এখন খুব বেশি দেখা যায় কি লাম্পি স্কিন ডিজিজ,
1: আচ্ছা,
0: ছোট ছোট করে দলা দলা মতো হয়ে

0: এটা একটা স্কিন ইনফেকশন, সেটাও কিন্তু খুব বেশি এখন দেখা যাচ্ছে। সেটা টিকাকরণও আমাদের কাছে আছে, দপ্তরের কাছে সেটাও টিকাকরণ করানো হচ্ছে, কিন্তু যেহেতু এটা একটা নতুন ডিজিজটা লাম্পি স্কিন ডিজিজ, সেটার দিকে নজর একটু রাখতে হবে।
1: একেবারে মানে আমাদের এই রাজ্যেও কি হচ্ছে?
0: হ্যাঁ, আমাদের রাজ্য হয়েছে, এরকম ইনসিডেন্স আছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ছোটো ছোটো করে অল্প জায়গায়। সেরকম লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গাভীর ক্ষেত্রে, বাছুর, ছোটো বাছুর, সেটাও 3 মাস বয়সের পরে এটা করাতে হবে। আর একটা আমি যেটা বলছিলাম ইয়ের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে পিপিআর এবং গোটপক্সের ভ্যাকসিনটা এটা করাতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। হাসপাতাল থেকে বিনামূল্যে এগুলো সবগুলোই ক্যাম্প করে দেওয়া হয়। জাস্ট আমাদের প্রতিপালক ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে সিজনাল যে জিনিসটা, সিজনালি যখন ক্যাম্প করানো হয় প্রত্যেকে যেন পার্টিসিপেট করে সেই ক্যাম্পের মধ্যে, ওরা যেন নিশ্চিত করে যে ওদেরটা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে।
1: প্রত্যেকটা সাবসেন্টারেই হচ্ছে নাকি?
0: হ্যাঁ, প্রত্যেকটা সাবসেন্টারই ওরা পালা করে করে, ওদের একটা ক্যালেন্ডার ওয়াইজ থাকে যে কোন ওয়ার্ডের মধ্যে কোন জায়গার মধ্যে করানো হয়, প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে। পার্টিসিপেশনটা মাস্ট, এর আগের দিন জানিয়ে দেওয়া হয় কোথায় ভ্যাকসিনটা হবে কি হবে, পঞ্চায়েতের সাহায্যে ওরা এগুলো ভ্যাকসিনগুলো করানো হয় ম্যাক্সিমাম। আর আপনি যেটা বলছিলেন যে ফিডিংটা নিয়ে, ফিডিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি বলছিলাম যে খাদ্য এবং পানীয় জল, এটা কিন্তু বেস্ট কোয়ালিটির এনশিওর করতে হবে। কারণ দেখা যায় কি, যখন গ্রেজিং টাইমটা কমে যায়, যখন গোচারণ ভূমিতে যখন না যেতে পারে, তখন কিন্তু তার খাদ্যটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এটা শুকনো খাদ্যের উপরে,
1: শুকনো খাদ্য।
0: সেই ক্ষেত্রে একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি না পায়, এটা প্রতিনিয়ত আমাদের কাছে যখন প্রাণী প্রতিপালকরা এসে থাকেন তার ওনার বলে থাকেন, হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে দুধের উৎপাদনটা কমে গেল, কারণ তখন মাথায় রাখতে হবে আমার সবুজ খাদ্যটা যেটা সেটার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, নিউট্রিশনের সাথে জলও থাকে। তো সেই জায়গাটায় যখন আমার সেই প্রাণীটা যখন বাইরে গিয়ে যখন ইয়ে করতে পারছে না, গ্রেজিং করতে পারছে না, তার মাথায় রাখতে হবে তাকে কিন্তু প্রচুর পরিমাণে জল এবং শুষ্ক খাদ্য, বিশেষ করে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলতে আমরা এটাই বোঝাই যেটাতে প্রপার প্রপোর্শনে প্রোটিন এনার্জি কন্টেন্টটা ভালো থাকে, সেটা যেন এটা বাজার যত মানে কঠিন করে বলছি না, খুব সহজেই বলছি জিনিসটা, যাতে প্রতিপালক ভাই বোনেরা বুঝতে পারেন যে আমরা প্যাকেটের যে রেশন পাই ভালো ব্র্যান্ডেড সেই জিনিসগুলি খাওয়াতে হবে, কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কারণ আমাকে যদি সেই পরিমাণে খাওয়ানোটা না হয় তাহলে কি হবে, এনার্জি ডেফিসিয়েট হয়ে যায় এবং দুধ উৎপাদনটা কমে আসে। এবং সবচেয়ে বড় জিনিস খাবারের সঙ্গে আমি যেটা বলছিলাম পানীয় জল, এটা এটা এটা অত্যন্ত জরুরি। যেটা বললাম শুষ্ক খাদ্য খেলে তার সঙ্গে জলের পরিমাণটা যেটা আছে সেটা ওয়াটার রিকোয়ারমেন্টটা যেন প্রপার থাকে।
1: জলটাকে খালি জল দেবে নাকি এর সঙ্গে কিছু?
0: সাধারণত উষ্ণ গরম জল যদি বলে থাকি তখন সামান্য ঠান্ডায় থাকে, উষ্ণ গরম জল যদি দেওয়া থাকে দুটো ফায়দা এটাতে, একটা জিনিস হলো আপনার গরম জলটা দিলে পরে উষ্ণ গরম জলটা দিলে জীবাণুমুক্ত হয়, দ্বিতীয়ত টেম্পারেচারটা সেই সময় মেনটেন হয়ে যায় বডি টেম্পারেচারের সাথে উষ্ণ গরম জল দিলে।
1: এখন তো অবশ্য প্রত্যেকেই জলের ব্যবস্থা রেখেই এর সমস্ত ফার্ম বানিয়ে থাকেন এবং বিশুদ্ধ জলই কিন্তু দিয়ে থাকে।
0: একদম, ফিডার ওয়াটারের মানে প্রত্যেকেই জলের জন্য আলাদা করে একটা ইয়ে থাকে, মানে আমাদের ফার্ম যখন আমরা তৈরি করি প্রত্যেকেই বলে থাকি যে কম্পার্টমেন্ট রেডি করে রাখতে, ওটার মধ্যে যেন জল দেওয়ার ব্যবস্থাপনা, খাওয়ার দেওয়ার ব্যবস্থাপনা থাকে এবং রেগুলারলি সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রপারলি যেন সেটাকে আমরা ডিসইনফেক্টেড দিয়ে সেটা পরিষ্কার করে থাকি।
1: আচ্ছা, আমাদের সময় একেবারে শেষ, সব শেষে একেবারে সংক্ষেপে যদি কিছু তাদের জন্য বলে দেন, তারা ঠিক কিভাবে সতর্কতা অবলম্বন করবেন?
0: হ্যাঁ, বিশেষ সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, আমরা বলে থাকি এখন প্রত্যেক জায়গাতেই মক ড্রিল হয়, বিভিন্ন জায়গায় বলে থাকা হয়, যখন দেখবেন আমাদেরকে আগে থেকেই ফোরকাস্ট করা হয় যে হেভি রেইন হতে পারে,
1: হ্যাঁ
0: প্রবল বর্ষা হতে পারে আজকে ওই জায়গায়, সেই জায়গায় মাথায় রাখতে হবে আমাদের পশু পাখিকে দূরে না ছাড়া, ঘরে রাখা, যে জায়গায় রাখা সেই জায়গার মধ্যে মাথায় রাখতে হবে, যে জায়গাতে বন্যা কবলিত মানে এলাকা সেই জায়গাতে যেন তারা উঁচু জায়গাতে নিয়ে আগে থেকেই নিজের পশু পাখিদেরকে সরিয়ে রাখতে পারে। কারণ প্রাণীদেরকে হয়তো অনেক সময় যখন প্রবল বর্ষা আসে, বন্যা হয়ে যায়, তখন কিন্তু সরানো, শিফটিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রথম থেকে নিশ্চিত করতে হবে ঘরের থেকে না ছাড়া, উঁচু জায়গাতে রাখা এবং যেসব বন্যা কবলিত এলাকা সেই জায়গাতে মানে ওখান থেকে সরিয়ে উঁচু একটা জায়গায় ভালো বাসস্থানে রাখা। এবং আরেকটা হলো আমরা বলে থাকি বিগত কিছু বছরে কিন্তু দেখা যাচ্ছে এখন যে ডিউ মানে থান্ডারিং মানে বজ্রপাত, এই বজ্রপাতের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু মৃত্যু হয়ে থাকে,
1: মৃত্যু হচ্ছে সেই ক্ষেত্রে
0: মাঠে ছেড়ে রাখলে। তাই এখন যখন ফোরকাস্টেড হয় আগের থেকেই মাথায় এগুলো রাখতে হবে, এইসব অ্যাক্সিডেন্ট যেন না হয়। কারণ

0: এমন ভালো যাদের মানে গাভী রয়েছে, হ্যাঁ, তাদের এটা একটা ভালো একটা অ্যাসেট ওদের জন্য, সেটাকে যদি ছেড়ে রাখেন বিভিন্ন জায়গার মধ্যে, হঠাৎ একটা এরকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে এখন প্রতিনিয়ত, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, একটা ইয়েতে রাখা, সেটাকে কভার্ড প্লেসে রাখা, খোলা মানে মাঠের নিচে না রাখা। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আলাদা করে বাছুরের যত্ন নেওয়া, এই সময়টা বাছুরের যত্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি, আমরা বলে থাকি আজকের বাছুর কালকের একটা ভালো উৎকর্ষ গাভীতে সেটা রূপান্তরিত হবে, তো সেটাকে যদি আমরা বর্ষাকালে যদি কেয়ার না নিতে পারি তাহলে কিন্তু খুব ধরনের সমস্যা হতে পারে। কৃমিনাশক ওষুধ খাওয়ানো বিভিন্ন সময় দেখা যায়, তার মধ্যে যেন অপুষ্টিকর মানে অপুষ্টির কারণে যেন সেটা না ভুগে, সেটাকে প্রপার ডায়েটটা মেনটেন করে সেটাকে যদি আমরা ঠিক করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে,
1: এবং এই বর্ষাকালে আমাদের এতটা সমস্যার সমস্যা হবে না।
0: আর পরিশেষে একটাই জিনিস বলবো যে সবচেয়ে বেশি দেখা যায় কি মশা মাছির প্রাদুর্ভাবটা এই সময় খুব বেশি বেড়ে যায়, তাই ব্রিডিং প্লেস অফ দ্য মসকুইটো অ্যান্ড আপনার ফ্লাই হলো জলা জায়গা, সেটাকে আপনি চেষ্টা করা উচিত জলা জায়গাটাকে বন্ধ করে রাখা, জলটা যেন না জমে, অথবা সেটাকে বালি দিয়ে মাটি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া, প্রপারলি সেটাকে ড্রেনেজ করে বের করে দেওয়া, আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রেখে আমার যে প্রাণী রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখা, সেটাই মূল উদ্দেশ্য।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, আজকের মতো শেষ করব এই আলোচনা, যার বিষয় ছিল বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। শ্রোতা বন্ধুরা, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী।
2: এবারে শুনবেন লোকগীতি, শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়।

শুনছিলেন লোকগীতি শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শেষ হলো অনুষ্ঠান ঘর গৃহস্থিরাসুর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা। সারিক আহম তাবুক চঞ্জঙ্গ তিনি সারিকনি ককব্রক মান্দ তিনি স্রাংসাল পান্দনে পুলেওনো খনামানো থুংনুক এবা রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েলওয়াজি যাক ও রেডিও সিরিয়াল তিনি কগতমাকা সাকলম খসর বেমার আগে খানাবাইদি রেডিও সিরিয়াল।

তিনি নিপান্দা সাকলম খোচার ভেমার বিশি কিসা সেখাং আগুলোতেই বিনি গানা গেনি আমচাই রগ খতং কচা গিয়াগ কানলাইমানি স্রাবসা বেলাই খেন নুকজাখা ফিয়াবা 2015 বিশ্বখাই অব বেলাই খেন আওয়াই অঙ্গ কিরিলাইমানি নুকজাখা চলা রং নিখাইবা সাকলমতে ব্রী রং নিখাইবা খাজানি হাবই থাংতেফু অব সিমিয়া বাকসা বাকসাকাই অববাই থুইব থাংফু হই আওয়াই অংমানি বেলাই খেন গিরি কর অংলাইখা তাইব আওয়াই অংখা অ বেমার ডক্টর বাই হামরিউই মানজা অসাইরক সিমিসে হামরিউ মানু হই বোতল বোতল খাই অসানি থানি রুকথারই থাংলাইখা বাকসাবা তুই পরা তবুও বাকসা খাইবা শুকলাই জাগো বাকসা খাইবা মূলক বসলি হায়া গাইবা চাকুমরা বসলি রক ইয়াগো তাবসবাই কানলাইখা অজায়রক অবন সেবনাওই রং কবাং কবাং আজিলাইখা জরা জরাও অজায়রক বরে শিকলা রং সেব মানফ্রু সামুং সিত্রাও ইয়াগ রেখা হনিব আওয়াই অংখা বনরগৈ জরা কাইসাও কিরিলাই হাতিও নংখলাইলিয়া পইনাই রকব রংনগ থাংরাগলাইলিয়া অব সিমিয়া কামিবাই কামিব মন্ত্ররিলাই হই বৈত থাংলাইয়া অঙ্গৈ কগ্রক বাংলাইমানি নুকজাখা বনতই পুলিশ ডক সুদুসে কাহামকাই ওয়ানসুগি মালাইলিয়া অবন তামো অংখা হই কাহামকে রুগি মানাইলাইখা।

0: রগই নাইতে নাইতে উলোসে সাইমান লাইখে অব করু বেমার সে হিনে করু বেমার অংখা সাকলমতাই খাজানি হাবু হিনমানি বেমার অব তৈব কাহামকে রগই সাউইমান খা কুবুই কুবুইন অ বেমার বাই কেবুনি সাকলম এবা খাজানি হাবুই থাঙ্গিয়া কুবুই কগ্ন সানা থাঙ্কাই চিনি সাকনি মানৈ রক জরা জরাও পদ্রে পদ্ন উঙ্গু খা কুসু রকমাইবা অবন করু বেমার মানজাকা হনে সাক সাকন গথাং টংলাকা হনে মানসুকলায়ু বাক্সা খাইবা লেঙ্গসে থাঙ্গু বাক্সা বাক্সানি খাই আগিনি সাকলম এবার খাজানি কিসামিসা বেমার টংলাই রক্ষায় সাক নাঙ্গিয়া অঙ্গে ডক্টর ফুনুগিয়া অংমাবাইন উমহাই বেমারক মানজাকা হিঙ্গে করু বেমার মানজাকা হেনে কিরিলায়ু সাকনি বেমার লেবসক হিমাহাই বখানি বেমার সে তাইব কতর কুক নুকজাগু গদকমা জরানির সকাগ্ন সই সিনাইরক অ বেমারনি কগ্ন খনাজা সই সিনাইরক হিঙ্গাইবা মন্ত্রতন্ত্র ন পৈত চানাইরকনি থানীন অমহাই বেমার অংমানি গবাং কক নুকজাগু হিনি ওয়ানসুগু সই সিনাইরকাই অবন হাইন কালচারাল বাউন সিনড্রম এবা হুকমুনি রুকজাক বেমার হিনি সাউ যে বরকনি বখা বেলাইখেন কেবেল বন মহাই বেমারক কলায়ু যে বর পৈত করাক এবা বখা করাক আ বরকনি থানি মহাই বেমারক হাবি মাঞ্জা অজায় রংনি আজিমা লাম ফুয়ারনানি বাকৈন ত্রিপুরা হাস্তায়ওয়া উরাম উরাম মহাই বেমারক উংমানি নুকজাগু থিনাঙ্গ তাইব মহাই বেমারক অঙ্গৈ মানু ভারত হাকতরনি গবাংমা হাস্তায় রগন জরা জরাও মহাই বেমারনি কগ্র খনাও তাবুকনি জরা ফেসবুকতে ইন্টারনেটনি বিশিংতে জরা কিসানি বিশিংগন জেসা কগ্ন পিরজাগৈত মানু হাইনি বাকৈন মহাই বেমারনি কগ্ন ডাক্তিন রুজালৈ থাঙ্গু বনি বাকৈন চিং তাবুক বেলাইখেন সিয়ান অংনানি নাংথাই জেফ্রুপান মহাই কগ্ন খনাকাই খুঞ্জুও তা খনাদি তে পৈত তা জাদি নগ্নি জায় রগ্ন অমহাই কগ্রক তা খনারে দি বরগ্ন সাউই মা খনারি নাই বব কুবুই মৈত নারাক দি মন্ত্র বাই কেবনি মূসা খাই মাইঞ্জা করু বেমার মানজাকৈ কেব গিরিজাকৈ তংখাই বন তা শিকরি দি কুতাম অংয়া হনে বন ফানসিরি দি অবহা এংখাই আ বরগ্ন তৈ গবাংখাই খানেরি দি তাই অচাই খামারক হিয়াউই লগি লগিন হসপিটালত লাংনা খাইদি
1: সাবাব কুমুই মিলক দাং কাহনে রিঙ্গি সীমা নাইগ্রানাই এই কুমুই মিলক না সিংরা দেই এই কুমুই মিলক না সিংরা দেই ও হাইন দিক দিক হিমলে তাম খানায় দে এই কুমুই মিলক না সিংরা দেহ খানায় দা
2: ও কুই সেম পাইদে ফাইজি সলা ফাইজি নং খাই বিয়াংতি ফাইজা সাব
1: আবতাই সানা হামলিয়া কুমুই আংখে বাজার কোনানি বৈরা বুফং তলাতে সে মা রক্ষাবে সু ও নখে বিয়াংতি ফাইকাসা কুমুই
2: আংখাই বজেন্দ্রনি দোকান কোনাতেই সে মা ফাইসুবলা সা কৈচেম পাই সিনজকে বিয়াং থাঙ্গাসা থাদা থাঙ্গা তদা দংখ হনে বব
1: অবখলে আংবো সিগ্রালিয়া কুমুই সঙ্গ তো লাইনানি কগিয়া চিনি সে উল নাইব বিয়াংতি রগ নংখর কানা হানছি দো অব তম নুনে সঙ্গ ক্লাইছি কেবনো কেব চাবি ফাইনানি লামাদা দংসিবা অব তাই চাবি ফাইনানি কগলে নিদা কুমুই মিল
2: আংব বেরমা সুবাই রাংরিউ পাদ্রম নতা সই সই আনি গান আসমসা হারো করা নাঙে খুচরো সাইতে হাঁকাইবা চিনি বরক নাংখা বং বরক নাংখা গাহামকে নাই সে মাম বলিয়ে আসমসা জানি পারে তুই হুর হুর নাঙে খালাই মানিতা আংখাই আর তাই তামখা তংছিনা আসা আংবো রেখাই কাতা আ বেরমা ফালাইছে আনি সে সেকাংতাই বিয়াংব গমা ওই থাঙ্গা
1: এই নুখদাই কাহারদি কুমুই চিনি সিনজা আব বিয়াংতিখে আয়াংতি পেপলাই তংফাইখাসা হে নাসিগলা
2: সিনজ সঙ্কাইবা বিন বাতাই খারনানি ফাইনানি লামা বিয়াল তং সেহাইজা এই সুনো নুহুকনা নুহুয়া হাইকেন হিমি তংগ্রা দে কীচা পাই হিন্দি
1: নাসিগিয়া অংখা সিরিং সিরিংকে হিমি তংলাই কুমুই বতা বুং সঙ্গ বাতাক দিহনই সিরিগান নাইলা সঙ্গরান এই বাতাক দিহান তা বুং কুমুই নাজি
3: এই কুমি মিলক না চেম্পাই না সিংবাইগ্রা দে হাই তামো খদা খদা খনায়া হাইন সে লাঙ্কা সুন চুন হিমাই তংলাসে এই কুমি মিলক না চেম্পাই না সিংরা দি হিমা খনায়া দা হাই এই দা চেম্পাই না সিংরা দে
1: সাবো হা ও সিনজো সেবলাসা হে তামো নাবো বিয়াংটিকে পেপলাই তংপাই

0: कैसा छिंजा
1: आ सासेदि ब्यांगति नखरका ब्यांगति पेबल हायका आबो आंग मते हिनि सासे माले दा चेंपाय
2: दस हाग्रा दे कै छिंजा तामु बम तैनुगु आ सख सत्रबु नांगिनि खै मा फायका
1: हातिकाय ओंबाय जाक नानि ब्यक्ति नस नखरका आबो से जेरा रंनि बान्ता कुनु मुंसापन पाजि या हेंकायबा मटर फान तलांगै रिसिनि हिनै सुरि तनमानिता আবসে লামাও হিমুই টংনাই খরকসা আচমসা সাকলম ভাবু হিনিসে খুসরুই হারাকুরা আউই টংকাইকাইবা জানে পারি তুই খালাইকাদা আংব দরবসা মটর বুসু খসাউই আব ব্যাং তুই নকরি ফাইজাকা কি জাফন চাবু সিমান বলিয়া ইয়াং তুই পেপালও ফাইসে চাবুই মান ফাইসু দশাবেগ্রা দে নরকাই তাম আবো ব্যাং তুই বাক্সা খাই যে ফাইলে মানে কালাইক
2: জঙ্কেব বাক্সাকে নংখর মানাই কিরেই কৈছিঞ্জ বেবাহনো জানি চাতে যে বাবেখানো মা ফাইলাইকা আংবনি কক সঙ্গজাকি নৌ আংখাই বেরমা পাই পাইদ্রম নতা আনি গানও সৌ আর নং সামা হাইকা খুচরুইনি হারকরা ইঙ্গি টংখাংকাই বা ছয় বেরমা বসু সিমে খসাই ফাট চাকাই মা রেখাই বুখাতা আংবু আর বজেন্দ্রনি দোকান কোনাতেই খেলা
0: আংখে তো নরখাই মকল বাই থাং কে বন অমহারে নুগলিয়ে হাইপেন বৈন্য সালাই খালাইমানি নু খাংকেবা আংব উ বাজার কোনানি বয়রা ফাং তলা তৈ খাইনাই রেখাইবু খাতা হে তিনিবা খরক তাম অমহাই বেমার মানজা কাহন বলাসা আমো তামো কিরমা ছিনচা তমুর হুনে কুমু মিল
1: বুনি আয়ঙ্গ সে খানামানি তাবুকলাই চিনে আম সে সে হাফ পাইকা অমলে ওয়ানামা সিংচা নংখা আ বেমার মানজানাই রংলবা হসাই তেলাংনাই রংজা তংহিল
0: তঙ্গো তাম করি তঙানি তেলাঙ্গিনো থাংবাইবলা জানি কামিনি বড় রোগবা নুগনাই কিরে দিবা বরং তলাঙ্গি থাংবাই হমতা
2: বেবাক বরক খানাই কিরে বাক্সা বরক বখা কাঠাংকা খাস খারিয়া বতই বড় রং ন খসাই তেলাং লাইতা
1: হাইপা ন কই মিল খারনি ন বাঙ্কু গু
0: ককে সলনানি কিরি যাক বায়ু আবনি বাকি সে যত্রবুক নাঙ্গি খালাইও নুগেদা
2: বাক্সা কাইতো সলনাবো কিরি যাকি খানাইব তঙ্গু গিরিজাগি খানাইবো তঙ্গো
0: তামো অ বেমার নগ্রগ খাই উংয়াদা হাতি রগ সিমিদা উংমানি কলাই তামো
1: আবো তামো বমতি বেমার হিনৌ আংলে ওয়ান আমা কারি মনিঞা সিমু সংথারো
2: ওয়ান সগি নাই খাইবা হানি কলাইতা হাত গিয়া খানাত গিয়া কক রগাবো
0: হানিতা হাই কক সালাইতে সালাইতে কুমুই মিলংনি নগসে সবাই খানাবলা সানে
2: হা কবি আখাই তাম সা ভাইজিকা হাফাইবাই তৈরক দমারক নঙ্গি থাইবাই দিকা সামফাইবাই সিঞ্জ
0: আংলে হাবগুলা খাকুমই নগ হাতিরক না সিংই টংলাইখানা ফাইকেবা নগ হাতিরক তুন সাউই কাবুই সে মা ফাইনাই সানজা জরা রগ স্রাবচা আসুকলাইনতা তাম হুন সিঞ্জ
1: আবো খাই আবঙ্গি মানলাইও আনে আবো নখাই জরাতিকে হাতি সমসর ইয়াফরে মানিয়াখাই বেলাকে বেজুয়া কতরসি
2: দ হাইকেবা হাইপান খাইলাই দিতা ফাইলিঙা দিবা কক খাই কক রুই থাঙাই দি নর ফাইনা হাইবা আংবো কিসা মিসা জোগালি সঙ্গে নাঙান বলে
0: ঐ তাম হনছিনজ নংলে নিহি বাইর দর হরজাঙ্গ হনে
1: তামসা নঙানো বিহিনি কেসান হাইমা তঙ্গ হাইজা নংসে সাগ্রা দে আ বাসি থান্তি বাইর দর হরজাঙ্গন
0: ছিনজ নং হাইকে আংবাই বাতেনাটা নাই দে ফাইনাকে ফাইনানি অ ককসে সাদি
1: নংকে ফাইনা দসা
0: ফাইমা নহনৈন আংবাই তা বাদাই দি হংকানাবলে নন আংব ফাইনাই নতা
1: আংব ফাইনাই অংখনাবলা তাবো
2: অংখ অংখা হাইকে দাগি জাকতে ইঙ্গো থাঙ্কাই থাঙ্গাই দাঁতিসে ফাইলাই দি
0: থ হিন্দি সিঞ্জ হাইকে আসং ককটা কুমুই সঙ্গলেরিয়া দাঁতি না ফাইন
2: দ আ কন থাঙ্গি দাঁতি ফাইলাই দৌ
1: হাইকে আসং কক জং ফাই তঙ্গ কুমুই
2: দ দ দ
1: এই নং সামুরক পাইখাই কয় বাতা কিসা তুই ফাইগ্রালা তা মজানি মাইসা মানে উল বহু কিসা খিমানে হাইঙ্গি টংকা ও দানব মিয়ান হুলি পাইবলা ভাইকে হাই নহয় আছে বুইয়াঙ্গি থাং নু
3: হিন্দি ক কয় আঙ্গনি নি কক সঙ্গজাক তুই কয় খপসা পমইন মান আসিন কুবইন তাবু খাই আ বেমার কামি কামি ও সে অঙ্গি টংকা হামলা সা
1: হাবো সাউই জং লেখনা কাবা
3: মেয়াজি আয়ংনি কামিনি কুমুই ফেওয়াংনি বুসুক আ মাথাম হঞ্জাংনাই বিয়াংনি ফাইসি দ ফিলিপ ফালাক্কাই

0: কামে ওখানে হাঁপায় আদা তং ন কক নতঙ্গু খুঁজু বাই খেনা খাই মকল বাই নগু মকল বাই নুক খাই সাকক লাই ফ
1: আবো ন বাক্সা বাক্সা নাই কামিও হাইবে সানি কামি থামগৈ হাবুং মুদ্রা রক্ষাও হিনি খাও তাই আবো নিউল খাই জানি নু খুনে ওয়াথ রেউই নগব মুদ্রা খাও হিনি হাই রকিনি খাও তা
0: হাই বাসে থান্তি সেবলা সা
1: তামসা বাসে হাইচুং দা
2: নি নগ ফাইনানি খরক বসং নাংবা
0: কক দ সিদু হিনি বাসে অরন আচ ফাইদে
2: লামা তংতুতে কক গল গল খনা হরমানি বা আংলে তাই কুবুনি বরক দ তং হুনিছে তোমা কক ন নরব সালাইসা মুখক নই না আসে গল গল খাই
1: বাসে ই ক নাসিক দে আয়াঙ্গ সাব ফাই তং
2: মুখ বিয়াঙ্গ সাব ও ওমা ফুংসাই বাহাইকে উতুন উতুন খাই সপাই তং ফাই যাও খাস তা মনং বা আনু কারই সাব সাফা তমে মালিয়া দা
3: ননর থারি ফাইয়া নঙ্গর তংমানি আং সাউ সিমানিয়া দ
1: দং খা থাকিয়া কাহাম চেং খা তাবো সালাইসা কুথুমা নাংলায়ো ফাতানি কক রুনো খানা নাংলায়ো আং খনাইয়া নং খনাও নং খনাইয়া আং খনাও হাইনুং না বলে দা চেম্পাই
3: কক বা হাইনুং কলাইতা
0: হিন্দি দাদা ই কর ন নু ফাইং নে গানা ও নাচুক সিদি বাসে ই ক কয় বাতা না হারে চাদিবা
2: চাওয়া ন কক হাই সি কই তে কই নি বিহি খনা দি হঞ্জাক তুই গো আমো পুতি বেমার বো হাফা কিয়া জং বাচি নি লগিনি আবরন সে ওয়ান প্লাস ল
3: জং চলারক সিমিয়া কিচি ক নংনি বুরি রক ব রম জাক্কা অ কক কতাল কক তো মানো খনরানা বাঙ্গনি আঙর তিনি সকপাইউ বুসিখা
1: বুরি রব মান জাক্কা কুবইদি বা দা চেমপে
3: তাবো খাই জলা রগ তাতাল এব চেংরা কক সাউ হাইদা তাবো অব কক সাজনে কক ইয়া সিনজ
1: সাইমন সাইমন আব কক নি জরাও মা সামাসি দা চেমপাই দ সাগরা দে সাব ব্যাং নি আবরুই
0: দাদা নি কক ন খনাউইলে আংব কিরিমা হাবরা খা
2: দোয়া কোন সাগরা দে সাবো তাম বিয়াং নি তাই বাহাইকা বেমার ন চিনি বুড়ি রক মানজাক মানি কলাই খা
3: তাবো খাই সাগরা দি থাসিং গ খাই সংসলার নু সিমিসি কিরিজাক তিরুবলা সানরক বা
1: দোয়া কোন সাগরা দি দা চেম্পাই খানানা মুসুমা বাই জানানি মুসুমা বাক সাঙ্গুই তংখা দশিনি চলার নি সে সাকলাম হাবু হিনলাইও বুড়ি রং নি খাই তাম মংসা
3: বুড়ি রং নি খাই খাজানি আবো হাবুই থাংপু
2: সাবো বা অ বুড়ি বিয়াং বো কামিনি খা
3: আবো বা নং নি কামনিছে হিনবলা উ দা টুকুরু নি বুসাজক সেমন নগতি সাউই কাজাঙ্গাই ফু
2: হাই আমানা ওয়ারা মা সিংসাং খা
0: উলখাই বাহাইকে হামকা হিনসা দাদা
3: আবলে আংবো সাউই মানলিয়া কই সিনজনি বিহির
1: তাম বুইনো বাক্সা সামানি খনামা খাই তমাবো অসানি তুই পরা বাই তাবিসক মা নাহার হিনবলাসে
3: উসকাঙ্গ হাতিও থাংপুরুখাই খনাউই ফাইজাউ খ হসপিটালত তলাং খেব হামই ফাইবাই হনাই সাবনি কংন তাবু কইতে চাসিনে হিনে
0: থাসিং মন রক ফায়াসিনি চিনি নরক নিবাই সারাই তমা খাই
3: তামো সাবা সিনজ নংলে
1: অ আবু খাই বাক্সা কামিও মহ বেমর খাবিয়া সানি কামি থামগৈ হাপু মুদ্রা খালাই ফু আবুনি উল খাই জানি নগন নুখুনি ওয়াথব রিউই নগব মুদ্রা খালাই ফু হাইরখনি খনাতা
3: খনাদে সিনজ ম হাইজর রগ সসর কগ্ন সালাইনাই তাই খুব খনালাইনাই তম খাইবা হাইনু সিরিংখাই টঙিলে চালাইগ্লাক আবনো কিসা কাহামকে রগি মা নাইলাই থাইগ্লাই অবুসিখা
0: ই দাদা আংব অকগ্ন ন সানা হিনি টংমানে নরক চলা রক ন অবনো কিসা কাহামকে রগি নাইলাই দিতা
2: নাং ফানো নাঙ্গা ফানো চিনি আগেনে সিরিসে তিনি রাইদান রগই কামি থামুগই হাফুং মুদ্রা সেকাং খাইয়ে পাইলেকে তা মুংসা
1: বাসনি কক ব খিবি জাংনাই লং ইয়া তামু হিন দা চাম্পাই নংলে কামি থামুগই হাফুং মুদ্রা র খাই পাইলাইনি তা তাম হি
3: দা ক তা কিসা ওয়ান সুগই নাইলে গ্রানা তা বুনি গতি ইংখাই চিনি বঙ্গা নং আবনা দা তাই আসু ওয়ানাই পাইলাই হিংলাই গ্রাসিনু সিনজ তাই সিনজনি বিহিগ্র কিছু গনকে তামু তাবুক থাঙে দা
2: আংখাই অর তংসুন বাকি না ফাইবা হাকে বাসা লাইগ্রা খাদো কই সিনজাতে কই নি বিহির
1: দা ক খুক বুক সাং লাইখাতে তিনি খাই
0: ফাই ফাই দে বাসে
2: ফাইও তাম ফাই আং না সা তোর বচি নি নক ফাই লাই দিতা থ হিম দে লাম সদি বাসা
3: আর তাই তাম লাম রক সনাতং ফাইদি থাঙ্গাসং
1: দা ক

0: ইকলে আচুক জং বোলা সা তামু সা কমই মিল খানা মানে অব তামো কুবুইদা এরে তামো বাহাই
1: কুবুতা হনু
0: হে তাবুখে বাহাই খাসা
1: মিয়াহু তলিঙ্গুদে কামিনি দুং দুংনি আর থাঙ্গই তুই পড় না হারে নিমানি উল আগি নি হাইন হাইতে অংখা বাহাই বংসিদ
0: হাইকে বা আংব আর থাঙ্গই তুই পড়াশে কিসান না হারে মা ফাইয়ান বলা সাহ
1: হাই নাই সাবনি বাকি সাই
0: তা সাশি দি ফুমুই দিন ফুঙ্গসে আচমসা আনি নগ্নে আব অম হাই বেমার মানজাগী খুচরুই হারা কোরাঙ্গি টংখাবা তাই সাইমালি আনি দা ফিয়াবা আনি মকলখে আস কাহামকে নাই নাইমানি কুতামুইয়া আগিনে হাইন হাইবলা সা হানি বাগিন জেসাফন অংরাথুং ননব মানজাগু হনে খানাকাবা ইসা নন সঙ্গে নাইগ্রান হনে মা ফাইকাতা
2: ও দাদা নরক অরদা আয়ং বাসাই খাই নরক ন ব্যাং থাঙ্কা হনে চর চর উগি তংলা সা
0: নরক খাই চিনি নগ তামনি বাগি থাংমা কলাই খাসা চিনজনি বিহির
2: আই নগনি আব ন ফাইম ব আ বেমার হামেসে মানজাগি তংখা তাব ফুঙ্গ জং বুখুক নই ন ইকো কুমুইন সে নাই ফেলাইনে নি কক তং মানে অবসে ফুং আসিরি সিরি আ বেমার হামিয়া মানজাকা হংকাইবা আবো মাসে খুচরুই হারা কোরা উঙ্গি তংখা হংকাইবা জেসাপন এংরা সেতু আয়ং থয়াম ক্লাই দংখাবা আংব মূ সাসে পালা মানলিয়া হংকাইবা নরক বাই ফানো কিসা মালাই ফাইগ্রা না হই ফাইমান তা অবশ্যে নরংনি নগনি বাসৈব অম হাইন হই খাবু যাওখা হংকাইবা ইক খুমুই নব নাই তৈ তৈ নরং নব অরদা হই ইয়াঙ নাই ফাইকাতা আয়ং বাসৈব নরং ন বিয়াঙ থাঙ্গা সাবি মানিয়াঙ্গি চর চর অঙ্গি দংটা হন অম তাবুক তামু খাইনাই অংখা আংবা পালসে মানলিয়া বলে তামু খালাই মাসাকা হন দাদা
0: বুঝে আয়ং কক নো সে খাওয়াই ওয়ানলাই টংলাইমানি তাবুকলে কামি ওসে হানসিরি ফাইকা অম বুনি খুনি ককনি বজর হনুমা হানি কলাইখা খুঞ্জুবাই খানাকে মকলবাই নুগু মকলবাই নুখে সাকা কলাই হনুমানি তুই সিং সিবলে আংখে অ বেমার ন কুবুদা এরেং সাক সাক ন পঁয়ত্রিশ সাবি মানি আঙি টংখা
2: তামো বাহাই কে সাবো দাদা
0: বুনি কক নলে আং সিয়া আনি নগনি আবো নলে আং নাই নাইমানি আনি মকল খে কুতামসে নুকজাগে হানি বাগে ন জেসে ফোন অংরাথুং কুমুই মিলগলে সকাং ইংজাকলাইবা বাহাই বমতে ইংখা হানই নানি মা ফাইগ্রা মানি তা
1: কুবুজা সেঙ্গরা দা আংলে আবন সিগ্রালিয়া তোমা খাইবা আংলে তৈপরা বাইন হামকাবা আংখাই হিনো নর বারো ন থাংলাইগ্রা দি জে সেকাই ফানো হামিয়া হামুই বা সাগ্রা নাস কগলে হাই দিবা
2: হাইকে তামু খাইলাইনাই দাদা সাগ্রা দি
0: রাংখাই বসে মা কাবু খাসা কুমুই মিল
1: আংখাই পাঁচ মা কাবো খা তাবুক বা বসর নাংসি দো খামানি সালব্রুম ব্রুম ন রাংখাই কিসা কিসা বাইরে উনি দঙ্গ হই হাইপানো যে নাংমানি রেউই মা তবু লাইগ্রা নাই বলে
2: অব তো হাই ন মা খাইনাই হিমদিকে দাদা লেডি যা সাকলাক বলাসা থ
0: হাইকে কুমুই সঙ্গ থাঙ্গি ফাইলাইগ্রা না তলিং গুদাই কামিনি দং দং না হংকামু অতি পুরা রনাই কুমুই
1: ই হাইনো তলিং গুদাই কামিনি দং দং সাবং খাহনাই সঙ্গিলা হাইকে না সাই হনাই চঙ্গো
0: দ হাইকে সঙ্গ হিমলাইগ্রা খা কুমুই দো
1: দ আকন থাঙ্গি ফাইলাইগ্রা দি
2: কুমুই হাইকে সঙ্গ থাঙ্গি ফাইলাইগ্রা না তা হংকে
1: দ দ দ থাঙ্গলাই দি
0: আয়ংনি ফাইকে মালালাইনাই কুমুই থাঙ্গা
2: তাবুকলে বাহাই খাসা সরাই সরাই নং খনাবলে
3: তাবুকাই তো সরাই সরাই নং খ আংখাই আবনো কাহামকাই চাবই সিমান নিয়াঙ্গুই তংখা
2: তাম নো
3: আনি বেমার নো তা
2: নিনি বেমার নো তুইবা তাম নো চাবই মান নিয়াঙ্গনি তংসা
3: তুই পরানে জারে দাং খা হাই আখাইবা হাইনে বিনি মর্জি তুই দা হামানি কলাইখা আবো নাং সাইজুং সাইসুং চাবই মান নিয়াঙ্গুই তংখা
2: ও দা সেমবাই সংসে ব্লাসা ফাইদি বাসে দাদা হিন্দি অরণ আচু ফাইবাইগ্রা দি বাহাইসা বাসে নি নিলে তাবু সরাই সরাই নং খনা বিলে
4: সরাই সরাই তো অংখ আবসে তাবু খাই নি দারা বাইসে কক বাঙে মাতং লাইখেলা

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকবো, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আর বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান

0: প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
1: I do think as foreign ministers it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy of our country do with each other in their interactions, in coordinating that and in really fashioning a more forward looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনে

0: বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1,094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনসিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘণ্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: চাশমাই তংমানি বিশিং তৈ সাগো এইচ আই বি সলবই মানো
2: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাক্ষে হাস্তে নিজে শাশাক হাম নগ থাঙ্গে ICTC খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামু খলাইনা নাংন কক বিতি না দি
1: এইচ আই বি তে এইচ নি কক কবিন কাহাম কে সিদে নিনি লাংমানো হাম জাগে এইচ নো কাসু দি
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হাম তাই নকুং হাম ক্রাইনাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হাম ক্রাইনি বাগে আওয়াই যাক।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িও কল্পনা দেববর্মা তিনি ককতমা ভূভাগ রংখা কামি হামক্রাই নাইখং অ রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানী উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানী বাকে খক নৈরা চিসা রোজাক সিনিচিসা রাসাই হাই রাং গসিমুং রেখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে ও জরা কলক তাই তংসক নাই তৈ খুরমপুইনি সেবরনা ওয়ানসুকটাং ইয়াসাকনা ও মিশন মুড সামুতাংনা সাকা ফান বক্সিনগা হায়ং কাপো তিন নিশিমি চেঙ্গানো গ্রুপ বেরামনি পাইথাক ম্যাচ কামি হামক্রাই নাইখং ও রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানী উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানী বাকে খক নিরা চিসা রোজাক সিনিচি সারা সাইহায় রাং সেবায়ু সারা দকচি থাম কিলোমিটার চারা সিনিচি নই মিটার কলক হাই কাই চুকুচি দগলাহার সুনামনাও গসিমুং রেখা গসিমুং তাং বুতাং রং সেববাই হাসানী কাই চুকুচি দগ লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব সুনামে তিসা জাগানো আবুবাই রং সা খামনক তাই কামিনী হাতি ও থাংলাইসু খাইনাও লাইটে সঙ্গানো তাই আমচাইনি লুকুরক বানিয়া খাইমা সেববাই রং থংতুই চুকজাক অঙ্গানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই কাশমং মন্ত্রী রাজনাথ সিং তিনি রানী দুর্গাবতী শাক বেদক লংমা সাল তিনি বন খুলমুয়া ফারকা হদালামো অমিত শাহ রানী দুর্গাবতী ন খাকুয়ার তাই বরী ফাননি ফনুক মারি হানে খুরচাখা রাজনাথ সিং সাকা হা তাই হুকুমু খাতিনাও রানী দুর্গাবতী খাকরাক উংমা সিনেমং রেখা ন্যাশনেল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়া এবার NHAI হাকতর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গসিমুংন কারে পার্কিং তাই রায়দা করে দখল খাইমা কাসোনা চাইতকমুং গ্রা খাইগিয়া লাহার রেকা লামতাই লাহার কতর নাইখুনি বেখাক্তি সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুংন রুগৈ অচেতন নাহার জাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গৈ জরা কলক তাই তংসুক নাই তৈ খুরমপুইনি সেব রনা ওয়ানসুকটাং ইয়াসাকনাও মিশন মুডো সামুতাংনা সাকা ফানবক্সিনকা তিনি আগরতলাও TIFT ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুগ ফুনাঙ্গই আগরতলাও কক সাবজাক তৈ সেবরনা বাবাইন তৈ কাইসা কুচুক বেরেমনি ককলাম সালামা পান্ডব

থাকা তাবুনি জরা যে তৈ তৈ এরং সবাইমং অঙ্গই তঙ্গ এবার জুদা জুদা বখাক তৈ সামঙ্গ ফনাং জাগিয়া অঙ্গই তঙ্গ অ তৈন সামঙ্গ ফনাং নাও নাংমানি চেতন নাহারন নাংনাই কগলাম সালাইমাও মানজাখা তাঙ্গা কিরণ গীতে আকর্ষণ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবার IGNCA দিল্লি কতাল লাইবুমা গনাং সালসি সালগা ভারতনি টংরাইদা রোগজাক রমৈতি সানা নাহারী কাইসা ফনকমং জেংজাখা অ ফনকমং জুলাই তালনি নৈরা সালমারি জরা টংগানো IGNCA এ দিল্লি কতাল সর ওয়াতাই হানি সামজাক মানিনি লাইবুমা রোগজাক সালসি সালগা ভারতনি মানি খনে কুচুক বেরামনি অ ফনকমংন জেঙ্গি রোজাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরকনে মানজক মুংতাই খা কামান ফান্ডুই কাইসা সরাই সরাই কাহামক নাইকল মূ সংসাই তিসানা নাহারে মুখ্যমন্ত্রী সমীপেশু সামুবুতাং কাইসা নাঙ্কুক মা ইয়াপ্রি তিন আগরতলা হাফাংনি তংথেনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডাও মানজাকি ব মকক সাকা ব সাকা অ চেতনী সেব বাই হাসেনি জুদা জুদা আমসেনি লোকরক বাই বরকনি জঞ্জাল সান মুংতাই কক রকন সালাইনা সেব মানি টঙ্গু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককটমানী আপডেট মাননাখে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মাননাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রী বখর নরেন্দ্র মোদি অ তালনি নীতিচার সালমারি ককটি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিলসারা থামচি বা বেরমনি পান্ডা মন্ত্রী বখরক লোকরক ন বরনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরামো এবার নম এপস লোকরকনি ওয়ানসুমরক রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুমরকন রেকর্ড খাই মানানো আবনকারী বা 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবু তৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বসকাং সালনিচি দক জরা ফিয়কজাক টানো হায়ুং বেরমনি ফেকজাকনাই মানিতাই রায়দা গরিখে ফালমা কাসুমা সাল পালাইমানো রুগী তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনী সিমি হিমবত কাইসা সংসার জাখা থাই শিকলা হামগ্রাই মন্ত্রী টিঙ্কু রায় অ হিমবতকন চেঙ্গি রেখা বর্ষাকা ফেকজানাই মানিনে হামিয়া বাবাইনতেই লোক হজাকমং বাংরনা নাহারে হাস্তে হাপাং জুদা জুদা চেতন জাগ নাহারী তঙ্গ অ হিমবতক গ আপনি ন কাইসা বখা ব ফেকজানাই মানি বাই সরংনাই তাই শিকলা দফানো হজাক দংনা নাংথাই হনি সাকা হিমবতগ মানজাখা সালথং হাংকনি জিলা কাসকু অক্রা বিশ্বজিৎ শীল ত্রিপুরা বুড়ি কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেববর্মা ত্রিপুরা চেরাই নাইমুথাং কমিশনী চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সালথং হাংকর নাইকলফাং ডক্টর বিশল কুমার আকুশং শুকবার নাইখুনি চেতন বাই তিনি শান্তির বাজারের মুকুট অডিটোরিয়াম দক্ষিণ হাংকর বেরামনি খেত বাচাও সামুবুতান সংসার জাখা আবন চেঙ্গি রেখা সুনামকর্তাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আরও মানজাখা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নিয়ে কাজ করা দীপক দত্ত MLA প্রমোদ রিয়াং আকর্ষ হাস্তিনী কুসুক রংমন্ত্রী কিশোর বর্মন তিনি কলকাতা ও পশ্চিমবঙ্গনি কুসুক রংমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বাই পান্ডা কাশ মালাইখ্যা কলকাতানি বিকাশ ভবন সংসারজাক ও পান্ডা ও হাস্তিনী সরঙ্গী টংনাই রক বাই গরংজাক রগ্ন তৈ কগলাম সালাইজাখা ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবার PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাপনি স্বাবলম্বন খবৈ জুদা জুদা তাং সামুং রুকজাক সামুং বুতাংনতি হজাবং পান্ডা কলার শহরনি দলগাঁও সংসার জাখা সুনামকর্তাই বানিয়া নাইখুনি চেতন বাই সংসারজা ও সামুং বুতাংন চেঙ্গি রেখা সন্দীপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শম্পা দাস পাল অম্বুবাচীন রেগে তিনি আমা ত্রিপুর সুন্দরী মান্ডব তংথার চাজাকনাই রক গবাং কথুমা নুকজাখা খুম বাই চিঠিউ তিসাজাখা মান্ডবন জুদা জুদা থাইনি ফাইনাই বুড়ি রক অম্বুবাচীনি

0: লাই বুমানো রুগী খরকসা তাই খরকসানো সিন্দুর ফুলই কাহামনি বাকে সুরি লাইখা নৈসাই নিচিত হায়ুঙ্কা ফুটবলনি গুরু বেরেমনি বেবাক হাকতর কাইনি খলাই ম্যাচ থা তাবো ওয়াইসাকে ম্যাচ থা তং খতাই অ ম্যাচ ডকন রুগী উলনি রাউন্ড কোয়ালিফাই উনাতাই এলিমিনেট চংজাগানো তাবুনি বিশিং কাইসিনি হাকতর আমেরিকা মেক্সিকো জার্মানি ফ্রান্স নরওয়ে আর্জেন্টিনা তাই কলম্বিয়া রাউন্ড অফ 32 অ কোয়ালিফাই অংখা তাইব কাইনচিবা থাই দংখো পাইথাক ম্যাচ বেবা গ্রুপনি কাইবরি হাকতর জরা কাইসাওন থা অংখরান তিনি ভারতনি জরানো রুগী হরনি দামচিনি সতী থামচিও গ্রুপ বি ও সুইজারল্যান্ড বাই কানাডা তাই বসনিয়া হারজে গুভিনা বাই কাতার কাইনি ম্যাচ থাইয়ান গ্রুপ সিও ব্রাজিল বাই স্কটল্যান্ড তাই মর্কো বাই হাইটে থাইয়ান হরনি দাম থাম সতী থামচিও খনাফং দাম দক সতী থামচিও গ্রুপ এ ও দক্ষিণ আফ্রিকা বাই দক্ষিণ কোরিয়া তাই চেকিয়া বাই মেক্সিকো থাইয়ান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বুড়ি রংনি অরণি টি টুয়েন্টি ক্রিকেট থাইমাও তিনি কাইব্রি থমুখা নরসিংহনি পিটিএ থল কাইনি থাইমাও নিউ প্লে সেন্টার রান বুড়ি বাই বাডারঘাট কোচিং সেন্টার ন তাই কসমোপলিটন ক্লাব বাই রান স্নিজি বুড়ি বাই আগরতলা কোচিং সেন্টার ন ম্যাচেনখা ইয়ং এমবিবি স্টেডিয়াম কাইনি থাইমাও ইউনাইটেড ফ্রেন্ডস উইকেট কাইসিনি বাই চলমান সঙ্গ ন তাই চাম্পমরা কোচিং সেন্টার রান চি বুড়ি বাই ব্রাইট ক্লাব না ম্যাচেনখা বুসকাং দামনি চি বুড়ি হাস্তিনি বেবা হাঙ্করে ফেরাং কংমা বাই বাক্সা গবাংকে বাতি বাই মানুহনি হজা খেলাই রেখা নবরতিবার নাইখুং খনার সালনি সাকানি তুমারি থামচি বুড়ি ডিগ্রি তাই খামনি নিশিদক ডিগ্রি সেলসিয়াস গান গিনিও টঙ্গানো কক্তমা পাইন সিগাং কক্তমা বুবর তাই বৈশা কামি হামক্রাই নাইখুং ও রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলবুড়ি বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকে খক নৈরা চিসা রোজাক সিনি চিসা রাং গসিমুং রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেও জরা কলক তাই টংসুকনা তি খুরুমপুনি সেব রেনা সাকা ফানবক সিনকা ককতমা তিনি বাকে অরণ্যপাখ্যা অরণ্য ককতমা আবাইঙ্গানা খানা ফুং দামসিনী সতী বৃজিও
1: মনে রাখবেন যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
3: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা পেয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ, 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। এবার সংবাদ বিস্তারিত। গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই প্রকল্পগুলো সরকারের বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নেরও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও গ্রামোন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে

যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি বা পিএম ইজিপি পিএম বিশ্বকর্মা রাজ্য সরকারের স্বাবলম্বন সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাস শহরের ডলুগাংতে অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস পাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলা সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার TIFT উপায়ার রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ জল অপচয় হচ্ছে, বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, সেই জলকে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকের শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও গোমতী নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত দীর্ঘমেয়াদী জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক মাদক ও অবৈধ বাজার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই পদযাত্রা তারই এক অঙ্গ। তিনি মাদক থেকে দূরে থাকতে ছাত্রছাত্রী যুব সমাজকে নিজেদেরই সচেতন হওয়া দরকার। পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও পদযাত্রায় অংশ নেন। কৈলাস শহরে ঊনকোটি কলাক্ষেত্রে আজ নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ, মাদকের অপব্যবহার, অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেনী মাধব চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমাবেত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাছাড়া নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচার গাড়ি ও যাত্রাও সূচনা করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাঁচা অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ এলার্টে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিকে আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি এবং ইংরাজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অম্বুবাচী উপলক্ষে আজ 51 শক্তিপীঠের অন্যতম মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুলের সাজে সেজে উঠেছে মাতাবাড়ি, যা ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত মহিলারা অম্বুবাচীর ঐতিহ্য মেনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। জম্পুই জলায় TSR সপ্তম ব্যাটালিয়ান সদর দপ্তরে আজ মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। শিবিরে মোট 130 জন TSR জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে প্রতিটা দেশ দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। এখন বাকি রয়েছে একটি করে ম্যাচ, আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ

থেকে দুটি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও আটটি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যেই সাতটি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাইং করে গেছে। বাকি রয়েছে আরও 25 স্থান। শেষ ম্যাচগুলি প্রতিটা গ্রুপের চারটি দেশ একই সময়ে খেলতে নামবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির সুইজারল্যান্ড বনাম কানাডা, বর্সোনিয়া এবং হার্জেগোভিনা বনাম কাতার ম্যাচ দুটি শুরু হবে। গ্রুপ সির ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং মরক্কো বনাম হাইতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সময় রাত 3:30। আগামীকাল সকাল 6:30 রয়েছে গ্রুপে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া বনাম মেক্সিকো ম্যাচ দুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় নিউ প্লে সেন্টার 4 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকেও কসমোপলিটন ক্লাব 74 রানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে দুইটি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 7 উইকেটে চলমান সংঘকে এবং চাম্পামরা কোচিং সেন্টার 14 রানে ব্রাইট ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার দুটি করে খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইউথ ক্লাব 2-0 সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড বি এসটি এবং টিটিএডিসি দলের খেলাটি গোলশূন্য ড্র হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ খবর হল গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সহ রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত ও স্বচ্ছ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল 7:35।

0: মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
1: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
0: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
0: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
0: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

0: আকাশবাণী আগরতলা সৃজনী অনুষ্ঠানে আজকের পর্ব সৃজনাড্ডা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী।
2: নমস্কার শ্রোতা বন্ধু, সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কবেই এই কথাখানি কথায় সুরে বলে গিয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর মান্নাতে। কিন্তু বাঙালির নির্ভেজাল আড্ডা কি আগের মতো আছে? গ্রাম বাংলার চণ্ডীমণ্ডপ থেকে শুরু করে রাস্তার ধারের মাচা এখন বলা যায় ইতিহাসের পাতায়। শহর আর শহরতলির রকও উঠে গিয়ে এখন মাথা তুলেছে বহুতল। কিন্তু তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু আড্ডা রয়েছে যে আড্ডা আজও বসে। এমনই এক আড্ডার আয়োজন করেছিল আখ্যানের বিকেল, যেখানে বলা যায় যে গল্প পাঠ হয়েছে, সেখানে গল্প নিয়ে আলোচনাও হয়েছে। আমরা এর আগের সৃজন আড্ডা পর্বে সেই আড্ডার খানিকটা অংশ শুনেছিলাম। আজকে আমরা চলে এসেছি আখ্যানের বিকেল আয়োজিত সেই গল্প উৎসবের তৃতীয় পর্বে। তৃতীয় পর্বের একেবারে শুরুতেই যেটা শোনাবো আপনাদের সেটা হচ্ছে গল্পপাঠ। কে গল্পপাঠ করেছেন? তিনি আমাদের রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী এবং সেই সঙ্গে বলা যায় নাট্য

0: রূপকার শুভাশিস চৌধুরী। চলুন শুনি গল্পপাঠ।
1: আমার গল্পের নাম ঝিন্টির শেষ চিঠি। চিঠিটা লিখেছে রূপুকে। রূপু, এই চিঠি যখন তোর হাতে পৌঁছবে তখন তুই হয়তো আমাকে দেখতে চাইবি। বিশ্বাস কর, আমি হয়তো তোকে ফিরিয়ে আনতে যেতাম, কিন্তু হলো না। অনেক ভেবে এক নার্স দিদির দেয়া কাগজে কলম নিয়ে চিঠিটা লিখব ভাবলাম এই হাসপাতালের বেডে বসে। কি লিখব, কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুই আমার সঙ্গে, আমারই সঙ্গে এমনটা করবি। না হয় হঠাৎ করে পাওয়ার নেশায় একটা ভুলই হয়ে গেল, না হয় তুই আমাকে জোর করে তোর কাছে টেনে নিলি, না হয় তুই আমাকে উল্টে পাল্টে চেখে নিলি। হয়তো এমনটাই হতো তোর আমার মধ্যে, সেটাই তোর আমার ইচ্ছেতেই একটা শাঁখ বাজানোর পর। তাহলেও কি তুই আমাকে একলা ফেলে ঘর থেকে পালিয়ে যেতি, যেমন আজ ফেলে গেলি ঘনবসতির জঙ্গলে? এইখান থেকে যখন আমাকে কতগুলো অচেনা মানুষ এই হাসপাতালের বেডে নিয়ে এলো, তখন তো আমার কথা বলার মতো শক্তি নেই। শুনেছি তোকে থানায় নিয়ে গেছে, কি আর শাস্তি দেবে? তোর শাস্তি তো দিতাম আমি নিজের হাতে, আমি তোকে জড়িয়ে রাখতাম আজীবন। তোর কোনো দোষ নেই আমি মানি, এ এক মুহূর্তের বালকহীনতা। আমি থানাবাবুকে গিয়ে বলতাম তোর কোনো দোষ নেই, আমি তোকে বাধ্য করেছি আমার সঙ্গে সহবাসে। আমি এটাও বলতাম সঙ্গের লোকগুলো ও রজানা, ওদের এই কামনার কথাও বুঝতে পারেনি। আমি বুঝতে পেরে যতটা পেরেছি লড়েছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বলতাম তোকে ছেড়ে দিতে। তারপর সেখান থেকে এসে তুই হয়তো আমাকে নিয়ে যেতে এই শহর থেকে অনেক দূরে, হয়তো সেখানেই হতো আমাদের বাকি জীবন। তুই আর আমি যেটুকু পড়াশোনা করেছি, পড়াশুনো ছাড়াও যেটুকু মোবাইল সারের কাজ থেকে গাড়ি চালানো পর্যন্ত শিখেছিস তুই, তা দিয়ে দুজনের জীবন তো চলে যেত, এইটুকুই তো চাওয়া। শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র ছিল। কি করলি তুই? তুই জানিস তুই আমার সঙ্গে যা করেছিস, তার থেকেও বেশি জোর করে নিংড়ে আমাকে, আমার মা বাবাকে ধর্ষণ করেছে অসংখ্য ক্যামেরার লোক। হাসপাতালের বেডে আমার সঙ্গে থানার লোক, আর খবরের নামে অগুন্তি মানুষ মোবাইলের সামনে রগরগে সব প্রশ্ন করে যে একটি ছবি বানিয়ে বিশ্বের দরবারে হাজির করেছে, সে কি আর মুছে যাবে? এই দৃশ্য সেদিনের ঘটনার থেকেও বিভীষিকাময়। যার রেশ এ জীবনে মুছবে না, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তুই ভালোবাসার নামে আমাকে বিক্রি করে দিবি। তুই কি বললি? ওরা তোকে অনেক টাকা দেবে যা তোর আমার ভবিষ্যতের জন্য দরকার, তুই বুঝতে পারিসনি ওরা এমন কাজ করবে? এই কথাগুলো শুনে এক রাশ ঘৃণা ছাড়া আর কিছুই তোর জন্য রইল না। এটাই সত্য প্রমাণিত। আজ থেকে কোনো মেয়ে হয়তো আর এমন বোকার মতো ভালোবাসবে না, শুধুমাত্র রূপে পাগল হয়ে কোনো রূপকে। আজ পাঁচ দিন পর হাসপাতালের বাইরে এসে আকাশটা দেখছি, নীল আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ। বাড়িতে যাব বলে একটা রিক্সাতে উঠেতে রিক্সা কাকুর করুণাকাত দৃষ্টি আমাকে বাড়ির দিকে যেতে বারণ করলো। বুঝতে অসুবিধা হলো না, এবার লড়াই আমার একার। জেনে রাখিস, সব মেয়েদের মধ্যে একটা দুর্গা লুকানো থাকে। তাই চললাম, কোথায় যাব জানি না, তোকে জানাবো ভেবে এই কথাগুলো মনের দেয়ালে লিখে রাখলাম। আমি তোর নই, তবে আমি ঝিন্টি, 27/80/1430।
0: এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পপাঠ। পাঠ যিনি করলেন তিনি আমাদের রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শুভাশিস চৌধুরী। এবারে গল্প উৎসবে আলোচনা করেছেন এবং তার মনের কথা যিনি বলেছেন তিনি ডক্টর সায়ক মুখোপাধ্যায়। তিনি কি বলেছেন আজকের দিনের এই গল্প উৎসব নিয়ে, সেই সঙ্গে আমাদের রাজ্যে এখন গল্প উৎসব ঠিক কোন জায়গায় রয়েছে, আমরা ছোটরা কতটা গল্প পড়ি, সে সব কিছু সম্পর্কে তিনি বলেছেন। চলুন আপনাদের শোনাই সেই কথা।
2: আমি আসলে এই অনুষ্ঠানটায় আসতে চাই বা আসি একটাই মাত্র কারণে, সেটা হচ্ছে আমার কেবলই মনে হয় যে বর্তমান সময়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর বড় দরকার। কারণ আজ গোটা ব্যাপারটাই একটা সংকটের মুখোমুখি উপস্থিত, সভ্যতা সামগ্রিকভাবে একটা সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। দেখুন, গল্পকারেরা কী গল্প রচনা করছেন তা হয়তো আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, আমি ধরে নিতে পারি আপনারা অনেক বেশি পড়াশোনা করেন, ফলে কোন গল্পকার যে ঠিক কী

বলছেন সেই সংক্ষিপ্ত পরিসরে আমি আমার আলোচনাটাকে আবদ্ধ রাখতে চাই না, বরং আমি সেভাবে কোনো ফর্মাল আলোচনার দিকে যাচ্ছি না। আমি কেবল কয়েকটা সংকটের কথা বলতে চাই, কয়েকটা মুহূর্তের কথা বলতে চাই, যে মুহূর্তগুলোর সম্মুখীন হয়েছে আমরা, যে সংকটগুলোর সামনে এসে আমরা দাঁড়িয়েছি প্রায় থমকেই। সেই সংকটগুলো আমাদের সাহিত্যকে কীভাবে এনকাউন্টার করবে, আমাদের সাহিত্যিকরা সেই সংকটগুলোকে কীভাবে মোকাবেলা করবেন, সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার আছে বলে আমার মনে হয়। আমি শুধু সেইটুকুনি ধরিয়ে দিতে চাই। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ সময় থেকে বাংলা গল্পের যাত্রা, সে সময়টাও তো একটা সংকটের সময় ছিল, মানে দীর্ঘদিনের পরাধীনতার অবসানের জন্য একটা জাতি তৈরি হয়েছে। এবার সে ঝাঁপিয়ে পড়বে বিশ শতকের রাজনৈতিক আন্দোলনে, শুরু হবে প্রবল লড়াই শোষিত আর শোষকের। ঠিক তার প্রস্তুতি পর্বে রচিত হচ্ছে বাংলা ছোট গল্প রবীন্দ্রনাথের হাত ধরে। কিন্তু সেখানকার যে সংকটগুলো, সেই সংকটগুলোকে খুব স্পষ্ট করে বুঝেছিলেন তিনি এবং উপস্থিত করেছিলেন, এবং সেই সংকটের কাল অনেক

ও একটা জাতি তৈরি হয়েছে, এবার সে ঝাঁপিয়ে পড়বে বিশ শতকের রাজনৈতিক আন্দোলনে। শুরু হবে প্রবল লড়াই শোষিত আর শোষকের। ঠিক তার প্রস্তুতি পর্বে রচিত হচ্ছে বাংলা ছোট গল্প রবীন্দ্রনাথের হাত ধরে। কিন্তু সেখানকার যে সংকটগুলো, সেই সংকটগুলোকে খুব স্পষ্ট করে বুঝেছিলেন তিনি এবং উপস্থিত করেছিলেন, এবং সেই সংকটের কাল অনেক দিন ধরে চলেছিল বলেই রবীন্দ্রনাথ আমাদের সামনে একটা বড় জায়গা দখল করে দাঁড়িয়েছিলেন। তারপর কল্লোল সহ বাকি লেখকদের আনাগোনা বারবার করেই যখন সংকটের চরিত্র বদল হয়েছে, তখন ছোট গল্প নিজের মতন করে নিজেকে সাজিয়ে নিয়েছে, ইনফ্যাক্ট সাহিত্য। কারণ একথা তো খুব সত্যি কথা যে যখন সামাজিক সংকটগুলো তীব্রতর হয়, তখন সাহিত্যিকের সেই সংকটগুলোর সঙ্গে মোকাবেলা করা ছাড়া কিছু করার থাকে না। এবং সেই কারণেই কল্লোলের সাহিত্যিকদের মনে প্রশ্ন উঠেছিল যে রাবীন্দ্রিক সৌন্দর্যের বলয়ে আর কতদিন, প্লেটোনিক ভালোবাসার গল্প আর কতদিন। তারপর তো অনেক কথা, অচিন্ত সেনগুপ্ত থেকে শুরু করে কয়লাকুঠির দেশ হয়ে আরও কত কত ভুবন পেরিয়ে আমরা সত্তরের দশকের শেষ অবস্থায় এসে যাদেরকে পাচ্ছি, তাদের মধ্যে অবশ্যই একজন তো আমাদের এখানে উপস্থিত। এদের সামনে যে সংকটটা এলো, সেই সংকটের কথাটা তো তারা লিখেছেন, খুব স্পষ্ট করেই আমাদের সামনে উপস্থিত করেছেন। যৌথ পরিবার ভেঙে যাওয়া, উদ্বাস্তু আন্দোলন, অমুক নানান রকম প্রসঙ্গ, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে বিষয়গুলো নিয়ে ভাবিয়েছিল বাঙালির মানুষকে, বাঙালির বুদ্ধিজীবীরা ভেবেছেন, শুধু বুদ্ধিজীবী কেন, শ্রমজীবী মানুষের সংকট। কিন্তু এরপর সত্তর আশির দশকের পর নব্বইয়ের দশকে বিশ্বায়নের মুহূর্তে যে ভিন্নতর অবস্থাতে আমরা এসে দাঁড়ালাম, তার কোনো প্রতিচ্ছায়া কি তাদের গল্পে নেই? নিশ্চয়ই আছে, ভীষণভাবে আছে। বরং বিশ্বায়ন আমাদেরকে কীভাবে বিপন্ন করে, বিপন্ন করে বলাটার মধ্যে যদি নেগেটিভিটি থেকে থাকে, তাহলে বলবো যে নাড়িয়ে দেয়। তার অনেকগুলো ছবি এঁকেছেন এই সময়ের গল্পকারেরা, তার থেকে তারা তাদের দায়টাই পালন করেছেন। সংকটগুলো ক্রমাগত তীব্রতর হয়, বিশ্বায়নের ফলে সেই সংকটটা ক্রমাগত যেন চোখের সামনে এসে উপস্থিত হয়, গোটা ন্যারেটিভটা যেন বদলে যায়। কবে থেকে বিশ্বায়নের সঙ্গে আমাদের সংসার শুরু? শব্দটাকে পাচ্ছি মোটামুটি আশির দশকে, কিন্তু এইটা তো নিছক অর্থনৈতিক ক্ষতি আর নয়। মার্ক্স সাহেব বলেছিলেন যে অর্থনৈতিক যে আমাদের সমাজের চালিকা শক্তি, তা যে কত সত্য, তা যে কত বড় হয়ে দেখা দিল, সেইটা আমরা বুঝতে পারলাম বিশ্বায়ন পরবর্তী পর্বে। গোটা ন্যারেটিভটা যেন বদলে গেল, মানুষের ভাবনা চিন্তার ওপরে এইভাবে প্রভাব বিস্তার করার একটা সুকৌশলী পদ্ধতি আমরা আগে কি দেখেছি? হ্যাঁ, আগে পরমাণু বোমার ঘায়ে গুঁড়িয়ে গেছে শহর, কামান বন্দুকের ঘায়ে ধ্বস্ত হয়েছে মানুষের জীবন, কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে আগ্রাসন বিশ্বায়ন আমাদের সামনে উপস্থিত করলো, তার মোকাবেলাটা কীভাবে হবে? সেই সংকটগুলোকে কিন্তু এই নব্বই দশক পরবর্তী সময়ে আমরা আস্তে আস্তে গল্পকারদেরকে অ্যাড্রেস করতে দেখলাম। একান্নবর্তী পরিবারের সমস্যা পেরিয়ে এবার দেখা গেল অর্থনৈতিক সমস্যার আরও একটা কদাকার রূপ, যেখানে মানুষ পণ্যায়িত করতে করতে নিজেকেও পণ্যায়িত করতে চায়, যেখানে আর সমস্ত কিছু মিথ্যা হয়ে যায়, বাবা মার স্নেহ কিংবা যে সমস্ত পবিত্র ধারণাগুলো, সেই সব পবিত্র ধারণাগুলো মিথ্যা হয়ে গিয়ে সত্যি হয়ে ওঠে বেশ কিছু নির্মম সত্য, নির্মম পরিস্থিতি। তাই তো একজন শ্রমজীবীকে সংসার চালাতে রক্ত বেচতে হয়। এমন আছে ছোট গল্প, আমাদের স্বপ্নময় বাবুরি আছে, কিন্তু তার উপরে দু হাজার পরবর্তী পর্বে এই সময়ের সংকটগুলো, হ্যাঁ তারও ছড়িয়ে আছে বই কি, তারও চিত্র ছড়িয়ে তো আছেই। সেই সময়টার কথা একটু চিন্তা করে দেখুন, যখন বহুজাতিকগুলো এসে বাসা বাঁধছে আমাদের ভারতবর্ষে, যখন অনেক সহজ হয়ে গেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI, এই সমস্ত কিছুকে মিলিয়ে একটা নতুন ধরনের ন্যারেটিভ চলে আসছে, যেখানে অনিডা টিভি অ্যাডভার্টাইজমেন্ট করছে আপ কি বাড়ে মান পড়োশি কি জ্বালে জান, অর্থাৎ আপনার মান তখনই বাড়বে যখন আপনার পড়োশির জান আপনি জ্বালাতে পারবেন। আসলে এই যে আগ্রাসন, এটা সংস্কৃতির আগ্রাসন, এই আগ্রাসন চাড়িয়ে দেয় মজ্জায়, এই আগ্রাসন চাড়িয়ে যায় মস্তিষ্কে, তৈরি করে একটা নতুন মতবাদ, তৈরি করে একটা নতুন সেট আপ, যেখানে মানুষ বলে আমাকে আমার মতো থাকতে দাও। এই যে নিজেকে গুছিয়ে নেওয়ার যে সংস্কৃতি, সেই নিজেকে গুছিয়ে নেওয়ার সংস্কৃতি ঠিক কোথায় আমাদের উপস্থিত করলো,
একুশ শতকের প্রথম দুই

দশক আমরা অতিক্রম করে এলাম এবং এই দুই দশকের মধ্যে আমাদের সামনে সবচেয়ে তীব্রতর যে সংকট এলো সেটা হচ্ছে লকডাউন। আজকে সুশীল সমাজ থমকে দাঁড়িয়েছেন, কারণ আজকের যে সংকট সেটা একটা গভীরতর উপস্থিতি তা জানান দেয় যখন রাজনৈতিকভাবেও তাদের কোনো আশ্রয় নেই। আজকে যখন মানুষকে ভাবতে হয় যে তার কনভেনশনাল যে রোজগারের পথগুলো, ধরুন এতদিন ধরে এই এই আমাদের পূর্ব জেনারেশন যারা রোজগার করেছেন, একটা পয়সা ব্যাংকে জমিয়েছেন, তার সুদ থেকে তারা মোটামুটি জীবন চালিয়েছেন, আজকে মার্কেট বাজার আপনাকে আর সেই ট্র্যাডিশনাল কনভেনশনাল যে রোজগার, যে জীবন ধারণের যে পদ্ধতি, সেখান থেকে আপনাকে বের করে এনেছে, আপনাকে শেয়ার বাজারে নামিয়েছে, আপনাকে নামিয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। আপনি ভিডিও গেম খেলে ড্রিম ইলেভেন কিনে পয়সা রোজগার করতে চান, আজকে অনেক বেশি করে আপনি মুখোমুখি হন এই সংকটগুলোর, যে সংকটগুলোকে আপনি অনেক দূর থেকে দেখছিলেন। এখন তাহলে কি সাহিত্য তৈরি হবে, এখনকার সাহিত্যিক কোন কথা বলবেন? বলছেন আরো একাকী হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় যে সমকালীন গল্পের একটা বড় দিক ক্রমাগত একাকী হয়ে যাওয়ার গল্প। বৃদ্ধরা একাকী হয়ে যাচ্ছেন, একাকী হয়ে যাচ্ছে শৈশব। কবি সুমনের গানটা মনে পড়ছে, অনেকদিন আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন না, ছোট্ট চড়াই দিব্যি দেখি এক্কা দক্কা খেলছে, যে ছেলেটার খেলা দেখে চড়াই পাখি শেখা সেই ছেলেটাই একটু পরে স্কুলে যাবে। হ্যাঁ, ইঁদুর দৌড়ের এই ভয়ানক পরিস্থিতির কথা এই কবির সুমনের মতন কবিরা শিল্পীরা তো আগেই দেখতে পান, তাদের গল্পে শোনা যায় সেসব কথা, সেসব ছবি আঁকা থাকে, বৃদ্ধ বৃদ্ধার একাকিত্বের সংকটের ছবি। আপনি দেখুন এই শহরগুলোতে, এমনকি আগরতলাতেও কত বৃদ্ধ বৃদ্ধা একা আছেন তাদের বড় বড় বাড়িতে, ছেলেটি বা মেয়েটি বাইরে কাজ করে, কাজ করতে যেতেই হবে, দুবছর তিন বছর তাদের আসবার কোনো সুযোগ নেই, তারা হয়তো অনেক অনেক পয়সা রোজগার করছেন কিন্তু মায়ের পাশটিতে বসে দুটো কথা বলবার সময়, তার আম দিয়ে বানানো আচার খাবার সময় কোথায় তাদের? তাই বলেই কোনো এক কমলিনী দেবীকে তার মোবাইলটাকেই ঘুম পাড়াতে হয় তার ছেলের কথা ভেবে। স্বপ্নময় চক্রবর্তী এই গল্প লিখেছেন মোবাইল শোনা গল্পে। এমন অনেকের কথা বলা যায়। নারীর সংকট কি তার চিরাচরিত ভাবনাগুলোর মধ্যে দিয়েই এখনও বইছে? তা নয়। আজকে নারীকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে প্রশ্নগুলো ইতিপূর্বে হয়তো তাকে এমনভাবে সামনাসামনি হতে হয়নি। আজকে পর্যায়নের যুগে যখন দেখি কোনো এক নারী, কোনো এক মহিলা, কোনো একটি মেয়ে বা যুবতী, সে তারই নিজের ভিডিও করে দেয় কোনো এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকা রোজগারের জন্য, তখন আমাদের মনে হয়, আমাদের প্রশ্ন করতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, সেই মেঘে ডাকা তারা সিনেমার মতন আই অ্যাকিউজ, কিন্তু কাকে কাকে অ্যাকিউজ করবেন? আপনি কিভাবে দেখবেন এখনকার সময়ের এই এই এই এই ভাবনাগুলোকে? যদি বলেন সংকট নয় এটা সম্ভাবনা, তাহলে বলবো সেই সম্ভাবনার পথে যেতে আমাদের অনেক বাধা। প্রধান বাধা আমাদের চিরাচরিত ভাবনা, আমাদের চিরাচরিত পছন্দ, আমাদের চিরাচরিত আরামদায়ক জীবনের প্রতি আমাদের একটা মনোভাব। আমরা নতুন ঝুঁকিপূর্ণ সাহিত্য, নতুন ঝুঁকিপূর্ণ কিছু কথা, নতুন ভাবনা, সাহসী ভাবনা তেমন করে ওয়েলকাম করতে পারি কই? আমরা সাহসী কবিতা লেখা বলতে বুঝি কিছু যৌনগন্ধি শব্দ গুঁজে দেওয়া? আমাদের কবিতায় প্রতিরোধ কই? আমাদের গল্পে সেই জোর কই? আমাদের গল্পে সেই প্রশ্ন কই? যে প্রশ্নগুলো তুলে দিয়েছেন আমাদের প্রাজ্ঞ সাহিত্যিকেরা তাদের বিপুল কর্মময় জীবনে, এমন অনেকের নাম বলা যায় যারা এই প্রশ্নগুলো তুলেছেন, যে প্রশ্নগুলো খুব নিবিড়ভাবে দেখা দিয়েছিল শূন্য দশকের প্রথম দুই দশকে। সেই প্রশ্নগুলো পেরিয়ে লকডাউন পরবর্তী পর্বে আজ আরো গভীর হয় সংকট। যখন মেটার মালিক বলেন আমি আর 5-7 বছরের মধ্যে মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগের জায়গাটাই দেব বন্ধ করে, আপনার প্রয়োজন নেই, আপনি মানুষের বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন না, দরকার নেই, আপনাকে 3D সিনেমার ব্যবস্থা করে দেব, আপনার মনে হবে আপনার ড্রয়িং রুমে আপনার বন্ধুর পাশটিতে বসেই আপনি গল্প করছেন, আপনাকে বাইরে খেতে যাওয়ার দরকার নেই, আপনাকে ঘরে খাবার এনে দেবো, শহরের 5-তারা হোটেলের খাবার, আপনার বাড়ির চায়ের বাড়ির বাইরে পাড়ার চায়ের দোকানে বসে গুলতানি করবার দরকার নেই।

0: এটাকে ঘরে এনে দেবো রঙিন বিশ্ব, কিন্তু আমি আসলে এইটাকে একটা বিপন্নতা, একটা সংকট বলে দেখি। মানুষ যখন প্রযুক্তির কারণেই হোক বা প্রযুক্তির দুর্ব্যবহারের কারণেই হোক পরস্পরের কাছ থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে সরে যাচ্ছে মানুষ। আমি দেখেছি যুবক যুবতী প্রেম করছে, তারা গেছে মাঠে বা পার্কে গল্প করতে, সেখানে তারা দুটো মোবাইল নিয়ে খেলছে বা কিছু একটা করছে, দুজনে দুজনের মোবাইলে আবদ্ধ, নিবদ্ধ তাদের চোখ। স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো বটেই, দুজনে দুটো মোবাইল নিয়েই চলাফেরা করে, দুইটা ঘরে থাকে। স্ত্রী হয়তো স্বামীর মোবাইলে লিখে দিল মশার ধূপটা জ্বালাও, কথা নেই তাদের, এসএমএসে কথা হচ্ছে, কারণ তারা প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে ক্রমাগত দূরে সরে যাওয়ার প্রতিদিনকার এই যে পাঁচালি, এই পাঁচালি লেখার ভাষাটা কেমন হবে আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই। আমরা বুঝতে চাই এআই এর মতন প্রযুক্তির সামনে দাঁড়িয়ে যখন সমস্ত কিছুই সন্দেহের মধ্যে পড়ে যায়, যখন প্রযুক্তি আপনাকে গল্প বানিয়ে দেয়, আপনাকে বলে দেয় এই শিল্পটা ভালো ওই শিল্পটা খারাপ, যখন মানুষের ইচ্ছা মানুষের পছন্দের উপরে এআই এসে দাঁড়িয়ে যায়, তখন কী হবে, কীভাবে মানুষ এই এই বাধাকে পেরিয়ে যাবে? কারণ আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত মানুষকে এ বাধা পেরিয়ে যেতেই হবে। আমি বিশ্বাস করি যে প্রযুক্তিকে একদিন মানুষ বশংবদ করবে, না হলে তো মানুষের সমূহ বিপদ। আজকে এআই এমন একটা জায়গা দখল করে ফেলবে খুব শিগগিরই, যখন আপনার কার্য তো কিছু করারই থাকবে না, তার কাছে সব ডেটা আছে, তার কাছে সব পরিকল্পনা আছে, আপনি কমেন্ট দিলে সে সব করে দেবে, তাহলে আপনি কি করবেন? এবং এই মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ হয়ে যায় সাহিত্যিক বা শিল্পীদের কর্তব্য, তারা দাঁড়াবেন, তাদেরকে দাঁড়াতেই হবে সমাজের নেতৃত্ব নিয়ে, তারা বলবেন মানুষের কথা, তারা খুঁজে বার করবেন নতুন পথ, তারা দেবেন নতুন ভাষা, যে ভাষায় কথা বলবে আজকের জেনারেশন, যে ভাষায় কথা বলবে আজকের জেন জি, সেই ভাষার জন্যে শিল্পীর কাছে সাহিত্যিকের কাছে আমরা দুহাত বাড়িয়ে প্রত্যাশা করছি, কারণ তারাই লিখবেন সেই গান, তারাই জানাবেন সেই পথ, এবং তারাই বলবেন সেই কথা। তোমাকে ভাবাবই ভাবাবো সে তুমি মুখে যাই বলো না, তোমাকে আমি পথে নামাবো যতই ঘরে বসে থাকো না, আমার দু চোখের অশনি তোমার বুকে দোলা লাগাবে, তোমার চেতনার স্বপ্নে আমার হৃদয় জাগাবে।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর সায়ক মুখোপাধ্যায়ের মনের কথা। এর সাথেই শেষ করছি আমাদের আজকের সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্ব। আজকের সৃজন আড্ডা পর্বে আপনারা শুনলেন আখ্যানের বিকেল আয়োজিত যে গল্প উৎসব, সেই গল্প উৎসবের তৃতীয় পর্ব, আর সেই গল্প উৎসবের খানিকটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আবারও সেই গল্প উৎসবের আরও কিছু অংশ নিয়ে আপনাদের কাছে হাজির হব পরের সৃজন আড্ডা পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, যেটা আমি সবসময় বলি। আজকের মতো তাহলে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুনতে থাকবেন সৃজনী অনুষ্ঠান, সেই সঙ্গে আকাশবাণী আগরতলা। নমস্কার।
2: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হল।
3: সৃজনী অনুষ্ঠানে আজকের পর্ব ছিল সৃজনাড্ডা, সম্পাদনা ও সংযোজনায় অঙ্কিতা সিংহ রায়, আকাশবাণী আগরতলা।
4: মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
5: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
4: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
5: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
4: একসাথে গল্প করা খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
5: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
4: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
5: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
3: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী ফিরোজা বেগম।

ভৌগোলিক এবং ঐতিহাসিক দিক থেকে আমাদের মাতৃভূমি ভারত একটি মহান দেশ। এর আয়তন এতই বিশাল যে একে অনেক সময় উপমহাদেশ আখ্যা দেওয়া হয়। এটি এশিয়া মহাদেশের অংশ, কিন্তু অনেক সময় ভারতকেই একটি মহাদেশ বলে মনে হয়। এটি বরফাবৃত হিমালয় থেকে ভারত মহাসাগর, গঙ্গার বদ্বীপ থেকে গুজরাটের কচ্ছ এবং সিন্ধু উপত্যকার পূর্বাংশ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। উত্তরের বিশাল সমভূমি, পশ্চিমে ঘরের মরুভূমি, পূর্বের ইন্দো মায়ানমার পার্বত্য ভূমি, বন্ধুর মালভূমি, প্রাচীন পার্বত্য ভূমি, দক্ষিণের নারকেল উৎপাদনকারী উপকূলীয় সমভূমি এবং উত্তরের উঁচু বরফাবৃত পর্বতমালা এই ভূমির অন্তর্গত। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বলে এখানে সূর্যতাপ বেশি। মৌসুমী বৃষ্টিপাত এই অঞ্চলের আর্দ্রতা বাড়িয়ে তুলেছে। প্রচণ্ড সূর্যতাপ এবং প্রচুর মৌসুমী বৃষ্টিপাত লক্ষ লক্ষ ভারতীয়কে যথেষ্ট প্রভাবিত করে চলেছে। এই আমাদের ভারতবর্ষ, আমাদের ভাগ্য অধিষ্ঠাত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিম রাজ্যগুলি, যে রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টলক্ষ্ণী গড়ার কথা বলেছেন। অষ্টলক্ষ্ণীর সার্বিক উন্নয়ন হলে দেশের উন্নয়নেরও গতি পাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এই আটটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হল মণিপুর।

মণিপুর ঐতিহাসিকভাবে কাংলেই পাক নামে পরিচিত উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যার রাজধানী ইম্ফল শহর। এটি উত্তরে ভারতের নাগাল্যান্ড রাজ্য, দক্ষিণে মিজোরাম এবং পশ্চিমে আসাম দ্বারা বেষ্টিত। এটি মায়ানমারের দুটি অঞ্চল, পূর্বে সাগাং অঞ্চল এবং দক্ষিণে চীন রাজ্যের সীমান্তে রয়েছে। সর্বাধিক প্রচলিত ভাষা হল মেইতেই ভাষা। মেইতেই জনগণের স্থানীয় এটি ছোট সম্প্রদায়ের দ্বারা একটি ভাষা ফ্রাঙ্কা হিসেবেও ব্যবহৃত হয়, যারা অন্যান্য তিব্বত বর্মণ ভাষায় কথা বলেন। মণিপুর 2500 বছরেরও বেশি সময় ধরে এশীয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময়ের সংযোগস্থলে রয়েছে। এই বিনিময় ভারত মহাদেশ এবং মধ্য এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, সাইবেরিয়া, আর্কটিক অঞ্চলের অঞ্চল, মাইক্রোকোনেশিয়া এবং পলিনেশিয়ার সাথে সংযুক্ত করে, যা মানুষ, সংস্কৃতি এবং ধর্মের স্থানান্তরকে চিহ্নিত করে। ব্রিটিশ রাজত্বের সময় মণিপুর রাজ্য ছিল অন্যতম রাজ্য। 1917 থেকে 1939 সালের মধ্যে মণিপুরের কিছু মানুষ গণতন্ত্রের জন্য রাজকীয় শাসকদের চাপ দিয়েছিলেন। 1930-এর দশকের শেষের দিকে মণিপুর রাজ্যটি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া বার্মার অংশের পরিবর্তে ভারতীয় সাম্রাজ্যের অংশ হিসেবে অবিরত থাকার জন্য ব্রিটিশ প্রশাসনের সাথে আলোচনা করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের সাথে এই দাবিগুলি সংক্ষিপ্ত করা হয়েছিল। 11 আগস্ট 1947 সালে মহারাজা বুধচন্দ্র নতুন ভারত ইউনিয়নে যোগদানের একটি পত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে 1900

1949 সালের 21শে সেপ্টেম্বর তিনি একটি সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন রাজ্যটিকে ভারতে একীভূত করে, যার ফলে এটির একটি অংশ রাজ্যে পরিণত হয়। এই একীভূতকরণ পরবর্তীতে মণিপুরের দলগুলোর দ্বারা বিতর্কিত হয়, কারণ ঐক্যমত্য ছাড়াই এবং বিভিন্ন চাপের মধ্যে এই দাবিটি সম্পন্ন হয়েছিল। বিবাদ এবং ভবিষ্যতের জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে ভারত থেকে স্বাধীনতার জন্য রাজ্যে 50 বছরের বিদ্রোহ হয়েছে। সেই সাথে রাজ্যের জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে সহিংসতার পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে। 2009 থেকে 2018 পর্যন্ত এই সংঘাতটি 1000 জনের বেশি মানুষের সহিংস মৃত্যুর জন্য দায়ী ছিল। মেইতি জনগণ মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় 53% প্রতিনিধিত্ব করে। তারপরে বিভিন্ন নাগা জাতিগোষ্ঠী 24% এবং বিভিন্ন কুকি জোপ উপজাতি 16% রয়েছে। মণিপুরের জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্ম পালন করে। 2011 সালের আদমশুমারি অনুসারে হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম হল রাজ্যের প্রধান ধর্ম। ভারতের 1961 এবং 2011 সালের আদমশুমারির মধ্যে রাজ্যে হিন্দুদের অংশ 62% থেকে 41%তে হ্রাস পেয়েছে, যেখানে খ্রিস্টানদের অংশ 19% থেকে বেড়ে 41% হয়েছে। মণিপুরের প্রধানত একটি কৃষি নির্ভর অর্থনীতি রয়েছে, যেখানে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ উৎপাদনা সম্ভাবনা রয়েছে। এটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অন্যান্য এলাকার সাথে সংযুক্ত রয়েছে।

মণিপুর অনেক খেলাধুলার আবাসস্থল এবং মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি এবং ইউরোপীয়দের কাছে পোলো প্রবর্তনের কৃতিত্ব নেয়। দুটি সংস্কৃত শব্দ মণিপুর নামটি রচনা করে, মণি যার অর্থ রত্ন এবং পুর যার অর্থ জমি, স্থান বা আবাস। এইভাবে মণিপুর নামটি রত্নভূমি হিসেবেও পরিচিত রয়েছে। মণিপুর পুরনো গ্রন্থে কাংলেই পাক বা মিঠিলেই পাক হিসেবে উল্লেখ করা হয়েছে। সানামাহি লাইকান লিখেছেন যে অষ্টাদশ শতাব্দীতে মেইটেঙ্গু পামহেইবার শাসনকালে কর্মকর্তারা মণিপুরের নতুন নাম গ্রহণ করেছিলেন। প্রতিবেশী সংস্কৃতির প্রত্যেকের, মণিপুর এবং এর জনগণের আলাদা নাম ছিল। শান বা পং এলাকাটিকে ক্যাসে বলে বার্মিজ, কাথে এবং অসমীয়া মেকলি নামেও পরিচিত ছিল। 1762 সালে স্বাক্ষরিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং

চিংথাং খোম্বার মধ্যে প্রথম চুক্তিতে রাজ্যটিকে মেকলে হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাগ্যচন্দ্র এবং তার উত্তরসূরীরা মণিপুরেশ্বর বা মণিপুরের প্রভু খোদাই করা মুদ্রা জারি করেন এবং ব্রিটিশরা শীঘ্রই মেকলির নাম বাতিল করে দেয়। পরে ধরণী সংহিতা রচনাটি মণিপুর নামের উৎপত্তির সংস্কৃত কিংবদন্তিকে জনপ্রিয় করে তোলে। ইতিহাস অনুসারে মণিপুর হল শামলংফা দ্বারা জয় করা অঞ্চলগুলির মধ্যে একটি, মোগাংয়ের প্রথম সাওয়ে। মায়ানমারের প্যাগান থেকে 14 শতকের একটি শিলালিপিতে কাসানকে মংমাং শাসক থংগান বোয়াক অধীনে 21টি রাজ্যের একটি হিসেবে উল্লেখ করা রয়েছে। পরে তিনি তাং ডং ইয়ংয়ের গভর্নর দ্বারা এই নামটি প্রবর্তন করেছিলেন। নিংখো কাংবা মণিপুরের প্রথম এবং প্রধান রাজ্য হিসেবে বিবেচিত হয়। এমন সময় ছিল যখন শাসক ছাড়া দেশটি অশান্ত ছিল এবং 1129 খ্রিস্টাব্দ থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক ব্যবধান বিদ্যমান ছিল। রাজ্যের মোট এলাকা 22,327 কিমি। রাজধানীটি সমুদ্রপৃষ্ঠ থেকে 790 মিটার উচ্চতায় নীলি পর্বত দ্বারা বেষ্টিত প্রায় 700 বর্গমাইল একটি ডিম্বাকৃতির উপত্যকায় অবস্থিত। উপত্যকার ঢাল উত্তর থেকে দক্ষিণে, পর্বতশ্রেণীগুলি একটি মাঝারি জলবায়ুর তৈরি করে। উত্তর থেকে ঠান্ডা বাতাসকে উপত্যকায় পৌঁছতে বাধা দেয় এবং ঘূর্ণিঝড়কে বাধা দেয়। রাজ্যটির উত্তরে ভারতের নাগাল্যান্ড রাজ্য, এর দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূর্বে মিয়ানমারের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাজ্যের 4টি প্রধান নদী অববাহিকা রয়েছে। পশ্চিমে বরাক নদী অববাহিকা, মধ্য মণিপুরের মণিপুর নদী অববাহিকা, পূর্বে ইউ নদী অববাহিকা এবং উত্তরে ল্যানিয়ে নদীর অববাহিকা। মেটিস রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ। তারা ইম্ফল উপত্যকায় বসবাস করে। নাগা এবং কুকি জোস গংতে, হামার, পাইতে, সিমতে, সুপতে, থাডোই, ভাইফেই, জো এবং কিছু ছোট উপজাতি বেশ কয়েকটি উপজাতি নিয়ে গঠিত। তারা কুকি চীন ভাষায় কথা বলেন এবং মণিপুরের দক্ষিণ পার্বত্য জেলাগুলিতে বসবাস করেন। ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম। নিজস্ব ভাষার মাধ্যমে মানুষ তার অভিপ্রায় ব্যক্ত করে। নিজস্ব ভাষার মাধ্যমে সত্যিকার ভাব প্রকাশিত হয়। মাতৃভাষার মাধ্যমে যত সহজ, সাবলীল এবং সুন্দরভাবে ভাব প্রকাশ করা যায়, অন্য কোনোভাবেই তা সম্ভব নয়। মণিপুর রাজ্যের সরকারি ভাষা হল মেইতি। এটি ভারতীয় প্রজাতন্ত্রের একটি নির্ধারিত ভাষা এবং মণিপুরের ভাষা হিসেবে প্রচলিত হয়ে আসছে। মেইতি ভাষা ব্যতীত মণিপুরের প্রচুর পরিমাণে ভাষাগত বৈচিত্র্য রয়েছে, যেমনটি উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। প্রায় সব ভাষাই চীন, তিব্বতি বিভিন্ন উপগোষ্ঠীর চিহ্ন বহন করে। এখানে একাধিক কুকি চীন ভাষা রয়েছে, যার মধ্যে বৃহত্তম থাডোই এবং সমস্ত পার্বত্য জেলায় বসবাস করেন। আরেকটি প্রধান ভাষা পরিবার হল নাগা ভাষা, যেমন তাংখুল, পাওলা, রোংমেই এবং মাও। 5% কম মানুষ ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলে। বেশিরভাগই নেপালি এবং সিলেটি, যা জিবিবাম জেলার প্রধান ভাষা হিসেবে চিহ্নিত হয়, সেই ভাষায় কথা বলেন।

জীবনের উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা। যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানা উক্তি আমাদের জন্য রেখে গেছেন। সেই শিক্ষামূলক উক্তিগুলি আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করতে সাহায্য করে। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা, ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। সেক্ষেত্রে মণিপুরও সেই দিক থেকে পিছিয়ে নেই। মণিপুর স্কুলগুলি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বা বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। প্রধান মাধ্যম হল ইংরেজি। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সাধারণ বা পেশাদার ডিগ্রি প্রোগ্রামে নিজেকে নিযুক্ত করতে পারেন। প্রধান বিশ্ববিদ্যালয়গুলি হল মণিপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়।

সংস্কৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবনটাও একটি সংস্কৃতি। এজন্য বলা হয়ে থাকে, ম্যান ইজ এ কালচারাল বিল্ডিং অ্যানিমেল, মানুষ হচ্ছে সংস্কৃতি তৈরিকারক প্রাণী। পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নিজস্ব সংস্কৃতি বিদ্যমান রয়েছে। তেমনি মণিপুরের নিজস্ব সংস্কৃতি বা যে উৎসবগুলি প্রচলিত রয়েছে সেগুলি হল লুই নগাইনি নিঙ্গল চাকুইবা, শিরুই লিলি উৎসব, ইয়াংশাং গান নগাই চুম্পা চেওরবা, কাং এবং হেই করু হিডংবা। পাশাপাশি ধর্মীয় উৎসবগুলি হল ঈদ উল ফিতর, ঈদ উল আধা এবং ক্রিসমাস। 21 নভেম্বর 2017 সালে মণিপুরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাংগাই উৎসব 2017 উদ্বোধন করেছিলেন। 10 দিন ধরে অনুষ্ঠিত উৎসবটির নামকরণ করা হয়েছে।

মণিপুরের রাষ্ট্রীয় প্রাণী ভ্রু পেছানো সাংগাই হরিণের নামে। সাংগাই উৎসব শিল্প এবং সংস্কৃতি, তাঁত, হস্তশিল্প, আদিবাসী খেলাধুলা, রন্ধন প্রণালী, সঙ্গীত এবং দুঃসাহসিক খেলার ক্ষেত্রে মণিপুরের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মণিপুরকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে অভিহিত করা হয়। প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা এটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মণিপুর প্রদেশ মনোমুগ্ধকর পাহাড়ে পরিপূর্ণ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের সোনা হিসেবে আখ্যায়িত করেন। মণিপুর প্রদেশের রাজধানী ইম্ফল। শহরটি মণিপুর উপত্যকার কেন্দ্রে অবস্থিত। পাহাড়ি এবং সমতল রাস্তা দ্বারা পরিপূর্ণ ইম্ফল শহর। এই শহরে লোকটাক হ্রদ, কাংলা কেল্লা, সিরহি ন্যাশনাল পার্ক, কেইবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক সহ আরও অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে শহরটি প্রাচীন নিদর্শন হিসেবে কাংলা কেল্লা অধিক জনপ্রিয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জনপ্রিয় স্থাপনা লিয়ারেম্বি মন্দির এই শহরেই অবস্থিত। ছবির মতো শহর উখরুল। নিসর্গের প্রেমে আচ্ছন্ন মানুষ শহরটিতে ভ্রমণ করেন। বিমানের মাধ্যমে উখরুল শহরে ভ্রমণ করা যায়। শহরটিতে রয়েছে উপত্যকা, পাহাড় এবং জলপ্রপাত। দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য খায়াং পিক, সিরিওই কাসুং পার্ক, কাচু উফাং হ্রদ, খাংখুই গুহা। উখরুল শহরে ব্যাপক জনপ্রিয় কলেজ হল পেত্তিগ্রিউ কলেজ, সেনিটেলাল কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ। এই শহরের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মন্দিরের জন্য বিখ্যাত আরও একটি শহর হল বিষ্ণুপুর শহর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শহরটি পবিত্র হিসেবে বিবেচিত হয়। মণিপুরের প্রাচীন শহর বিষ্ণুপুরে মন্দিরের পাশাপাশি রয়েছে আশ্রম। জোর বাংলা মন্দির, পঞ্চরত্ন মন্দির, শ্যামরাই মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, রাধাশ্যাম মন্দির, শ্রীধারা মন্দির উল্লেখযোগ্য স্থান। বিশেষ করে শহরটিতে পঞ্চদশ শতকে নির্মিত বিষ্ণু মন্দিরও রয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছে

স্থানটি অনেক পবিত্র। কৃষিকে কেন্দ্র করে মূলত গড়ে উঠেছে এই শহর। নদী ও পাহাড়ের শহর থাউবাল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পরিচিত। সবুজ সাবর শহর হিসেবে বিশ্বে শহরটির সুনাম রয়েছে। এই শহরে খেলাধুলার অনেক সুযোগ রয়েছে। দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল থাউভাল নদী, ইম্ফল নদী, ইকোপ হ্রদ, ওয়াইখাই হ্রদ, লুসি হ্রদ। শহরটি ব্যাপক জনপ্রিয়। মূল আকর্ষণ সিঙ্গালিয়ারেম্বি মন্দির। এছাড়া থাউবাল জেলা ইনডোর স্টেডিয়াম এবং থাউবাল চাউইমা লাম্পাকে খেলাধুলার সুযোগ রয়েছে।

সব মিলিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিস্তৃত বিভিন্ন রাজ্যগুলি প্রতিদিন নিজ নিজ গুলি এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। তাই সবশেষে বলতেই হয়, আমার দেশ ভালো থাক হৃদয় অলিন্দে সোনার বাংলা হয়ে। তোমার দেশ বারুদের গন্ধ পোড়া, খুনির গন্ধে যাক না বয়ে।

0: ক্ষতি কি, ভারত যদি ভরে মৃতের।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রিয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় গুজিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড JCB দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে AR ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য AR ট্রেডার্সকে বরাদ্দ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি

দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSMEকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলাপ আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NIPCO প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় NIPCO কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপুটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পুটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার 3টি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি CRPF ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রেজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ রয়েছে 1,500টি। আবেদনের শুরু 18 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা আগস্ট 2026 হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন্স পরীক্ষা সেপ্টেম্বর 2026। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে। জানিয়ে দিলাম একখানি কাজের খবর।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। পদের নাম জুনিয়র সাইন্টিফিক অফিসার, শূন্য পদের সংখ্যা 9টি। এয়ার সেফটি অফিসার, শূন্য পদের সংখ্যা 15টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শূন্য পদের সংখ্যা 1টি। অপারেশন অফিসার, শূন্য পদের সংখ্যা 19টি। দরখাস্ত জমা করার শেষ তারিখ 3 জুলাই 2026 ইংরেজি। বিস্তারিত জানতে https://upscionline.nic.in/

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুনি খড়াং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালি বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জাইনক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সবিতাব্রত দত্তের কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। 1:05 শুনবেন মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন তাপসী রায় চৌধুরীর কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সবিতা চৌধুরী। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী উৎপলেন্দু চৌধুরী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। ককবরক সংবাদ সন্ধে 6:45। স্থানীয় বাংলা সংবাদ সন্ধে 7:55। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 ছায়া গীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন পুরনো হিন্দি ছবির গান। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী শচীন্দ্র বর্মন। রাত 9:00 আধুনিক গান শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে। 9:15 বিধানসভার পর্যালোচনা। রাত 9:30 শুনবেন কথায় কথায়। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি।

আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30।